0: সুরে সুরে মন ভোলা কোন উতাল হাওয়ার ছোঁয়ায় মনেতে দোলা লাগায় দোলে মন দোলে মন দোলে এই মিষ্টি বাঁশির সুরে ওই মন যে রাঙে আকাশ রাঙে সোনা ঝরা রোদুরে দোলে মন দোলে মন দোলে এই মিষ্টি বাঁশির সুরে ওই মন যে রাঙে আকাশ রাঙে সোনা ঝরা রোদুরে।
1: শুধু শুনলে তো হবে না, বুঝতেও হবে না, মানে এর পরের যে প্রবাদটি আপনার জন্য ওয়েট করছে তার মধ্যে একটু বোঝার ব্যাপার স্যাপার আছে আর কি বোঝা বলছি। কিন্তু তার আগে আপনাকে জানাই যে রেডিও বাংলা নেট ডট কমে শুনছে নিচ্ছে ডানা আমি গৌরব বসে আছি আপনার মুখোমুখি, আর কিছু কনফিউজিং প্রবাদের কথা আপনার সঙ্গে শেয়ার করছি। তো যে কথা বলছিলাম যে এখন যে প্রবাদটির কথা আপনার সঙ্গে শেয়ার করব সেটি হলো বোঝো ঠেলা। এবার আমার বক্তব্য হচ্ছে ঠেলা মানে কোন ঠেলা, ধাক্কা দেওয়ার ঠেলা নাকি ঠেলা গাড়ির ঠেলা, যে ঠেলাই হোক সে ঠেলাকে ঠিক বোঝার কি আছে বলুন তো। মানে আপনাকে কেউ ধাক্কা দিল আপনি সেটা বুঝবেন নাকি ধাক্কা খেয়ে উল্টে পড়ে যাবেন কিংবা সামলে নেবেন, আলটিমেটলি এটাই তো করবেন। আর যদি আপনার ওই ঠেলা গাড়ির কথাই মনে হয় তাহলে সেটাই বা বোঝার কি আছে, সেটা তো এখনও পর্যন্ত আমি বুঝতে পারলাম না। ওই জন্যই তো বলছিলাম যে ব্যাপারটা বেশ কনফিউজিং। তো রেডিও বাংলা নেট ডট কমে এরকমই কনফিউজিং প্রবাদের কথা আমি গৌরব আপনার সঙ্গে শেয়ার করছি আজকে, আর সেটাই শেয়ার করতে থাকবো একটা ছোট্ট ব্রেকের উপরান্তে। সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন ইচ্ছে ডানা ওনলি অন রেডিও বাংলা নেট ডট কম।

0: বাঙালি মানেই গানের অন্ধভক্ত,
1: কারোর কাছে বাংলা গান মানেই জীবনের উচ্ছ্বাস। আবার কারোর কাছে প্রেমের ফাগুন মাস, কারোর কাছে বাংলা গান এখনো যেন সেই নস্টালজিয়া। আবার কারোর মতে গানে গানে সেই পুরনো দিনে হারিয়ে যাওয়া।
2: একদিন দল বেঁধে কজনে মিলে যায় ছুটে খুশিতে হারাতে।
0: আর এবার সেই সব ভালো লাগা অনুভূতি রেডিও বাংলা নেট ডট কম এর নিবেদন, হারানো সুর প্রতি শনিবার শুনতে একদম ভুলবেন না।
3: আপনি শুনছেন রেডিও বাংলা নেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নির্দেশ।

কেউ যদি একটু গোবেচারা টাইপের হন তাহলে বলা হয় ওই ভদ্রলোক কিংবা ভদ্রমহিলা কারো সাথে পাঁচে নেই। কিন্তু এখানেই তো একটা বড় কনফিউশন ক্রিয়েট হয়ে আছে যে সাথে পাঁচে নেই ব্যাপারটা ঠিক কী। আর সাত আর পাঁচ যোগ করলে হয় বারো, সাত থেকে পাঁচ বিয়োগ দিলে হয় দুই, তো বারো আর দুইও কি এখানে কোনোভাবে রিলেটেড? আর সাথে পাঁচে নেই ব্যাপারটাই বা ঠিক কী, মানে সাত পাঁচ কেন, ছয় চার নয় কেন, আবার আট ছয় নয় কেন? এখনও পর্যন্ত কোনো উত্তর পাইনি জানেন, আর উত্তর পাওয়ার সম্ভাবনাও খুব কম। তো রেডিও বাংলা নেট ডট কমে শুনছেন ইচ্ছেডান, আমি গৌরব বসে আছি আপনার মুখোমুখি। বাংলা ভাষায় বেশ কিছু প্রবাদ এবং প্রবচন আছে যেগুলো কিনা প্রচণ্ড কনফিউজিং। তো সেরকমই কিছু অদ্ভুত কনফিউজিং প্রবাদ এবং প্রবচনের কথা আমি গৌরব আজকে আপনার সঙ্গে শেয়ার করলাম আমাদের ইচ্ছে ডানার আড্ডার আসরে। কেমন লাগলো আপনার জানান আমাকে, আমাকে মেল করুন idea@radiobanglanet.com অ্যাড্রেসে, আইডি অর্থাৎ ইচ্ছে ডানার idea@radiobanglanet.com অ্যাড্রেসে। তবে আজকের মতো সময় একদম শেষ, আজকের মতো এখানেই থামছি, কিন্তু রেডিও বাংলা নেট ডট কম চলতে থাকবে আপনারই জন্য, আপনারই পাশে, কাজেই সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন রেডিও বাংলা নেট ডট কম। টাটা।

রেডিও বাংলাদেশ .com-এ আমি রুবিনা আছি আপনার সঙ্গে এবং শুরু হয়েছে গান্ধুরিয়া রাটা। প্রত্যেক দিনের মতো আজকেও গান্ধুরিয়া রাটা এক ঘন্টা আমি থাকবো এবং তার সাথে সাথে অবশ্যই ভালো ভালো গান থাকছে, তাই কোথাও গেলে চলবে না, আপনাকে থাকতেই হবে আড্ডা শেষ অবধি। তার কারণ আজকে রয়েছে একটা দুর্দান্ত আড্ডা।

খোদ লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস খেতে হলে আগে চলে আসুন।

0: মনে পড়ে শেষ কবে নিজের জন্য বের করেছিলেন সামান্য কিছুক্ষণ? শেষ কবে মন উজাড় করে ঠিক মন ভরে আড্ডা দিয়েছিলেন? কাজ, ডেডলাইন, ট্রাফিক, নোটিফিকেশন, এই সবকিছু ফিরেই তো হারিয়ে যাচ্ছে একটু নিজের
1: সময়।
0: যদি মনে হয় হোক না একটা বার্তা, হোক দুটো গল্প, আর সঙ্গে থাকুক কিছু মন ছোঁয়া গান, তাহলে চলে আসুন প্রত্যেক শনিবার শুধুমাত্র রেডিও বাংলানেট ডট কমে শুভানির সঙ্গে আড্ডা জাংশনে।
2: What if your organization finally had complete control not just over every IT asset but over governance and optimization across your entire digital ecosystem? With Ethos Services, that level of clarity and control isn't a dream, it's what they deliver. Their expert team helps enterprises manage IT assets, optimize cloud subscriptions, and strengthen governance across even the most complex hybrid environments. Discover more at www.ethoservices.com.
3: পরপাশে মিস করছেন বাংলাকে, মিস করছেন কলকাতা, তাকে ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে সেখানকার কৃষ্টি, সংস্কৃতি, বিনোদন, খাওয়া দাওয়া, লাইফস্টাইল, খেলাধুলা, ফ্যাশন, ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে? তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে। আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানে সবাই। ক্লিক করুন আর দেখতে থাকুন আরবিএন ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিংকে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে রেডিও বাংলা নেট ডট কম এর ওয়েব তরঙ্গে
4: শুনছেন রেডিও বাংলা নেট ডট কম, বিশ্বের বাঙালির অন্যতম ঠিকানা।

ভালোবাসার শহর যদি আমি বলি প্যারিস কিংবা কলকাতা, তাহলে বলতেই হয় যে ভালোবাসার যদি কোনো একটা স্ট্যাচু হয় বা সপ্তম আশ্চর্য জিনিস কিছু হয়, তাহলে আর কিচ্ছু নয়, সেটা অবশ্যই ভারতবর্ষের আগ্রার তাজমহল। তাজমহল বলতে গেলে একটা আড্ডায় কখনোই শেষ হবে না, তার কারণ এতটা ইমোশনালি আমি বলে ফেলবো যে শেষই হবে না। কিন্তু কিছু কিছু জিনিস তো অবশ্যই তাজমহল দেখলেই মনে হয় এবং ঘুরতে যাওয়ার কথা বললেই মাথায় চলে আসে, সেই সব কিছু আপনার সাথে শেয়ার করব এবং আপনারও মনের মধ্যে কী আছে সেটা অবশ্যই জেনে নেব। একটা ছোট্ট গানে বিরতি, তারপর ফিরছি আড্ডায়। শুনছেন রেডিও বাংলানেই.com, মন যখন নিরুদ্দেশ।

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নির্দেশ।

তাজমহল বলতে সবার ফার্স্ট কী আসে বলুন তো? আসে শাহজাহান এবং মুমতাজের কথা, আসে প্রেমের প্রতীকের কথা, আসে সাদা ওই মার্বেলটার কথা। তাজমহল তৈরি করতেই 22 বছর সময় লেগেছিল, সেটা মোটামুটি আমরা সবাই জানি। কিন্তু যেটা জানি না, দিনের বিভিন্ন সময়ে নাকি তাজমহলকে বিভিন্ন রঙে আপনি দেখতে পাবেন। কেউ কেউ বিশ্বাস করেন যে এই যে রঙগুলো পরিবর্তন হচ্ছে, একটা মহিলার যেভাবে মুড সুইং হয় ঠিক সেই রকমভাবে একটা ডিসক্রাইব করছে, মানে তার যে মেজাজটাকে আমরা বলতে পারি যে চিত্রিত করছে। এরকমই কিছু কথা অবশ্যই আছে তাজমহলকে ঘিরে, যেগুলো আপনার সাথে অবশ্যই আজকে শেয়ার করবো, এবং আপনার থেকেও কিছু কথা অবশ্যই আমিও জেনে নেবো।

যমুনা নদীর পাড়ে এই স্থাপত্য, এই তাজমহল। সত্যি তাজমহল দেখার শখ কোন মানুষের না থাকে। আমি কিন্তু এখনও অবধি এই তাজমহল দেখার সুযোগটা পাইনি, খুব ইচ্ছা। তার কারণ প্রচুর গল্প শুনেছি এবং তার সাথে সাথে প্রচুর ভিডিওস দেখেছি, যেটা দেখেই মনে হচ্ছে যে মুগ্ধ করার মতো এখানে কারুকার্য রয়েছে। এই যে তাজমহল, সেখানে ফরাসি প্রভাব পড়েছে এবং সেখানে খুবই নিখুঁত একটা নকশার ছোঁয়া আছে। তার সাথে সাথে অবশ্যই যে মুঘল সাম্রাজ্যের যে শৈলীর নকশা সেখানেও কিন্তু দেখতে পাওয়া যায়। কিন্তু এই যে বছরের পর বছর ধরে এই যে ভালোবাসার প্রতীকী বা স্মৃতিস্তম্ভ বলা যেতে পারে, সেটা কিন্তু আস্তে আস্তে অবহেলার মুখে পড়ছে, এটাও কিন্তু আমাদেরকে বলতেই হবে। কিন্তু যেহেতু আমাদের ভালোবাসার জিনিস, আমাদের দেশের ঐতিহ্য বয়ে নিয়ে চলেছে বা স্থাপত্য বলা যেতে পারে, তো সেটা রক্ষা করার দায়িত্ব অবশ্যই আমাদেরই।

আচ্ছা, তাজমহলকে ঘিরে অনেক নতুন নতুন গল্প তৈরি হয়, এটা আপনি নিশ্চয়ই জানেন। অনেকে বলেন নাকি যারা তাজমহল তৈরি করেছিলেন সেই সব শ্রমিকের নাকি হাত কেটে দেওয়া হয়েছিল তাজমহল বানানোর পর, যাতে এইরকম সুন্দর মানে স্থাপত্য আর তৈরি করা না হয়। জানি না এই কথাটা কতটা সত্য কতটা মিথ্যে, কিন্তু এখনকার যারা রিসার্চ করছেন তারা কিন্তু বলেন যে এই কথাটা একদমই সত্য নয়। এই কথাটার বাইরেও আমার একটা কথা আছে, এই যে তাজমহল এটা ভালোবাসার প্রতীক, অবশ্যই ভালোবাসার প্রতীক, কিন্তু কখনো কখনো কি আপনার মনে হয় আমার মতো যে যদি কেউ তাজমহলে দাঁড়িয়ে তার নিজের প্রেমটা নিবেদন করতে পারে তাহলে এর থেকে বেশি ভালো কিছু হতে পারে না, এটা আমার মনে হয়। এবং এরকম আজব আজব জিনিস মনে করার দায়িত্ব অবশ্যই ভগবান বা উপরওয়ালা আমাকেই দিয়েছে। যদি আপনারও এরকম কিছু মনে হয় বা তাজমহল ঘুরতে যাওয়ার প্ল্যান করছেন তাহলে প্লিজ আমার সাথে শেয়ার করতে পারেন, আর জানতে পারলে আমিও আপনার সাথে চলে যাব। আর অবশ্যই আমাদের সঙ্গে থাকবেন, আড্ডা শুনতে থাকবেন এবং অবশ্যই কানে রাখবেন রেডিও বাংলানেট.com মন চক্ষুন নিরুদ্দেশ।

শুনছেন ইউকের একমাত্র অনলাইন বাংলা রেডিও স্টেশন রেডিও বাংলা নেট ডট কম। আর এই মুহূর্তে আপনি আছেন গান মুসাফের সৌভিকের সঙ্গে। তো আজকের আমাদের আড্ডা খুব ইন্টারেস্টিং, এই কারণেই ইন্টারেস্টিং, যদি আপনাকে বলি যে আপনার এমন একটা শব্দ যে শব্দটায় আপনি অনেক কিছু বোঝাবেন, সেই রকম একটা শব্দ যদি আপনাকে বলি, যেমন ধরুন শব্দটা আজকের জন্য বাছা হয়েছে টলমল। হ্যাঁ, মানে এখানে কিন্তু অনেকগুলো ব্যাপার বোঝা যাচ্ছে, কিন্তু অনেকেই ভাবছেন এই ব্যাপারটা আবার কীরকম, টলমল আবার কী ব্যাপার। হ্যাঁ, আসলে আপনি ভাবুন, আপনি যখন নৌকো করে দুলতে তুলতে যাচ্ছেন কোনো এক বিশাল বড় গঙ্গা বলুন কিংবা সমুদ্রের ওপর বলুন, যখন জাহাজ সমুদ্রের ওপর যেভাবে দুলতে তুলতে যায়, তখন এই যে একটা টলমল ভাব, সেটা কিন্তু আপনার মনটাকেও একটু অন্যরকমভাবে দুলিয়ে ছাড়ে। ঠিক সেরকমভাবেই গঙ্গায় যারা এই লঞ্চে বা নৌকোর মাধ্যমে ঘুরে বেড়ায়, তাদের ক্ষেত্রে কিন্তু হয়তো জীবনটাও তাদের ক্ষেত্রে খুব টলমল। কারণ এই যে শিকার করা, মানে শিকার মানে মাছ শিকারের কথা বলছি, এই যে মাছ গঙ্গায় গিয়ে তাদের প্রতিদিন নিত্য লড়াই, সেই যেরকম নৌকো টলমনের মধ্যে দিয়ে এগিয়ে চলা লড়াইয়ের দিকে, ঠিক সেরকমভাবে জীবনটাও কিন্তু টলমন করতে করতে এগিয়ে চলা অনিশ্চয়তার লড়াই। আর সেখান থেকেই উঠে আসে এমন একটা শব্দ টলমল। সঙ্গে থাকুন, এর আরও কিছু দিক আপনাদের সঙ্গে শেয়ার করব, নিশ্চয়ই আপনাদের মাথায় ঘুরছে এমন কিছু, দেখুন তো আপনার সঙ্গে আমার ব্যাপারটা মিলে যায় কিনা। যদি মিলে যায় অবশ্যই বলবো, সঙ্গে থাকুন। এখন

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

0: লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, টাই পাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk।
1: আপনি শুনছেন রেডিও বাংলানেট.com, বাঙালিয়ানার অন্যতম ঠিকানা।

শুনছেন ইউকের একমাত্র অনলাইন বাংলা রেডিও স্টেশন রেডিও বাংলা নেট ডট কম। আর এই মুহূর্তে আপনি আছেন গান মুসাফির শৌভিকের সঙ্গে। তো আড্ডা চলছে আজকে টলমল নিয়ে। হ্যাঁ, পা বেসামাল, তখন কিন্তু শরীরটাও কিন্তু টলমল করতে থাকে। এবং পা বেসামাল মানে পাও যেমন টলমল করছে, তার সঙ্গে সঙ্গে সারা শরীরটাও টলমল করতে, তার অনেকগুলো দিক থাকতে পারে। হয়তো অসুস্থতার কারণে হঠাৎই টলমল করতে পারে, কিংবা অতিরিক্ত সুরাপান তাতেও কিন্তু টলমল করে। তো দেখবেন জীবনের কঠিন পরিস্থিতিতে যখন আপনার উপর প্রচণ্ড প্রেশার, কি আপনি খুব দৌড়ছাপ করলেন, আজকের একটা কঠিন লড়াইয়ের সম্মুখীন হলেন, আপনি প্রতি মুহূর্তে সকাল থেকে রাত্রি, যখন রাত্রে বাড়ি ফিরছেন, সিঁড়ি দিয়ে ওপরের দিকে উঠছেন, তখন কিন্তু শরীরটাও একটু টলমল করে। কারণ তখনই বোঝা যায় যে আজকে প্রচণ্ড রকমের পরিশ্রম হয়েছে। সেক্ষেত্রে এই শব্দটা কিন্তু বেশ ভারী শব্দ হয়ে যায়। আর এই টলমল করতে করতে করতে করতে শরীরটা যখন সুন্দর করে নিজস্ব বিছানায় এলিয়ে দেন, তখন কিন্তু একটা প্রাণ ভরা ভালোবাসা, একটা প্রাণ ভরা আনন্দ কিন্তু কাজ করতে থাকে এর মধ্যে। তাহলে টলমলকে ছাপিয়ে, ঠিক যেরকম বিরতির আগে বলছিলাম, নৌকোর মধ্যে টলমল করতে করতে করতে করতে যখন নৌকো আসল গন্তব্যস্থলে এসে পৌঁছয়, তখন যেমন একটা খুশির আনন্দ ছড়িয়ে পড়ে। একজন মাঝি, সে যখন টলমল করতে করতে মাছ তরিয়ায় সেই মাছটাকে সংগ্রহ করে, এবং সেই সংগ্রহ করে যখন সে ফিরে এসে বিক্রি করে, আর বিক্রি করা উপার্জন যখন সে নিজের সংসার উপার্জনের কাজে লাগায়, সেটাও কিন্তু তার কাছে একটা জয়ের আনন্দ। আর সেই ব্যাপারটার মধ্যে টলমল শব্দটাকে নিয়ে লড়াই জারি থাকে থাকবে। সঙ্গে থাকুন, আমরা ফিরবো আজকের স্পেশাল আড্ডায়। এখন গান।

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নির্দেশ। নির্দেশ

ফিরে এলাম কয়েক গানের পর আজকের এই স্পেশাল আড্ডা টলমল নিয়ে। তো আমাদের আড্ডা যেভাবে এগিয়ে চলেছে তাতে জীবনের প্রতিটা মুহূর্তে যে আমাদের দোলা লাগে, আর সেই দোলাটা কিন্তু কখনো অনিশ্চয়তার, কখনো আবার ঠিকঠাক, কিন্তু আবার কখনো সেই অনিশ্চয়তাকে ছাপিয়ে জয়ের আনন্দ যখন ভেসে আসে তখন কিন্তু একটা উল্লাস তৈরি হয়। আর সেক্ষেত্রে টলমল টলমল করলেও আসল গন্তব্যস্থলে তো পৌঁছানো গেল, কচ্ছপ টুকটুক করে পায়ে তার আসল জায়গায় পৌঁছে যায়। সেই মনে আছে না কচ্ছপ আর খরগোশের গল্প? খরগোশ ভেবে নিল যেহেতু খুব সহজেই পৌঁছে যাবে, সে এক জায়গায় গিয়ে বিশ্রাম নিতে শুরু করলো। আর তখন হঠাৎই কখন যে কচ্ছপ টলমল করতে করতে আসল গন্তব্যস্থলে পৌঁছে যায় এবং জয়ী হয়ে যায় সেটা কিন্তু কেউ বুঝতে পারে না। তো আমাদের জীবনের প্রতিটা ক্ষেত্রেও কিন্তু এইরকম টলমল ভাবনা থাকে, অনেক সম্পর্কে।

মধ্যেও এরকম ব্যাপার থাকে, সম্পর্ক দুজনের একটা সুন্দর সম্পর্ক, সেই সম্পর্কের মধ্যে কোথাও ভাঙন, কোথাও ভালো, কোথাও আনন্দ, কোথাও দুঃখ, এই সব করতে করতে করতে করতে একটা হয়তো সেই সম্পর্কটা একটা সুন্দর সম্পর্কে রূপ নিল। এভাবেও কিন্তু জীবন তৈরি হয়। আমাদের আড্ডা জারি থাকবে এই টনমন শব্দকে কেন্দ্র করে। দেখুন, আপনার মনটা টনমন করছে না তো কারোর প্রতি? যদি করে থাকে ক্ষতি নেই, এতেও কিন্তু ভালো ইঙ্গিত আসছে, তার মানে টলমল করতে করতে জয়ের উল্লাস আপনিও পাবেন। জানাবেন কিন্তু 4475039657 কেমন লাগছে আজকের এই আড্ডা এই শো শেষের পর। আর আপনার টলমলের এরকম কোনো আনন্দসূচক ব্যাপার আপনার মিলে গেলে সেটাও কিন্তু জানাতে ভুলবেন না, হোয়াটসঅ্যাপ করে আর ইমেল করে gm@radiobanglaner.com এ। সঙ্গে থাকুন, ফিরে আসছি।

0: রবিবার দেরি করে ঘুম থেকে উঠে এক কাপ চা নিয়ে যখন বারান্দায় দাঁড়াই, মিস করি পাড়ার ছেলেদের চেঁচামেচি।
1: ছেলের বইয়ের তাক পরিষ্কার করতে করতে আজও মনে পড়ে যায় সেই পুরনো দিনের গ্রামোফোন রেকর্ডের কথা। ইস, ওগুলো এখন কোথায় কে জানে।
2: সেদিন সঞ্চয়িতার পাতাটা উল্টাতে উল্টাতে হঠাৎই খুঁজে পেলাম কয়েকটা শুকিয়ে যাওয়া গোলাপের পাপড়ি। কলেজের ফার্স্ট ইয়ারে নবীনবরণের দিন শুভ দিয়েছিল।
0: হারিয়ে গেছে কত কিছু, মলিন হয়েছে স্মৃতির পাতা, তবু আজও মনে পড়ে কত কথা।

0: কতজন।
1: এবার থেকে প্রতি রবিবার আপনার হারিয়ে যাওয়া সব মুহূর্ত আপনার চোখের সামনে হাজির হবে। নস্টালজিক রবিবার থেকে সুদিন মিউজিক্যাল জার্নি শুনতে ভুলবেন না। প্রবাসী মন শুধুমাত্র রেডিও বাংলানেট.কমে। মন যখন নিরুদ্দেশ।
2: গড়িয়া হাটার মোড় মিনি মিনি বাস বাস বাসের টার্মিনাসে

স্ট্রিট জাম কালো কাগজে হেডিং আমাদের জন্য সব আমাদের জন্য এদম ট্রাফিক জ্যাম ঠান্ডা সালামি হ্যাম চকলেট ক্যাডবেরি মাদার ডিয়ারি আমাদের জন্য সব আমাদের জন্য বাজারের দরাদুরি রুটি ভাত তরকারি সানি ধাবা মাগারে সব মাদার টেরেসা আমাদের জন্য সব আমাদের জন্য ধোঁয়াশা কুয়াশা কাদা ভোরবেলা গলা সাদা

ফুটবোর্ডে ঝুলে যাওয়া অথবা লেডিজ সিট, টাক করে উদাসীন আকাশ কুসুম টিক টিক, টিকিট কাটতে গিয়ে বেজার মানুষ, খুচু খুচুরো পয়সা নেই আম।

বছরে তিরিশ বার চিত্রাঙ্গদা আর শ্যামসাপ মোচনের অশ্রু মোচন আমাদের জন্য। গজলের ছয়লা আধুনিক কিং খাব কিং সাইজ ভজনের শিবের গাজন আমাদের জন্য। সংস্কৃতির ঢাকতে রেকেটে তাক তাক দমাদম দমাদম কৃষ্টি বিষম আমাদের জন্য, সব আমাদের জন্য। মাতাল রেলের খাল ভাঙা চোরা দিন কাল পদে পদে ঠোক

0: ramadar. Tar motalar mode len len len len. Amader jonno shob amader jonno. Sunil Gangulir deste deste lekha koto kobi more gelo chupi chupi eka eka. Amader jonno shudhu amader jonno. Synthesizer tapur tupur Shuman chatujjer ekghe shur noy amader jonno. Noy amader jonno. Satyajiter chobi shoktir poddo Little magazine er lekha anubaddo Group theater ar academy samachar Ekushe ain ar Ganesh pain. Amader jonno. Shob amader jonno. Keraniyo officer patwar neta Phutpate choto bodo kreta bikreta Besh dalal dikidhari purohit Taxi chalok pulisher hit meet. Amader jonno shob amader jonno. Amader jonnei bhore akash lalche puber kone ashe ashash. Amader jonnei mishti sokal niler gobhire hashe eka mahakal. Amader jonnei brishti esheche darun praner tane dupul bheshechhe. Moumachi khoje more amaderi madhu akash dakche aaj amaderi shudhu. Somudre dheu bhange amaderi name shromiker deho bheje amaderi ghame. Je jekhane lore jay amaderi lora jibaner kotha bola ganer mohora jeno shobbar jonne amrai kolkata aaj agamir amrai gan gai amir tumir itkat concrete shaola moyla protiti notun gan masher poyla amar jibon theke uthe asha shur tomake shuniye ami jabo bohu dur phireo ashbo ami tomar shudashe thakbo tomar buke ar ashe pashe amake porele mone khoje ekhane ekhane khojchi ami jiboner mane amake porele mone khoje ekhane ekhane khojchi ami jiboner mane amake porele mone khoje ekhane ekhane khojchi ami jiboner mane.
1: 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন রেডিও বাংলা নেট ডট কম শুনছেন, সঙ্গে আছি আমি সৌভিকের সঙ্গে আছেন আপনারা আর আড়াত হচ্ছে টলমনকে সঙ্গে করে। তো জীবনের প্রত্যেকটা ধাপে আমাদের কিন্তু যখন অনিশ্চয়তার কথা থাকে তার নেপথ্যেই কিন্তু জয়ের উল্লাস অপেক্ষা করছে, করে বা করবে। এই যে টলমল, এই টলমল করতে করতে কখন যে আমরা বেসামাল পথকে অতিক্রম করি তার অনেকগুলো দিক আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আবার ধরুন খুশির মুহূর্তেও কিন্তু এর জুরিমেলা ভার, কারণ এইরকমভাবেই হয়তো আপনি সাঁতারের একদম চূড়ান্ত জায়গায় গিয়ে দাঁড়িয়ে আছেন যেখান থেকে আপনি লাফ দেবেন, আর একদম লাফ মানে জলে, আর সেটা তারপর সাঁতার কেটে এগিয়ে চলা। তো সেইখানে অনেকে যারা নতুন যান তারা কিন্তু টলমল টলমল টলমল টলমল করেন, প্রথম প্রথম দেবো কি দেবো না, ঝাঁপাবো কি ঝাঁপাবো না, এরকম একটা ব্যাপার কিন্তু থাকতে থাকতে, আর তারপরেই হট করে সেই যখন ঝাঁপিয়ে পড়ে বা নিজের বেসামাল ব্যাপারটাকেই সামলে পড়ে যায় তখন অনেকেই হেসে ওঠে। তো এই ব্যাপারটাও থাকে, মজার মজার কিছু ভিডিও এখন এমন এমন হয়েছে যেখানে এই পড়ে যাওয়ার কিছু কিছু মুহূর্ত টলমল টলমল ঘুরতে ঘুরতে পড়ে যাওয়া, এটাও একটা মজার ব্যাপার। কেউ হয়তো এই ব্যাপারটাকে দেখেও হয়তো আনন্দ পায়। হ্যাঁ, শব্দটার মধ্যে এমন একটা সুন্দর ব্যাপার আছে, সেখানেও কিন্তু মানুষকে ভালো টাকা চায়, মানুষকে আনন্দ দেওয়া যায়। একটা ছোট্ট শিশু সে যখন প্রথম দাঁড়াচ্ছে তার পাও কিন্তু প্রথম প্রথম টলমল করে, তারপর আস্তে আস্তে নিজের সঠিক পথে এগিয়ে চলে, ছোট্ট ছোট্ট পায়ে চলতে চলতে ঠিক পৌঁছে যাবে। আর এভাবেই আমাদের প্রত্যেকটা জীবনে শুরু কিন্তু টলমল দিয়ে। সঙ্গে থাকুন, ফিরে আসছি।

0: খুব বেড়াতে যেতে ইচ্ছে হচ্ছে,
1: একঘেয়েমি থেকে একটু মুক্তি পেতে মন চাইছে।
0: দিগন্ত ছোঁয়া সাগরে সূর্যোদয়, বরফের উপরে সোনালী সূর্যাস্ত, রোমাঞ্চে ভরা জঙ্গল। আমরা করব আপনাদের ইচ্ছে পূরণ। যোগাযোগ করুন আমাদের সাথে, 40 বছর ধরে আপনাদের স্বপ্ন পূরণের সাথে। গ্লোব অল ইন্ডিয়া সার্ভিসেস লিমিটেড।
2: For more details, log on to www.globeindia.in. Call 833-505-2001. That's 833-505-2001. Or mail your inquiry to info@globeindia.in. Celebrating 40 years in travel industry. Globe. Trust us to deliver.

তো ব্যাক টু ব্যাক ফিরে এলাম কয়েকটা গানের পর আজকের এই স্পেশাল আড্ডা টলমল নিয়ে। তো আজকের এই আড্ডাটা শেষ করব তিমির বিশ্বাস প্রোডাকশনের একটা অসাধারণ গান টলমল দিয়ে, আর যেটি সুমিত বাবাই করেছে, মিউজিক অ্যারেঞ্জমেন্ট করেছে, অসাধারণ মিউজিক কনসেপ্ট, সুমিত বাবাই চক্রবর্তী দুর্দান্ত কাজ করেছে, সেটাও আমরা শুনবো এই টলমল গানটার মাধ্যমে। তো আমাদের আড্ডা দেখতে দেখতে একদম শেষ দিকে। তো জীবনের প্রত্যেকটা মুহূর্তে এরকম টলমল ব্যাপার থাকবে, আবার এই টলমলকে সরিয়ে লড়াই করে জিতে যাওয়ার নামে আসল লড়াই। তো এইভাবে আমাদের প্রত্যেকটা মানুষের জীবনে এইরকম টলমল ব্যাপার থাকে, সেটা সম্পর্কে টলমল থাকতে পারে, কর্মজীবনের টলমল ব্যাপার থাকে, অনেক সময় থাকবে কি থাকবে না, টিকবে কি টিকবে না, এইভাবে আমাদের জীবনের প্রত্যেকটা মুহূর্ত চলতে থাকে। এবং সত্যি কথা ভাবলেভাবে ভাবতে গেলে জীবনটাও কিন্তু তাই, প্রত্যেকটা মুহূর্তে আমাদের এই টলমল অনিশ্চয়তার জীবনেই এগিয়ে চলতে হবে, লড়াই করতে হবে এবং জয় আনতে হবে। এটাই আমাদের আগামী দিনের চ্যালেঞ্জ আমাদের প্রত্যেকের। আজ এ পর্যন্তই, দেখা হবে আগামীকাল ঠিক এই সময়। শুনতে ভুলবেন না সৌরকের সঙ্গে গান মুসাফির, শুধুমাত্র ইয়েস রেডিও বাংলানেট.কমে। জুড়ে থাকুন আর শুনতে থাকুন 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন রেডিও বাংলানেট.কম। টলমল।

কিছু মানুষের কল্পনা শক্তি পাহাড় সমান হয়। পাহাড় সমান বললাম এই কারণেই, তাদের চিন্তা ভাবনা অনেক উচ্চমানের হয়। আমাদের অনেকের মধ্যেই রঙের ফ্যাসিনেশন আছে, মানে কোনো রঙের প্রতি আমরা দারুণভাবে অবসেসড, সেটা যে কোনো রং হতে পারে। তবে এমন কোনো রং আছে যেটা অন্য কোনো বিষয়ের সঙ্গে সংযোগ স্থাপন করে, এমন একটা গপ্প নিয়ে আজকের আড্ডাটা জমবে। তার আগে তিনটে গান শুধুমাত্র আপনার জন্য, শুনতে থাকুন অ্যানির সঙ্গে রং বেরং শুধুমাত্র রেডিও বাংলানেই ডট কমে, প্রবাসী বাঙালির সবচেয়ে পছন্দের 24/7 বাংলা ইন্টারনেট রেডিও। ফিরছি পরপর তিনটে গানের পরে, শুনতে থাকুন, সঙ্গে থাকুন।

খোদ লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জল আনা কলকাতার চিলি চিকেন, তাইপাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk।

ফিরে এলাম গানের বিরতির পর। আপনি শুনছেন অ্যানির সঙ্গে রং বেরং শুধুমাত্র রেডিও বাংলানেট ডট কমে, প্রবাসী বাঙালির সবচেয়ে পছন্দের 24/7 বাংলা ইন্টারনেট রেডিও। আমাদের অফিসিয়াল ওয়েবসাইট www.radiobanglanet.com আর আমাদের ফেসবুক পেজ রেডিও বাংলানেট। ব্রেকের ওপারে একটা কথা বলছিলাম যে এমন কিছু রং আছে যেগুলোর প্রতি আমরা টোটালি অবসেসড, কিন্তু সেই রংটাকে কোনো স্পেসিফিক কোনো বিষয়কে চেনাতে সাহায্য করে কি মনে হয় আপনাদের? আপনার কোন রঙের প্রতি অবসেশনস আছে আমাকে চটপট হোয়াটসঅ্যাপ করে জানান, +447503965712। ফিরছি দুটো গানের পরে।

ব্রেকের পর আপনি শুনছেন অ্যানির সঙ্গে রং বেরং শুধুমাত্র রেডিও বাংলানেট ডট কমে। মন যখন নিরুদ্দেশ, আমরা প্রত্যেকেই এমন কিছু কালারের প্রতি অবসেসড যেটা কোনো না কোনো বিষয়কে ডিনোট করে, সেটা নিয়ে আড্ডা মারছিলাম আজ। একটা গপ্প শেয়ার করি, গপ্প নয় একটা ঘটনা বলা চলে। আমার একজন পরিচিত মানুষ আছেন যার কচুরিপানার রংটা ভীষণ প্রিয়, এবং সে যখন ছোট ছিল তার মায়ের কাছে আবদার করেছিল কচুরিপানা রঙের ছাতা তাকে এনে দেওয়ার জন্য, এবং তিনি খুঁজে খুঁজে সেই রঙের ছাতা খুঁজে এনে দিয়েছিলেন আর কি। মানে মানুষের পছন্দের তালিকাটা এমনই, সেটা মানুষকে অনেক উচ্চমানের হতে সাহায্য করে। আপাতত তিনটে গান আপনার জন্য, ফিরছি গানের বিরতির পর। শুনতে থাকুন অ্যানির সঙ্গে রং বেরং শুধুমাত্র রেডিও বাঙালি ডট কমে। মন যখন নির্দেশ,

ফিরে এলাম গানের বিরতির পর। আপনি শুনছেন অ্যানির সঙ্গে রং বেরং শুধুমাত্র রেডিও বাঙালি ডট কমে, প্রবাসী বাঙালির সবচেয়ে পছন্দের 24/7 বাংলা ইন্টারনেট রেডিও। আসলে কিছু কিছু জিনিস আমাদের কাছে ভীষণ প্রেশিয়াস হয় এবং কচুরি পানা রঙের ছাতাটা হয়তো আজও আছে, কচুরি পানাও নিয়ম করে আজ হয়। তবে একটা অদ্ভুত কানেকশন না, মানে একটা মানুষের পছন্দ এবং প্রিয় রং কতটা গভীর হলে মানুষ এমনটা ভাবতে পারে। আছে নাকি এমন কোনো পছন্দের রং? থাকলে চটপট আমাকে হোয়াটসঅ্যাপ করে জানান +447503965712 তে। আপাতত দুটো গান আপনার জন্য শুনতে থাকুন অ্যানির সঙ্গে রং বেরং শুধুমাত্র রেডিও বাঙালি .com।

গানের বিরতির পর আপনি শুনছেন অ্যানির সঙ্গে রং বেরং শুধুমাত্র রেডিও বাংলানেট ডট কমে, প্রবাসী বাঙালির সবচেয়ে পছন্দের 24/7 বাংলা ইন্টারনেট রেডিও। আজ রং বেরঙে আড্ডা হচ্ছে রঙে ঝলক নিয়ে। আমাদের এমন কোনো প্রিয় জিনিস আছে যার রঙটা একটা অন্য কোনো বিষয়কে ডিনোট করে। যেমন আমার প্রিয় রং সবুজ, এবং সবুজের যে কোনো শেড আমার ভীষণ প্রিয়। তবে একটা অদ্ভুত রং আছে যেটা আমার ভীষণ ভীষণ অ্যাট্রাক্টেড লাগে। যখন সানরাইজ এবং সানসেট হয় সূর্যের যে কালারটা ডিমের কুসুমের মতন লাগে, সেই কালারটা আমার ভীষণ প্রিয়। আছে নাকি এমন কোনো ভীষণ প্রিয় কালার? থাকলে চটপট আমাকে হোয়াটসঅ্যাপ করুন +447503965712। আপাতত সময় বলছে এখানে শেষ, আগামীকাল আবার আসবো নতুন কোনো আড্ডা নিয়ে, নতুন কোনো গপ্প নিয়ে। তখন শুনতে থাকুন রেডিও বাংলানেট.কম, মন যখন নির্দেশ।

পড়াশুনো হোক কিংবা অফিসের কাজ, বিজনেস মিটিং থেকে শপিং, সব কিছুই এখন অনলাইন। আর সেই জন্যই আমাদের স্ক্রিন টাইমটা কিন্তু প্রতিদিনই বেড়েই চলেছে। আর সেই জন্য যেটা হয় সেটা হলো, আমরা যতই ভাবি না কেন আমাদের স্ক্রিন টাইমটাকে আমরা কমাবো, একটু কন্ট্রোল করব, কিন্তু সেটা আর হয়ে ওঠে না। আর শুধু যে বড়দের ক্ষেত্রে এটা হচ্ছে তাই নয়, বাচ্চাদের মধ্যেও কিন্তু এই স্ক্রিন টাইমটা দিন দিন বেড়েই চলেছে। শুনছেন রেডিও বাংলানেট ডট কম, ইউকের একমাত্র অনলাইন বাংলা রেডিও স্টেশন। আমি অনামিকা চলে এসেছি পপকর্ন নিয়ে। আর আমাদের আজকের পপকর্নে আমরা অবশ্যই এই স্ক্রিন টাইম নিয়ে কথা বলবো, কারণ এটা কিন্তু সত্যি এখন একটা বড় সমস্যা, বিশেষ করে বাচ্চাদের জন্য। কারণ নানা রকমের সমস্যা বাচ্চাদের মধ্যে দেখা যাচ্ছে, আর যেখানেই উঠে আসছে বাচ্চাদের স্ক্রিন টাইমটা কিভাবে কমানো যায় সেই কথাটা, এই কথাটা নিয়ে আমরা বারবার কথা বলছি, কিন্তু আমাদের সমস্যাটা কিন্তু থেকেই যাচ্ছে। আমরা কিছুতেই বাচ্চাদের এই স্ক্রিন টাইমটা বেঁধে দিতে পারছি না। কিন্তু সেই জন্য যদি আমরা একটু চেষ্টা করি, আমাদের প্রতিদিনের যে আমাদের যে লাইফস্টাইল সেটাকে যদি একটু চেঞ্জ করতে পারি, তাহলে কিন্তু আমরা এই সমস্যাটাকে অনেকটাই আটকাতে পারবো। আমরা এই স্ক্রিন টাইম নিয়ে আরও কথা বলবো, তবে এখন শুনবো গান। চলুন পরপর তিনটে গান শুনে নিই, তারপর আবার ফিরছি আড্ডায়। সঙ্গে থাকুন আর শুনতে থাকুন রেডিও বাংলানেট ডট কম, মন যখন নিরুদ্দেশ।

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাই পাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk।

শুনছেন রেডিও বাংলানেট ডট কম ইউকের একমাত্র অনলাইন বাংলা রেডিও স্টেশন। আমি অনামিকা রয়েছি আপনার সঙ্গে, আর আমাদের আজকের পপকর্নে আমরা কথা বলছি স্ক্রিন টাইম নিয়ে। কারণ এখন বাচ্চা বড় সবার মধ্যেই কিন্তু এই স্ক্রিন টাইম বেড়ে যাচ্ছে, এটা নিয়ে একটা সমস্যা দেখা দিচ্ছে। সবাই চাইছেন যে কিভাবে সেটা কমানো যায়, কিন্তু ওই আর কি ইচ্ছে অনিচ্ছে সেটা বেড়েই যাচ্ছে, কিছুতেই সেটাকে কমানো সম্ভব হচ্ছে না। কারণ এখন কাজকর্ম সব কিছুই কিন্তু এই অনলাইন হচ্ছে, তাই আমরা কম্পিউটারের সামনে বা ফোনের সামনে অনেকটা সময় কাটিয়ে ফেলছি। বিশেষ করে বাচ্চাদের অনেকটা পড়াশুনোও কিন্তু এই কম্পিউটারে করতে হয়, সেই জন্য ওদের পড়াশুনোর জন্য অনেকটা সময় স্ক্রিনের সামনে কাটাতে হচ্ছে। আর টিভির সামনে বাচ্চাদের একবার বসিয়ে দিলে তারা তো আর উঠতে চাই না, তার সঙ্গে রয়েছে আবার ভিডিও গেম, সব মিলিয়ে স্ক্রিন টাইমটা কিন্তু বেড়েই চলেছে। অনেক সময় আমরা ছোট ছোট কয়েকটা জিনিস দেখি যে বাচ্চারা যখন খাচ্ছে তখন তারা টিভি দেখছে বা কম্পিউটারে গেম খেলছে, আর সেই অবস্থায় তারা খাচ্ছে, তাই তারা অন্যমনস্কভাবেই অনেকটা বেশি সময় স্ক্রিনের সামনে কাটিয়ে ফেলছে। এই যে ছোট ছোট সমস্যাগুলো, এইগুলোকে কিন্তু আমরা ইচ্ছে করলেই একটু বেঁধে দিতে পারি। আমরা এই স্ক্রিন টাইম নিয়ে আরো কথা বলবো, তবে এখন শুনবো গান। চলুন, পরপর দুটো গান থাকছে আপনার জন্য, ফিরে আসছি গানের ওপারে আমি অনামিকা পপকর্ন নিয়ে। সঙ্গে থাকুন আর শুনতে থাকুন রেডিও বাংলানেট ডট কম, মন যখন নিরুদ্দে।

বাচ্চাদের স্ক্রিন টাইম বেড়ে যাওয়ার মতো যে সমস্যা, সেই সমস্যাটা নিয়ে বাবা মায়েরা ভীষণভাবে উদ্বিগ্ন। আর সেই স্ক্রিন টাইম নিয়েই আমাদের আজকের পপকর্নের আড্ডা। শুনছেন রেডিও বাংলানেট.com, ইউকের একমাত্র অনলাইন বাংলা রেডিও স্টেশন। আমি অনামিকা রয়েছি আপনার সঙ্গে। আমরা আমাদের পপকর্নে এই যে স্ক্রিন টাইম নিয়ে কথা বলছি, সেক্ষেত্রে আমরা বিরতিতে যাওয়ার আগেই কথা বলছিলাম যে খেতে খেতে টিভি দেখা কিংবা কম্পিউটার সামনে থাকা, এটা কিন্তু বাচ্চাদের মধ্যে একটা খুব আমরা দেখতে পাই এই দৃশ্যটা। কিন্তু এই যে আমরা যদি ছোট ছোট কতগুলো হ্যাবিট তৈরি করতে পারি, মানে খাওয়ার সময় টিভি দেখা নয় কিংবা কম্পিউটারে বা মোবাইলে থাকা নয়, সবাই মিলে একসঙ্গে একটা ফ্যামিলি টাইম, সবাই মিলে একসঙ্গে ডিনার করা, সেখানে কথা বলা যায় নিজেরা নানা রকমের বিষয় নিয়ে, সেই ক্ষেত্রে কিন্তু তাদের মধ্যে এই টিভির সামনে বা কম্পিউটারের সামনে যে থাকার যে প্রবণতা খাওয়ার সময়, সেই স্ক্রিন টাইমটাকে বেঁধে দেওয়া সম্ভব। এখানে যদি আমরা প্রথমেই বলে দিই যে যেহেতু প্রতিদিন এক ঘন্টা থেকে দু ঘন্টা স্ক্রিন টাইম বেঁধে দেব, সেটা যদি একবারে বেঁধে দেওয়ার চেষ্টা করি তাহলে কিন্তু বাচ্চারা অনেক সময় ভীষণ ভীষণভাবে রিয়্যাক্ট করবে। সেক্ষেত্রে যদি একটু একটু করে তাদের স্ক্রিন টাইমটাকে কমিয়ে দেওয়া যায়, সেটা বোধ হয় বাচ্চাদের জন্যও ভালো বা অনেক বেশি সুবিধে হয়। আমরা এই স্ক্রিন টাইম নিয়ে আরো কথা বলবো, তবে এখন শুনবো গান। ফিরে আসছি গানের ওপারে, আমি অনামিকা আমাদের আজকের পপকর্ন নিয়ে। তাই কোথাও যাবেন না, সঙ্গে থাকুন আর শুনতে থাকুন রেডিও বাংলানেট.com, মন যখন নিরুদ্দেশ।

0: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন? কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
1: ঘর আজ পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করিয়ে নেওয়ার সুবিধাও। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
0: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
2: পরপাশে মিস করছেন বাংলাকে, মিস করছেন কলকাতাকে, ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে, সেখানকার কৃষ্টি সংস্কৃতি বিনোদন খাওয়া দাওয়া লাইফস্টাইল খেলাধুলা ফ্যাশন ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে? তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে। আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানে সবাই। ক্লিক করুন আর দেখতে থাকুন আরবিএন ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিংকে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে radiobanglanet.com এর ওয়েব তরঙ্গে।
3: What if your organization finally had complete control not just over every IT asset but over governance and optimization across your entire digital ecosystem? With Eto services, that level of clarity and control isn't a dream, it's what they deliver. Their expert team helps enterprises manage IT assets, optimize cloud subscriptions, and strengthen governance across even the most complex hybrid environments. Discover more at www.etoservices.com.
4: বাঙালির আড্ডা মানে কি শুধুই গল্প, নাকি মনের জানলা খুলে দেওয়ার এক অদ্ভুত জাদু? রাজনীতি থেকে সিনেমা, ব্যবসা বাণিজ্য থেকে রোজকার জীবন, আড্ডার মেজাজে সব খবর এবার আপনার হাতের মুঠোয়। হেডলাইন্স কলকাতা নিয়ে এলো এক জমজমাট নতুন সফর কথায় কথায়, ইন অ্যাসোসিয়েশন উইথ রেডিও বাংলা নেট ডট কম। বাঙালির গান বাঙালির প্রাণ, কথার ফাঁকে চলার ফাঁকে চলতে থাকুক কথায় কথায়।
5: লন্ডনে এসছি, ঘোরা ঘুরি খাওয়া দাওয়া সব চলবে। এবার প্রথমবার আসা তো, ফলে একটু খোঁজ খবর নিতে হচ্ছে কোথায় খাবো, কি খাবো, কোথায় কোথায় ঘুরবো, কোথায় কোথায় শুট করব। লন্ডনে সমস্ত খাওয়া দাওয়ার খবর রাখতে ফুডকার সঙ্গে আমাদের জার্নিতে চোখ রাখুন রেডিও বাংলায় 1 তারিখ অনওয়ার্ডস, মানে 1 জুলাই, 1 জুলাই অনওয়ার্ডস রেডিও বাংলা। লন্ডনের ফুডকার সমস্ত খাওয়া দাওয়া ঘোরাঘুরি সিইও উইথ রেডিও বাংলা অর ফ্রম 1 জুলাই।
6: শুনছেন রেডিও বাংলা নেট ডট কম, বাংলার গান বাঙালির প্রাণ।

বেশিরভাগ বাচ্চাই এখন নিউক্লিয়ার ফ্যামিলিতে বড় হয়, যার জন্য তাদের সেভাবে সঙ্গী তারা খুঁজে পায় না। তাই নিজেদেরকে ব্যস্ত রাখার জন্য অনেকটা সময় তারা টিভির সামনে কিংবা কম্পিউটারের সামনে তারা কাটায়, যার জন্য তাদের স্ক্রিন টাইমটা কিন্তু বেড়েই যাচ্ছে। তার মধ্যে আবার এখন মুঠোফোন, যেটা প্রায় সবার কাছেই রয়েছে, সব মিলিয়ে এই স্ক্রিন টাইম বেড়ে যাওয়ার মতো যে একটা সমস্যা, সেটা কিন্তু ভীষণভাবে দেখা যাচ্ছে। সেই সব কিছু নিয়েই আমাদের আজকের পপকর্ন। শুনছেন রেডিও বাংলানেট ডট কম, ইউকের একমাত্র অনলাইন বাংলা রেডিও স্টেশন। আমি অনামিকা রয়েছি আপনার সঙ্গে। আমাদের আজকের পপকর্ন এই যে আমরা স্ক্রিন টাইম নিয়ে কথা বলছি, সেখানে উঠে আসছে যে বাচ্চাদের যদি কয়েকটা হ্যাবিট আমরা তৈরি করতে পারি, তাহলে কিন্তু স্ক্রিন টাইমটাকে একটু কমিয়ে দেওয়াটা সম্ভব। যদি বাচ্চাদের এই যে বলছিলাম বিরতিতে যাবার আগে খাওয়ার সময় যে টিভি দেখার যে একটা অভ্যেস, সেটাকে যদি একটু পরিবর্তন করা যায়, কিংবা বাচ্চারা যখন কি করবে তারা বুঝতে পারছে না, তাদের পড়াশুনো হয়ে গিয়েছে, তাদের এই সময়টা একটা ফ্রি টাইম, সেই সময় তাদের টিভিটাকে খুলে দিয়ে কিছু একটা দেখো কিংবা কম্পিউটারটা খুলে দিয়ে তারা গেম খেলছে, এগুলো না করে যদি তখন বাচ্চাদের পাজল কিংবা কোনো একটা বোর্ড গেম এইরকম যদি কিছুর সাথে যদি তখন তাদের ব্যস্ত রাখা যায়, তাহলে কিন্তু তাদেরকে স্ক্রিন টাইমটাকে কমানো সম্ভব হবে। এইরকম নানা রকমের কিছু অভ্যেস যদি একটু পরিবর্তন করা যায় বা লাইফস্টাইলটাকে একটু চেঞ্জ করা যায়, তাহলে কিন্তু বাচ্চাদের স্ক্রিন টাইমটাকে কমানো সম্ভব হবে। আমরা স্ক্রিন টাইম নিয়ে আরও কথা বলবো, তবে এখন নিয়ে নেব একটা ছোট্ট বিরতি। ফিরে আসছি বিরতির ওপারে আমি অনামিকা আমাদের আজকের পপকর্ন নিয়ে, সঙ্গে থাকুন।

রেডিও বাংলানেট ডট কম এ শুনছেন পপকর্ন, আর আমি অনামিকা রয়েছি আপনার সঙ্গে। আমাদের আজকের পপকর্নে আমরা কথা বলছি স্ক্রিন টাইম নিয়ে। এই স্ক্রিন টাইম এখন আমাদের সকলেরই কিন্তু বেড়েই যাচ্ছে, ইচ্ছে অনিচ্ছে আমরা কিছুতেই এই স্ক্রিন টাইমটাকে কমাতে পারছি না। আর সেখান থেকেই তৈরি হচ্ছে নানা রকমের সমস্যা, যেটা শুধু আমাদের বড়দের নয়, বাচ্চাদের মধ্যেও কিন্তু নানা রকমের সমস্যা আমরা দেখতে পাচ্ছি। আর সেই জন্য সবাই আমরা এখন চেষ্টা করছি কিভাবে স্ক্রিন টাইমটাকে কমানো যায়। আমরা যদি আমাদের প্রতিদিনের আমাদের যে জীবনযাত্রা সেখানে যদি আমরা একটু পরিবর্তন আনতে পারি, আমরা যদি কয়েকটা অভ্যেস নিজেদের মধ্যে গড়ে তুলতে পারি, তাহলে কিন্তু আমরা অবশ্যই আমাদের স্ক্রিন টাইমটাকে কমাতে পারবো। আর আমরা এই যে স্ক্রিন টাইমটা বাড়ার জন্য নানা রকমের সমস্যা আমাদের মধ্যে দেখতে পাচ্ছি, সেটাকেও আমরা কমাতে পারবো। আর সেই জন্য অবশ্যই আমরা চেষ্টা করব, সেই আশা নিয়েই শেষ করব আমাদের আজকের পপকর্ন। দেখা হবে আগামীকাল ঠিক এই একই সময়, চলে আসবো আমি অনামিকা পপকর্ন নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর অবশ্যই শুনতে থাকুন রেডিও বাংলানেট ডট কম। মন যখন নিরুদ্দেশ।

0: রবিবার দেরি করে ঘুম থেকে উঠে এক কাপ চা নিয়ে যখন বারান্দায় দাঁড়াই, মিস করি পাড়ার ছেলেদের চেঁচামেচি।
1: ছেলের বইয়ের তাক পরিষ্কার করতে করতে আজও মনে পড়ে যায় সেই পুরনো দিনের গ্রামোফোন রেকর্ডের কথা। ইস, ওগুলো এখন কোথায় কে জানে।
2: সেদিন সঞ্জয় তার পাতাটা উল্টাতে উল্টাতে হঠাৎই খুঁজে পেলাম কয়েকটা শুকিয়ে যাওয়া গোলাপের পাপড়ি। কলেজের ফার্স্ট ইয়ারে নবীনবরণের দিন শুভ দিয়েছিল।
0: হারিয়ে গেছে কত কিছু, মলিন হয়েছে স্মৃতির পাতা, তবু আজও মনে পড়ে কত কথা।

প্রিয়তজন। এবার থেকে প্রতি রবিবার আপনার হারিয়ে যাওয়া সব মুহূর্ত আপনার চোখের সামনে হাজির হবে নস্টালজিক রবিবার থেকে সুদিং মিউজিক্যাল জার্নি। শুনতে ভুলবেন না প্রবাসী মন, শুধুমাত্র রেডিও বাংলানেট.কম এ মন যখন নিরুদ্দেশ।

লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাই পাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk।

0: যা খুশি ওরা বলে বলু।
1: লন্ডনে এসছি, ঘোরা ঘুরি খাওয়া দাওয়া সব চলবে। এবার প্রথমবার আসা তো, ফলে একটু খোঁজ খবর নিতে হচ্ছে, কোথায় খাবো, কি খাবো, কোথায় কোথায় ঘুরবো, কোথায় কোথায় শুট করবো। লন্ডনে সমস্ত খাওয়া দাওয়ার খবর রাখতে ফুডকার সঙ্গে আমাদের জার্নিতে চোখ রাখুন রেডিও বাংলায় এক তারিখ অনওয়ার্ডস, মানে পয়লা জুলাই, ফার্স্ট জুলাই অনওয়ার্ডস রেডিও বাংলা। লন্ডনের ফুডকার সমস্ত খাওয়া দাওয়া ঘোরাঘুরি সি ইউ উইথ রেডিও বাংলা অর ফ্রম ফার্স্ট অফ জুলাই।
2: শুনছেন রেডিও বাংলানেট.com, বিশ্বের বাঙালির অন্যতম ঠিকানা।

0: রবিবার দেরি করে ঘুম থেকে উঠে এক কাপ চা নিয়ে যখন বারান্দায় দাঁড়াই, মিস করি পাড়ার ছেলেদের চেঁচামেচি।
1: ছেলের বইয়ের তাক পরিষ্কার করতে করতে
0: এক কাপ চা নিয়ে যখন বারান্দায় দাঁড়াই, মিস করি পাড়ার ছেলেদের চেঁচামেচি।
1: ছেলের বইয়ের তাক পরিষ্কার

0: এবার থেকে প্রতি রবিবার আপনার হারিয়ে যাওয়া সব মুহূর্ত আপনার চোখের সামনে হাজির হবে। নস্টালজিক রবিবার থেকে সুদিং মিউজিক্যাল জার্নি শুনতে ভুলবেন না। প্রবাসী মন শুধুমাত্র রেডিও বাংলা .com এ। মন যখন নিরুদ্দেশ।
1: আপনি শুনছেন রেডিও বাংলা .com, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

0: মনে পড়ে শেষ কবে নিজের জন্য বের করেছিলেন সামান্য কিছুক্ষণ? শেষ কবে মন উজাড় করে ঠিক মন ভরে আড্ডা দিয়েছিলেন? কাজ, ডেডলাইন, ট্রাফিক, নোটিফিকেশন, এই সবকিছু ফিরেই তো হারিয়ে যাচ্ছে একটু নিজের সময়। যদি মনে হয় হোক না একটা বাড্ডা, হোক দুটো গল্প, আর সঙ্গে থাকুক কিছু মন ছোঁয়া গান, তাহলে চলে আসুন প্রত্যেক শনিবার শুধুমাত্র রেডিও বাংলা .com এ শুভামির সঙ্গে আড্ডা জাংশনে।
1: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন, কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
2: ঘর আজ পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করে নেওয়ার সুবিধা। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
1: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
3: শুনছেন রেডিও বাংলা নেট .com, বাংলার গান, বাঙালির প্রাণ।

ওপার বাংলা থেকে এপার বাংলা, রবীন্দ্রনাথ থেকে নজরুল, শুধুমাত্র রেডিও বাংলানে .com এ। মন যখন নিরুদ্দেশ।

ওপার বাংলা থেকে এপার বাংলা, রবীন্দ্রনাথ থেকে নজরুল, শুধুমাত্র রেডিও বাংলানেট.কম এ মন যখন নিরুদ্দেশ।

আমাদের কাছে তারা কিন্তু ভগবান। তার কারণ আমাদের জীবন তারা বাঁচিয়ে থাকেন একবার নয় বারবার। তারা হচ্ছেন ডক্টর, ডাক্তারবাবু। তো রেডিও বাংলা নাই ডট কমে শুনছে নিচ্ছে ডান আমি গৌরব, বসে আছি আপনার মুখোমুখি। আর আজকে পয়লা জুলাই ডক্টর্স ডের দিনে আপনার সঙ্গে শেয়ার করব ডাক্তারবাবুদের নিয়ে কিছু কথা, ডাক্তারবাবুদের কাণ্ড কারখানা। তো আজকে এমন একজনের জন্মদিন যিনি কিনা একজন লেজেন্ডারি ডক্টর ছিলেন। তিনি ছিলেন পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী লেজেন্ডারি ডক্টর বিধানচন্দ্র রায়। তার জন্মদিন এবং মৃত্যুদিন আজকের দিনেই, অর্থাৎ পয়লা জুলাই। তো আজকের দিনে ডাক্তারবাবুদের নিয়ে কিছু কথা আপনার সঙ্গে শেয়ার করব, তাদের ঘিরে কিছু অদ্ভুত কাহিনী, গল্প, কথা, ঘটনা ইত্যাদি সমস্ত কিছু শেয়ার করব আপনার সঙ্গে আজকে আমাদের ইচ্ছে ডানার আড্ডার আসরে। কিন্তু সবই করবো একটা ছোট্ট ব্রেকের উপরান্তে। কাজেই সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন ইচ্ছে ডানা, ওনলি অন রেডিও বাংলানেট ডট

খোদ লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জল আনা কলকাতার চিলি চিকেন, তাই পাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk।

0: স্রোতে ভেসেছি।
1: রেডিও বাংলায় ডট কমে শুনছেন ইচ্ছেডানা, আমি গৌরব বসে আছি আপনার মুখোমুখি। আর আজকে ডক্টর বিধানচন্দ্র রায়ের জন্মদিন এবং মৃত্যুদিনের দিনে আপনার সঙ্গে শেয়ার করছি কিছু কথা ডক্টরদের নিয়ে। তো এখন আপনার সঙ্গে বিধানচন্দ্র রায়ের একটি অদ্ভুত ঘটনা শেয়ার করতে চাই। বিধানচন্দ্র রায় একবার গেছেন লন্ডনে, সেখানে একটি হসপিটালে তিনি ভিজিট করতে গেছেন এবং সেখানে গিয়ে তিনি বলেছেন এখানে কোনো একজন রোগীর পক্স হয়েছে। এখন সেই সময় পক্স রীতিমতন একটি মহামারী রোগ এবং ডক্টর বিধানচন্দ্র রায়ের এই কথা শুনে সেখানে হুলুস্থুলু পড়ে যায় এবং লোকজন বলেন যে এখানে পক্স থাকা অসম্ভব, অর্থাৎ পক্সের রোগী থাকা অসম্ভব। কিন্তু ডক্টর রায় ও অনর আলটিমেটলি সবাইকে চেক করে দেখা গেল যে একজনের কিন্তু সত্যিকারের পক্স হয়েছিল। এখন এত রোগীর মাঝখানে কিছু চেক না করেই বিধানবাবু কি করে বলেছিলেন যে এখানে পক্সের রোগী আছেন, সে কথা আজও পর্যন্ত কেউ আবিষ্কার করতে পারেননি। এরকমই জিনিয়াস ছিলেন ডক্টর বিধানচন্দ্র রায়। তো রেডিও বাংলানে ডট কমে আজকে আমাদের ইচ্ছে ডানার আড্ডার আসলে ডাক্তারবাবুদের নিয়ে আমাদের আড্ডাটা জারি আছে আর সেটাই জারি থাকবে একটা ছোট্ট ব্রেকের উপরান্তে। সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন ইচ্ছে ডানা, ওনলি অন রেডিও বাংলানেট ডট কম।

টিনটিন থেকে ভাবতে ভাবতে হারানো সুর, চার চাকা থেকে দু চাকায় দূর বহু দূর, হাহাহো থেকে হারিয়ে যাওয়া গল্প, তোমার সময় মিলুক আমার সময়ের সঙ্গে। এভাবেই সোম থেকে শুক্র জুড়ে থাকুন সৌভিকের সঙ্গে গান মুসাফিরে, শুধুমাত্র রেডিও বাংলানেট.com এ।

0: What if your IT partner cared about more than just IT? At Ethos Services, technical excellence goes hand in hand with the real community spirit while helping global enterprises optimize IT assets and cloud environments. Ethos also believes in giving back, proudly supporting grassroots initiatives like the Woodcomb Under 10 girls football team. Because great companies don't just build great systems, they help build great communities. Ethos Services, trusted IT experts with a human touch. Discover more at www.ethosservices.com.
1: পরপাশে মিস করছেন বাংলাকে, মিস করছেন কলকাতাকে, ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে, সেখানকার কৃষ্টি সংস্কৃতি বিনোদন খাওয়া দাওয়া লাইফস্টাইল খেলাধুলা ফ্যাশন ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে, তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে, আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানে সবাই। ক্লিক করুন আর দেখতে থাকুন আরবিএন ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিংকে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে radiobanglanet.com এর ওয়েব তরঙ্গে।
2: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন, কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে
3: মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
2: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন, নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পারদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
4: শুনছেন radiobanglanet.com, বিশ্বের বাঙালির অন্যতম ঠিকানা।

ডাক্তার বাবু এই কথাটা আমরা মাঝে মধ্যেই বলে থাকি, কিন্তু একবার ভেবে দেখেছেন কি কেন এই কথাটা এলো? তো রেডিও বাংলা নেট ডট কমে শুনছেন ইচ্ছেটা, আমি গৌরব বসে আছি আপনার মুখোমুখি। আমাদের আড্ডাটা জারি আছে ডক্টরদের নিয়ে, তাদের অদ্ভুত অদ্ভুত কাণ্ড কারখানা নিয়ে। তো যে কথা বলছিলাম যে ডক্টরদের আমরা অনেকেই ডাক্তার বাবু বলে ডাকি, তার কারণটা কিন্তু একটা সময় ডক্টর এই পেশাটাই ছিল মেল ডমিনেটেড, ফিমেল ডক্টর অনেক পরে এসেছেন, ওই জন্য ডাক্তার বাবু টার্মটা কিন্তু ইউজড হতে হতে একটা প্রবাদের পর্যায়ে পৌঁছে গেছে। আবার এখনও যদি আপনি সারা পৃথিবীর দিকে তাকান, তাহলে সারা পৃথিবীতে যত ফিজিশিয়ানস রয়েছেন তার মধ্যে মোর দ্যান 65% হচ্ছে মেল, অর্থাৎ ডাক্তার বাবু। তো এই ডাক্তারবাবুদের নিয়েই আমাদের আড্ডাটা জারি আছে। এখন একটা ছোট্ট ব্রেক নিয়ে নিচ্ছি, যার উপরান্তে ডাক্তারবাবুদের নিয়ে আরও অনেক কথা শেয়ার করব আপনাদের সঙ্গে। কাজেই সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন ইচ্ছে ডানা ওনলি অন, যার উপরান্তে ডাক্তারবাবুদের নিয়ে আরও অনেক কথা শেয়ার করব আপনাদের সঙ্গে। কাজেই সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন ইচ্ছে।

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

0: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন? কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
1: ঘর আজ পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করিয়ে নেওয়ার সুবিধাও। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
0: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন, নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
2: পরপাশে মিস করছেন বাংলাকে? মিস করছেন কলকাতাকে? ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে? সেখানকার কৃষ্টি, সংস্কৃতি, বিনোদন, খাওয়া দাওয়া, লাইফস্টাইল, খেলাধুলা, ফ্যাশন, ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে? তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে। আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানে সবাই। ক্লিক করুন আর দেখতে থাকুন আরবিএন ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিংকে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে radiobanglanet.com এর ওয়েব তরঙ্গে।
3: What if your organization finally had complete control not just over every IT asset but over governance and optimization across your entire digital ecosystem? With Ethos services, that level of clarity and control isn't a dream, it's what they deliver. The expert team helps enterprises manage IT assets, optimize cloud subscriptions and strengthen governance across even the most complex hybrid environments. Discover more at www.etoservices.com.
4: লন্ডনে এসছি, ঘোরা ঘুরি, খাওয়া দাওয়া সব চলবে। এবার প্রথমবার আসা তো, ফলে একটু খোঁজ খবর নিতে হচ্ছে কোথায় খাবো, কি খাবো, কোথায় কোথায় ঘুরবো, কোথায় কোথায় শুট করবো। লন্ডনে সমস্ত খাওয়া দাওয়ার খবর রাখতে ফুডকার সঙ্গে আমাদের জার্নিতে চোখ রাখুন রেডিও বাংলায় 1 তারিখ অনওয়ার্ডস, মানে 1 জুলাই, 1 জুলাই অনওয়ার্ডস রেডিও বাংলা। লন্ডনের ফুডকার সমস্ত খাওয়া দাওয়া ঘোরাঘুরি সি ইউ উইথ রেডিও বাংলা অর ফ্রম 1 জুলাই।
5: শুনছেন radiobanglanet.com, বাংলার গান, বাঙালির প্রাণ।

একজন ডক্টর হতে গেলে ঠিক কত পড়াশোনা করতে হয় জানেন? শুনলে কিন্তু একদম চটকে যাবে পিত্তি। তো রেডিও বাংলা নেট ডট কমে শুনছেন ইচ্ছে ডানা, আমি গৌরব বসে আছি আপনার মুখোমুখি, আর আমাদের আড্ডাটা জারি আছে ডাক্তার বাবুদের নিয়ে। তো যে কথা বলছিলাম যে একজন ডক্টরকে তার ডিগ্রি কমপ্লিট করতে গেলে টোটাল ডিগ্রির কেরিয়ারে 40,000 ঘন্টা পড়াশোনা করতে হয় অন অ্যাভারেজ, 40,000 ঘন্টা, যেটা কি না অন্যান্য যে কোনো ডিগ্রির থেকে অনেক বেশি। কাজেই এতটা পরিশ্রম, এতটা ডেডিকেশন দিতে হয় বলেই ডক্টর পেশাটা এত নোবেল। তো রেডিও বাংলা নেট ডট কমে আজকে আমাদের ইচ্ছে ডানার আড্ডার আসরে ডাক্তার বাবুদের নিয়ে আড্ডাটা জারি আছে। একটা ছোট্ট ব্রেক নিয়ে নিচ্ছে এখন, যার উপরান্তে আপনার সঙ্গে শেয়ার করব আরও কিছু কথা। কাজেই সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন ইচ্ছে ডানা, ওনলি অন রেডিও বাংলা নেট ডট কম।

এরকম অনেক ডক্টর আছেন যারা কিনা রেগুলারলি প্র্যাকটিস করা বাদ দিয়েও অন্যান্য বিভিন্ন পেশায় রীতিমতন সফল হয়েছেন। যেমন ধরুন কয়েকজন গায়কের নাম আমি করতে পারি, যেরকম ধরুন পলাশ সেন, ইউফোরিয়ার পলাশ সেন, আমাদের বাংলার পল্লব কীর্তনিয়া, আবার কয়েকজন বিশিষ্ট অ্যাক্টর এবং অ্যাক্ট্রেসও রয়েছেন এই তালিকায়, যেমন ধরুন শুভেন্দু চট্টোপাধ্যায়, কিংবা বর্তমান যুগের সাই পল্লবী, আবার ডাইরেক্টর রয়েছেন কমলেশ্বর মুখোপাধ্যায়। প্রত্যেকে কিন্তু অ্যাকচুয়ালি ডক্টর, তারপরেও অন্যান্য বিভিন্ন পেশায় প্রভূত সাকসেসফুল। তো রেডিও বাংলায় ডট কমে আজকে আমাদের ইচ্ছে ডানার আড্ডার আসরে ডক্টরদের নিয়ে আড্ডাটা জারি ছিল, ডাক্তারবাবুদের বিভিন্ন কাণ্ড কারখানা আপনার সঙ্গে শেয়ার করলাম। কেমন লাগলো আপনার জানান আমাকে, আমাকে মেল করুন idea@radiobanglanet.com অ্যাড্রেসে, আইডি অর্থাৎ ইচ্ছে ডানার idea@radiobanglanet.com অ্যাড্রেসে। তবে আজকের মতো সময় একদম শেষ, আজকের মতো এখানেই থামছি। কিন্তু যাওয়ার আগে আরও একটা কথা বলার আছে, সেটা হলো যে এই ডাক্তারবাবুদের নিয়ে কিন্তু আরও অনেক গল্প আপনার সঙ্গে করার আছে। কাজেই আগামীকালও ঠিক এই বিষয় নিয়েই আমাদের আড্ডাটা জারি থাকবে, ডাক্তারবাবুদের কাণ্ড কারখানা নিয়ে। ততক্ষণের জন্য টাটা, গুড বাই, টেক কেয়ার, খুব ভালো থাকুন, আর অবশ্যই শুনতে থাকুন রেডিও বাংলানেট ডট কম। টাটা।

রেডিও বাংলাদেশ ডট কমে আমি রুবিনা আছি আপনার সঙ্গে এবং শুরু হয়েছে গান্ধুরিয়ার আড্ডা। প্রত্যেক দিনের মতো আজকেও এক ঘন্টার গান্ধুরিয়ার আড্ডায় আমি রুবিনা আছি আপনার সঙ্গে এবং অবশ্যই গান থাকবে, আড্ডা থাকবে এবং তার সাথে সাথে থাকছে রুবিনা আপনার মন ভালো করার জন্য। তাই আপনাকেও থাকতে হবে আড্ডা সেই সবজি, কারণ আজকে থাকছে একটা স্বাদের কি বলবো স্বাদের চেঞ্জেস আনার জন্য এমন কিছু একটা কথা, এবং সেই কথাটা অবশ্যই আড্ডার মাধ্যমে আমরা ভাগ করে নেব।

0: ওপার বাংলা থেকে এপার বাংলা, রবীন্দ্রনাথ থেকে নজরুল, শুধুমাত্র রেডিও বাংলানেট ডট কমে। মন যখন নিরুদ্দেশ।
1: Office time, mystery jam.

মিউচুয়াল দিচ্ছি দৌড় একটা দশ হচ্ছে লেট খেপছে বস সেখানে।

0: মনে পড়ে শেষ কবে নিজের জন্য বের করেছিলেন সামান্য কিছুক্ষণ? শেষ কবে মন উজাড় করে ঠিক মন ভরে আড্ডা দিয়েছিলেন? কাজ, ডেডলাইন, ট্রাফিক, নোটিফিকেশন, এই সবকিছু ফিরেই তো হারিয়ে যাচ্ছে একটু নিজের
1: সময়।
0: যদি মনে হয় হোক না একটা বার্তা, হোক দুটো গল্প, আর সঙ্গে থাকুক কিছু মন ছোঁয়া গান, তাহলে চলে আসুন প্রত্যেক শনিবার শুধুমাত্র রেডিও বাংলা .com-এ শুভানির সঙ্গে আড্ডা জাংশনে।
2: What if your organization finally had complete control not just over every IT asset but over governance and optimization across your entire digital ecosystem? With Ethos Services, that level of clarity and control isn't a dream, it's what they deliver. Their expert team helps enterprises manage IT assets, optimize cloud subscriptions, and strengthen governance across even the most complex hybrid environments. Discover more at www.ethoservices.com.
3: পরপাশে মিস করছেন বাংলাকে, মিস করছেন কলকাতা, তাকে ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে সেখানকার কৃষ্টি, সংস্কৃতি, বিনোদন, খাওয়া দাওয়া, লাইফস্টাইল, খেলাধুলা, ফ্যাশন, ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে? তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে। আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানে সবাই। ক্লিক করুন আর দেখতে থাকুন RBN ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিংকে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে রেডিও বাংলা নেট .com-এর ওয়েব তরঙ্গে
4: শুনছেন রেডিও বাংলা নেট .com, বাংলার গান, বাঙালির প্রাণ।

খাদ্যরসিক বাঙালি পাতে যাই থাকুক না কেন, রিফ্রেশিংয়ের ব্যাপারে যদি তারা কেউ ভাবে বা আমরা কেউ ভাবি, তাহলে সবসময় বাঙালির কিছু স্পেশাল শরবত আছে। আর সেটা কিন্তু আজকের জন্য না, এই অথেন্টিকেশন ব্যাপারটা অনেক দিন ধরে রয়ে গেছে বাঙালির জীবনে। অর্থাৎ বাঙালি এই পরিচয়টার সাথে শরবত যে কতটা জড়িয়ে আছে সেটা নতুন করে বলতে হবে না। সেটা আমপোড়ার শরবত হোক বা লিচু লঙ্কার শরবত বা নতুন ধরনের কোনো একটা ইনোভেশন শরবতের মধ্যে, সব কিছুর মধ্যেই ঐতিহ্যের ছোঁয়াটা কিন্তু রয়ে গেছে। তাই জন্য আজকে আমাদের মুডটাকে রিফ্রেশ করার জন্য ভালো ভালো গানের সঙ্গে রয়েছে বাঙালি এবং তার প্রিয় শরবতের কথা।

0: আছে শরবতটা, সেটা যদি আপনি কোনোদিনও খান তাহলে বুঝবেন সেখানে একটা ইনোভেশন অবশ্যই আছে, তার সাথে সাথে একটা ঐতিহ্যও আছে। লঙ্কার শরবত তার সাথে সাথে লিচুর শরবত, ভাবুন গরম থেকে কোথা থেকে এসেছেন, আর সেখানে লিচু আপনার ফেভারিট ফল বা গ্রীষ্মকালীন একটা ফল, আর তার সাথে সাথে লঙ্কার হালকা চিসকা স্পাইসি ব্যাপার সেটার ছোঁয়া রয়েছে, এবং সেটার সাথে সাথে আপনার স্বাদ কোরকটাও যেমন শান্তি পাচ্ছে আপনার মনটাও শান্তি পাচ্ছে। আর ঠিক লিচু লঙ্কার শরবত যেখানে শেষ হয় সেখান থেকেই বাঙালির আর একটা প্রিয় শরবতের নাম শুরু হয়, সেটা হচ্ছে আম পোড়ার শরবত।
1: ঠিক

শরবত বলতে গেলে রিফ্রেশ করার কথা বলি তো, কিন্তু অনেকেই কিন্তু শেষ পাতে বা এমনি ঘুরতে ফিরতে শরবত খেয়ে থাকে। আচ্ছা, যদি আমরা বলি যে ঘোল খেতে কে কে ভালোবাসে, তাহলে কিন্তু সেখানে অবশ্যই আমিও আছি। হ্যাঁ, আমি বুঝতে পারছি আপনিও আছেন। ঠিক সেই রকমই ঘোলের শরবত বা দইয়ের শরবত যেটা, সেটাও কিন্তু বাঙালির ইনোভেশন। তো সেখানে আমপুরার শরবত যেখানে শেষ হচ্ছে সেখানে দইয়ের শরবত শুরু হচ্ছে, দইয়ের শরবত যেখানে শেষ হচ্ছে সেখানে লেবু আর নুনের যেখানে কোনো বিকল্প নেই। প্রত্যেকটা বাঙালির বাড়ির যদি কোনো মানুষ রোদ থেকে আসে, তাহলে কিন্তু সবার ফার্স্ট ওই নুন লেবুর জল দিয়ে আপ্যায়ন করা হয়। আর সেটা যে কতটা রিফ্রেশিং লাগে, সেটা আমার মনে হয় না আজকে ভাষায় প্রকাশ করতে হবে, তাই তো? তাই বাঙালির সাথে শরবতটা সারা জীবন আছে। কিন্তু আপনার প্রিয় শরবত কি? যদি বলি যে ঐতিহ্য এবং শরবত মিলিয়ে মিশিয়ে একাকার হয়ে বাঙালি তৈরি হয়েছে, তাহলে বাঙালির প্রিয় শরবত কোনটা হতে পারে, সেটা আপনার কি মনে হয়? সেটা প্লিজ আমাকে জানাতে ভুলবেন না।

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নির্দেশ।

ডটকমে যখন আমরা শরবত নিয়ে কথা বলছি, তখন একটু বাঙালি খাবার নিয়ে কথা হয়। যখন আমরা বাঙালির যে ঐতিহ্যের খাবার বা পুরোনো দিনের খাবারের কথা বলি বা কোনো রেস্টুরেন্টে খেতে যাই, তো সেখানে কিন্তু আপনাকে আপ্যায়ন করা হয় ওয়েলকাম ড্রিঙ্কসে। সেখানে কখনো কখনো লেবু লঙ্কার শরবত থাকে, সেখানে বাঙালি প্রিয় শরবতগুলো থাকে। এমনি নর্মালও কিন্তু এই যে কি বলবো, আমের যে শরবতটা আলাদা হয়, পোড়া আমের শরবত ছাড়াও কিন্তু আমের এক ধরনের শরবত হয়, সেটাও কিন্তু ভীষণভাবে রিফ্রেশিং। যেহেতু সামারের কথা আসলে শরবতের কথাটা বেশি আসে, কারণ উইন্টারে আমরা খুব একটা বেশি শরবত খাই না, তো সেখানে সামারের কথা বলতে গেলে আমও আসে, লিচু আসে, এবং সেটা দিয়েও কিন্তু মানুষ শরবত বানিয়ে ফেলেছে। তাই আজকের মনে হলো যে অনেক দিন ঘুরতে যাওয়ার কথা হয়েছে, একটু মুডটাকে রিফ্রেশ করা যাক, তাই ছোট্ট খাটো আড্ডা নিয়ে চলে এসেছিলাম। এবং কেমন লাগলো এই রিফ্রেশিং শরবতের আড্ডাটা প্লিজ জানাতে ভুলবে না, আর তার সাথে সাথে আমাকে ফলো করতেও ভুলবে না। www.fredobanganer.com কে ফলো করুন, পাশে থাকুন এবং ভালোবাসুন।

শুনছেন ইউকের একমাত্র অনলাইন বাংলা রেডিও স্টেশন রেডিও বাংলা নিউজ ডট কম। আর এই মুহূর্তে আপনি আছেন গান মুসাফির সৌভিকের সঙ্গে। তো ১৯ শতাব্দীর মুক্তচিন্তার অন্যতম পথিকৃৎ বেগম রোকেয়া নারী জাগরণের অগ্রদূত, আজ তাকে নিয়ে আমাদের রেডিও বাংলা নিউজ ডট কমের শ্রোতার্ক। তো বেগম রোকেয়ার জন্ম ১৮৮০ সালের ৯ই ডিসেম্বর রংপুর জেলার মিঠাপুকুর থানা পায়রাবন্ধ গ্রামের এক জমিদার পরিবারে। এবং এই বেগম রোকেয়ার পারিবারিক নাম ছিল রোকেয়া খাতুন। বিশ্বের অনেক কৃতী ব্যক্তির মতো বেগম রোকেয়াও প্রাতিষ্ঠানিক শিক্ষা লাভ করতে পারেননি। নিজের প্রবল আগ্রহ ও কিছু মানুষের সহায়তায় তিনি হয়ে উঠেছিলেন স্বশিক্ষিত। তাই তো সাখাওয়াত মেমোরিয়াল স্কুল চালু করার সময় প্রথম দিকে বিদ্যালয়ের শিক্ষাদান সম্পর্কে তাঁর কোনো ধারণাই ছিল না। শামসুন্নাহার মাহমুদের ভাষায়, রোকেয়া প্রথম যখন ৫টি ছাত্রী নিয়ে বালিকা স্কুল স্থাপন করবেন, তখন তিনি ভেবে পাননি কী করে একজন শিক্ষয়িত্রী একই সঙ্গে ৫টি মেয়েকে পড়াতে পারে। তবে তিনি বাংলা, ইংরেজি, উর্দু, ফরাসি প্রভৃতি ভাষা সম্পর্কে যথার্থ জ্ঞান লাভ করেছিলেন এবং তাঁর সাহিত্যে আমরা কিছু পরিচয় পাই। সেই নিয়ে কথা বলবো, তাই কোথাও যাবেন না, সঙ্গে থাকুন, শুনছেন রেডিও বাংলা নিউজ ডট কম। এক অন্যরকম যাত্রা আজ বেগম রোকেয়ার কথা। বেগম রোকেয়া নারী জাগরণের অগ্রদূত, আর তাকে নিয়েই রেডিও বাংলা নিউজ ডট কমের আজ শ্রদ্ধাঞ্জলি পড়ব। সঙ্গে থাকুন।

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নির্দেশ।

ফিরে এলাম রেডিও বাংলা নেট ডট কমে গান মুসাফিরের আড্ডা নিয়ে। আর গান মুসাফিরে আজকে চলছে বেগম রোকেয়াকে নিয়ে শ্রদ্ধাঞ্জলি পর্ব। তো বেগম রোকেয়া যে মুসলিম সমাজে বেড়ে উঠেছিলেন সেখানে স্ত্রী শিক্ষা হিসেবে প্রচলিত ছিল টিয়া পাখির মতো কোরআন শরীফ পাঠ, নামাজ, রোজা ও ধর্মীয় অনুষ্ঠান সম্পর্কে জ্ঞান, আর এছাড়া স্বামী বা নিকট আত্মীয়কে চিঠি লিখতে পারা। তো দু একটি উর্দু ফরাসি পুঁথি, পুস্তক পড়ার ক্ষমতা, সেলাই, রান্না ইত্যাদির মধ্যে সীমাবদ্ধ ছিল। তখন একটা ব্যাপার ছিল যে মেয়েদের বাংলা শিক্ষা ছিল একটা নিষিদ্ধ। কিন্তু এমন সমাজের মধ্যেও বেগম রোকেয়ার বড় বোন করিমুন্নেসা একটু একটু বাংলা পড়েছিলেন এবং ছদ্মনামে বেশ কয়েকটা কবিতাও লিখেছিলেন। তো কেন বলছি এই করিমুন্নেসার কথা, আসলে করিমুন্নেসার বিদ্যানুরাগ বেগম রোকেয়াকে অনুপ্রেরণা জুগিয়েছিল। আর এর সঙ্গে বড় ভাই ইব্রাহিম সাহেবের প্রচেষ্টায় তিনি শৈশব থেকে কুসংস্কারকে ঘৃণা করতে শেখেন এবং বিদ্যার্জন করেন। তাই বিয়ের পর স্বামী সাকাওয়াত হোসেনও তাকে এক্ষেত্রে অনুপ্রেরণা জুগিয়েছিলেন। তো উর্দুভাষী সাইদ সাকাওয়াত হোসেনের সঙ্গে বেগম রোকেয়ার বিয়ে হয়। তারপর বিয়ের সময় বেগম রোকেয়ার বয়স ছিল কত জানেন? 16 এবং সাকাওয়াত হোসেনের ছিল 38 বছর। তো সাকাওয়াত হোসেন প্রথম স্ত্রীর মৃত্যুর পর তাকে বিয়ে করেন এবং ব্যক্তি হিসেবে সাকাওয়াত হোসেন ছিলেন একজন উদারমনা, রুচিশীল, আত্মসম্মর্যাদা সম্পন্ন, কুসংস্কার বিরোধী মানুষ। আরও কিছু জানবো বেগম রোকেয়ার সম্পর্কে, সঙ্গে থাকুন আর শুনতে থাকুন শ্রদ্ধাঞ্জলি পর্ব শুধুমাত্র রেডিও বাংলা নেটওয়ার্ক কমে গান মুসাফিরে। এখন গান

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নির্দেশ।

শুনছেন রেডিও বাংলানেট ডট কম, বিশ্বের বাঙালির অন্যতম ঠিকানা। শুনছেন রেডিও বাংলানেট ডট কম, বিশ্বের

ইউকের একমাত্র অনলাইন বাংলা রেডিও স্টেশন রেডিও বাংলা নেট ডট কম শুনছেন, আর রেডিও বাংলা নেট ডট কমে গান মোছায় ফিরে চলছে শ্রদ্ধাঞ্জলি পর্ব নারী জাগরণের অগ্রদূত বেগম রোকেয়াকে নিয়ে। তো উর্দুর প্রবল প্রতিকূল স্রোতে বাংলা ভাষাকে প্রাণপণে আঁকড়ে ধরে রেখেছিলেন এই বেগম রোকেয়া। তার স্বামী ও অভিভাবকরা সবাই ছিলেন বাংলা ভাষার বিরোধী, কিন্তু এর মাঝেও তিনি বাংলা ভাষার চর্চা অব্যাহত রেখেছিলেন এবং স্বামী সাবকাত হোসেনকে বাংলা শেখাবার ব্রতও নিয়েছিলেন। তাই বাংলা ভাষার চর্চা অব্যাহত রাখতে তাকে যে নিদারুণ সংগ্রাম করতে হয়েছিল তার বর্ণনা কিন্তু মতিচুর গ্রন্থের দ্বিতীয় খণ্ডের উৎসর্গপত্রে রয়েছে। এবং বেগম রোকেয়া বিদ্যালয়ে শিক্ষালাভ না করলেও ইংরেজি ভাষার উপর তার যথেষ্ট দখল ছিল। তার একটি লেখা ওল ফটো সুলতানাস ড্রিমের প্রমাণ, আর এছাড়া বিভিন্ন বিখ্যাত ব্যক্তিদের কাছে দেওয়া ইংরেজিতে লেখা চিঠিও প্রমাণ বহন করে আছে আজও। আমাদের আড্ডা জারি থাকবে, কিন্তু এখন গান ফিরে আসি খুব তাড়াতাড়ি সঙ্গে থাকবে।

খোদ লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাই পাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk।

ফিরে এলাম কয়েকটি গানের পর আজকের এই বিশেষ শ্রদ্ধাঞ্জলি পর্ব নিয়ে। সঙ্গে আছি আমি সৌভিক, শুনছেন বেগম রোকেয়ার কথা। তো সমাজ সংগঠক বেগম রোকেয়া কেবল লেখিকাই নন, নারী জাগরণের অন্যতম অগ্রপথিক ছিলেন এবং তিনি 1909 সালে 1 অক্টোবর ভাগলপুরে 5 জন ছাত্রী নিয়ে সাখাওয়াত মেমোরিয়াল গার্লস স্কুল প্রতিষ্ঠা করেন। এই বিদ্যালয়কে কেন্দ্র করেই তিনি একটি আন্দোলনের ধারা সৃষ্টি করেন, আর এই ধারাই শিক্ষার ধারাকে সামনে এগিয়ে নিয়ে গিয়েছিল। অন্যদিকে তিনি 1916 সালে আঞ্জুমানে খাওয়াতিনে ইসলাম নামে একটি মহিলা সমিতি প্রতিষ্ঠা করেছিলেন এবং মৃত্যুর আগে পর্যন্ত এই বিদ্যালয় ও নারী সমিতির কাছে তিনি নিয়োজিত ছিলেন। তো বাঙালি মুসলিমী সমাজে নারী মুক্তির অগ্রদূত হিসেবে বেগম রোকেয়ার আবির্ভাব সত্যিই বিস্ময়কর, কারণ মৃত্যুর আগে পর্যন্ত তিনি সংগ্রাম করেছিলেন নারী মুক্তির লক্ষ্যে, নারী শিক্ষার লক্ষ্যে। তো বর্তমান নারী সমাজ যে আধুনিক শিক্ষায় শিক্ষিত হতে পারছে তার অনেকটাই বেগম রোকেয়ার অবদান। আর এই জন্যই 2004 সালের বিবিসি জরিপের সর্বকালের শ্রেষ্ঠ বাঙালির তালিকায় তিনি ষষ্ঠ অবস্থানে আছেন। শ্রদ্ধাঞ্জলি পর্ব বেগম রোকেয়ার প্রতি। সঙ্গে থাকুন, ফিরে আসছি।

ফিরে এলাম বাবারও আজকের এই বিশেষ আড্ডা এবং একদম শেষ দিকে আমরা আড্ডার পৌঁছে গেছি। তো বেগম রোকেয়া 1932 সালের 9ই ডিসেম্বর মাত্র 52 বছর বয়সে আকস্মিক হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মৃত্যুবরণ করেন এবং মৃত্যুর আগের রাতেও 11টা পর্যন্ত তিনি নারী অধিকার শীর্ষক একটি প্রবন্ধ লেখার কাজে ব্যস্ত ছিলেন। কলকাতার কাছাকাছি উত্তর চব্বিশ পরগনা জেলার সোধপুরে পারিবারিক অবস্থানে তাকে সমাধিস্থ করা হয় এবং তার স্মরণে প্রথমে কলকাতার অ্যালবার্ট হলে ও পরে সাকওয়াত মেমোরিয়াল গার্লস স্কুলে দুটি শোকসভা অনুষ্ঠিত হয়েছিল। তো আজ এ পর্যন্তই, আগামীকাল ঠিক এই সময় আবারও শুনতে ভুলবেন না সৌভিকের সঙ্গে গান মুসাফিরের আড্ডা। তো কেমন লাগলো বেগম রোকেয়ার এই শ্রদ্ধাঞ্জলি পর্ব? 4475039657122 অবশ্যই জানাবেন। আজ এ পর্যন্তই, ভালো থাকবেন সবাই আর জুড়ে থাকবেন অবশ্যই আপনারা আমার আমাদের সকলের radiobangladesh.com সঙ্গে। আজ আসি, দেখা হচ্ছে আগামীকাল। ভালো থাকুন, শুনতে থাকুন রেডিও বাংলাদেশ।

ক্রেভিংস এবং খাবারের প্রতি অ্যাট্রাকশন কম বেশি আমাদের সবারই হয়। কিন্তু মিড নাইটে, একেবারে মধ্যরাত্রে, যখন শহর প্রায় ঘুমে আচ্ছন্ন, তখন যদি খিদে পায় তখন আপনি কি করেন? সেই সময়টায় কি খেতে ইচ্ছে করে? মানে ক্রেভিংসটা তো মেটাতেই হবে অফকোর্স। কি প্রেফার করেন চটপট আমাকে হোয়াটসঅ্যাপ করে জানান, +447503965712। ফিরছি পরপর তিনটে গানের পর, শুনতে থাকুন অ্যানির সঙ্গে রঙ বেরং শুধুমাত্র রেডিও বাংলানেই.com এ। মন যখন নিরুদ্দেশ,

লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাই পাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk।

ফিরে এলাম ব্রেকের পর। আপনি শুনছেন অ্যানির সঙ্গে রং বেরং শুধুমাত্র রেডিও বাংলানেই.com এ। মন যখন নিরুদ্দেশ, খিদে পেলে কিন্তু সত্যি মনটা নিরুদ্দেশ হয়ে যায়। মনটা নিরুদ্দেশ হয়ে যায় খাবারের সন্ধানে, মানে কোথায় কি ভালো ভালো ইন্টারেস্টিং খাবার আছে সেটার সন্ধানে মনটা চলে যায়। ফার্স্ট অফ অল আমরা কিছু না ভেবে ফ্রিজে গিয়ে হামলা করি, যে মধ্যরাতে যদি আমাদের ক্র্যাভিংস হয় বা খিদে পায় বা এমন কিছু একটা খেতে ইচ্ছে করে, আমরা ফার্স্ট ফ্রিজে গিয়ে হামলা করি। আর ফ্রিজে যদি স্টোরেজ পেস্ট্রি, মানে রাত দুপুরবেলা মিড নাইটে পেস্ট্রি খেতে আমার খুব ভালো লাগে, চকলেট পেস্ট্রি। আপনারও নিশ্চয়ই এরকম কোনো একটা স্পেশাল জিনিস আছে যেটা আপনার মিড নাইট ক্র্যাভিংসটা মেটায়? আমি সেটা জানতে চাই, চটপট আমাকে হোয়াটসঅ্যাপ করে জানান +447503965712 তে। ফিরছি আরও দুটো গানের পর, শুনতে থাকুন অ্যানির সঙ্গে রং বেরং শুধুমাত্র রেডিও বাংলানেই.com এ। মন যখন নিরুদ্দেশ।

0: কি এই কথাটা কি তোমারও মনে হয়? কাজের চাপে তোমার মনও কি মাঝে মধ্যে বলে ওঠে
1: অন্য কোথাও চল?
2: প্রতীক্ষার অবসান, আমি কৌশিক, আপনার ভ্রমণ সঙ্গী, হাজির গ্লোব ট্রটিং নিয়ে। অচেনা অজানা নানান জায়গার হদিশ আপনার হাতের মুঠোয় তুলে দেব প্রতি রবিবার গ্লোব ট্রটিং এর আসরে, শুধুমাত্র রেডিও বাংলা নেট.কম এ। কি তৈরি তো ব্যাগ ট্যাগ গুছিয়ে নিন এবার?

ফিরে এলাম ব্রেকের পর। আপনি শুনছেন অ্যানির সঙ্গে রং বেরং শুধুমাত্র রেডিও বাংলানি ডট কমে, প্রবাসী বাঙালির সবচেয়ে পছন্দের 24/7 বাংলা ইন্টারনেট রেডিও। আমাদের অফিসিয়াল ওয়েবসাইট www.radiobanglanet.com আর আমাদের ফেসবুক পেজ রেডিও বাংলানেট। সেই যে তখন থেকে আপনার সঙ্গে আমি ক্রেভিংস নিয়ে এবং মিড নাইট ক্রেভিংস নিয়ে আলোচনা করছি, আপনার কি মনে হচ্ছে যে আমার খিদে পাচ্ছে না, বা আপনারও কি মিড নাইট ক্রেভিংসের কথা চিন্তা করতে করতে খিদে পাচ্ছে না? ডেফিনেটলি, মানে আমরা যারা ফুডি মানুষ তাদের খিদে পাওয়াটা, মানে খাবারের আলোচনা করতে করতে খিদে পাওয়াটা খুব স্বাভাবিক। এমন কোনোদিনও হয়েছে যে মাঝরাতে খিদে পেয়েছে এবং সেই কি খাবো সেটা ডিসাইড করতে না পেরে ঘুমিয়ে পড়েছেন? সকাল উঠে মনে হয়েছে এ বাবা ক্রেভিংসটা তো ঠিকঠাক মিটলো না, সকালবেলা উঠে একটা তুখর খিদে পেয়ে যায়, মানে একটা জমকালো খিদে পেয়ে যায়। আমি শিওর এরকম ডেফিনেটলি আপনার সঙ্গে হয়েছে। যদি হয়ে থাকে তাহলে চটপট আমাকে হোয়াটসঅ্যাপ করে জানান, +447507

ফিরে এলাম ব্রেকের পর। আপনি শুনছেন অ্যানের সঙ্গে রং বেরং শুধুমাত্র রেডিও বাংলানেই.কম এ। প্রবাসী বাঙালির সবচেয়ে পছন্দের 24/7 বাংলা ইন্টারনেট রেডিও। মিড নাইট ক্রেভিংসের কথা বলতে বলতে একটা মেমোরিজ শেয়ার করি আপনার সঙ্গে। আমি বেশ কিছু বছর আগে একটা বন্ধুর স্ট্যাটাসে দেখি সে তারই কোনো বাড়ির কারোর জন্মদিন সেলিব্রেট হচ্ছিল। কেকটা দেখে আমার ভীষণ পছন্দ হয়ে যায়। আমি একটু ইয়ার্কি মেরেই লিখি যে এই কেকের এক পিস কি আমি পাবো। তখন রাত প্রায় 12টার দিকে। কিছুক্ষণ পর দেখি আমার ফোনে একটা নোটিফিকেশন আসে, ফোনটা ব্লিঙ্ক করে এবং আমি ইউজুয়ালি সেটা তখন দেখি না। তখন দেখি ভাইব্রেট হয় ফোনটা, অত রাত যেহেতু ফোনটা ভাইব্রেট সাইলেন্ট মোডে থাকে এবং ফোনটা ভাইব্রেট হয়। সেই বন্ধুটা আমার গেটের বাইরে দাঁড়িয়েছিল এবং চকলেটের সেই কেকটা নিয়ে। তো আমি যখন বাইরে গেলাম এবং সে আমাকে সেটা দিল, অদ্ভুত সুন্দর একটা ফিলিং হয়েছিল। মানে আমি একটা আনএক্সপেক্টেডভাবে ওকে বলেছিলাম যে অ্যাটলিস্ট আমি ভেবেছিলাম হয়তো পরের দিন দেবে বা নাও দিতে পারে, বাট এই মেমোরিজটা, এই স্পেশাল মোমেন্টটা আমি আজ অবধিও ভীষণ ভালো লাগে। বিকজ খুব ছোট্ট একটা সামান্য আবদার এবং সেটার কোনো এক্সপেকটেশনসই ছিল না যে অত রাত্রে কেউ আসবে, সেটা আমার কাছে ভীষণ ভালো লেগেছিলো। এরকম প্রচুর মেমোরিজ আছে, শেয়ার তো করি আপনার সঙ্গে। আপনিও করুন না আপনার মিড নাইট ক্রেভিংসের কোনো স্পেশাল কথা +44750396571 ফিরছি আরও কয়েকটা গানের পর। শুনতে থাকুন অ্যানির সঙ্গে রং বেরং শুধুমাত্র রেডিও বাংলানেই.কম এ।

0: শুনছেন রেডিও বাংলানেট ডট কম, বিশ্বের বাঙালির অন্যতম ঠিকানা।
1: মেলায় যাবে নাকি?
2: হ্যাঁ জানু, কে কেনা দেবা
1: তা কইবা? তাই
2: সত্যি?
1: হ্যাঁ সত্যি।

ফিরে এলাম ব্রেকের পর। আপনি শুনছেন অ্যানির সঙ্গে রং বেরং শুধুমাত্র রেডিও বাংলানে.কমে, প্রবাসী বাঙালির সবচেয়ে পছন্দের 24/7 বাংলা ইন্টারনেট রেডিও। এই যে সারাক্ষণ মিডনাইট ক্রেভিংস নিয়ে এত রকম ফুড আইটেমসের কথা বললাম, কিন্তু মিডনাইট ক্রেভিংস বলতে বেশ কিছু ইন্টারেস্টিং জিনিস আমার লিস্টে অ্যাড অন হয়ে রয়েছেই অলরেডি ছোটোবেলা থেকে। সেগুলো নিয়ে যদি একটু আড্ডাই না মারলাম তাহলে আর কী হলো। মিডনাইট ক্রেভিংস বলতে আমার গল্পের বই পড়তে ভীষণ ভালো লাগে, ডায়েরি লিখতে ভীষণ ভালো লাগে এবং নানা রকম অডিও স্টোরি শুনতে খুব ভালো লাগে, এবং সব থেকে প্রিয় যেটা সেটা হলো মধ্যরাতে রেডিও শুনতে খুব ভালো লাগে। মানে এই কটা ডেলিশিয়াস আইটেম যদি আমার সঙ্গে রাখি তাহলে আমার কান এবং মন দুটোই ভীষণ ভালোভাবে সমৃদ্ধ হয়ে যায় এবং মন ভরে ওঠে। এই ক্রেভিংসগুলো নিশ্চয়ই আপনারও আছে কম বেশি। চটপট হোয়াটসঅ্যাপ করে ফেলুন +447503965712 তে। মিডনাইট ক্রেভিংসের আড্ডা বা মিডনাইট ক্রেভিংস নিয়ে প্রচুর আলোচনা কখনো শেষ হওয়ার নয়, পরে আরও একদিন এটা নিয়ে আড্ডা হবে। তবে সময় বলছে এখন শেষ, আজ আসি কাল আবার কোনো নতুন আড্ডা নিয়ে নতুন গপ্প নিয়ে হাজির হব। শুনতে থাকুন রেডিও বাংলানি.কম, মন যখন নিরুদ্দেশ।

পয়লা জুলাই ডক্টরস ডে। আজকের এই বিশেষ দিনে রেডিও বাংলানেট ডট কম এর পক্ষ থেকে সকল চিকিৎসকদের জানাই আন্তরিক শুভেচ্ছা। শুনছেন রেডিও বাংলানেট ডট কম, ইউকে এর একমাত্র অনলাইন বাংলা রেডিও স্টেশন। আমি অনামিকা হাজির হয়ে গেছি আমাদের আজকের পপকর্ন নিয়ে। আজকের এই বিশেষ দিনে আমরা অবশ্যই চিকিৎসকদের নিয়ে কথা বলবো, কারণ আমরা জানি যে আমাদের সমাজে আমাদের জীবনে ডাক্তারদের কি বড় ভূমিকা রয়েছে। আমরা যখনই অসুস্থ হই আমরা তখনই কিন্তু চিকিৎসকদের শরণাপন্ন হই, আর তারা আমাদের রোগ নিরাময় করেন আর আমরা সুস্থ হয়ে বাঁচতে পারি। আজকের এই বিশেষ দিনে তাঁদের শ্রদ্ধা জানিয়ে আমাদের আজকের এই বিশেষ অনুষ্ঠান, যেখানে আজ আমরা কথা বলবো এমন একজন ডাক্তারকে নিয়ে যিনি ব্রিটিশ ভারতের ইউরোপীয় চিকিৎসা শাস্ত্রে শিক্ষিত দক্ষিণ এশিয়ার প্রথম মহিলা চিকিৎসক। আমরা কথা বলবো, তবে এখন শুনবো গান, ফিরে আসছি পরপর তিনটে গানের ওপারে। কোথাও যাবেন না, সঙ্গে থাকুন আর শুনতে থাকুন রেডিও বাংলানেট ডট কম। মন যখন নিরুদ্দেশ।

লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাই পাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk।

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

রেডিও বাংলানেট.com এ শুনছেন পপকর্ন, আর আমি অনামিকা রয়েছি আপনার সঙ্গে। আমাদের আজকের পপকর্নে আমরা কথা বলছি কাদম্বিনী গাঙ্গুলিকে নিয়ে, ভারতের, ব্রিটিশ ভারতের প্রথম মহিলা চিকিৎসক। তার জন্ম হয় 18 জুলাই 1861 সালে বিহারের ভাগলপুরে, যদিও তাদের আদি নিবাস ছিল বাংলাদেশের বরিশালে। তিনি তার পড়াশুনোর জীবন শুরু করেন হিন্দু মহিলা বিদ্যালয়ে। তারপর তিনি একে একে তার পড়াশুনো শেষ করেন এবং তিনি যে গ্র্যাজুয়েট হয়েছিলেন আমরা জানি, কাদম্বিনী দেবী এবং চন্দ্রমুখী বসু বেথুন কলেজের প্রথম গ্র্যাজুয়েট হয়েছিলেন 1883 সালে, আর তারা ছিলেন ভারতে এবং সমগ্র ব্রিটিশ সাম্রাজ্যের প্রথম মহিলা গ্র্যাজুয়েট। গ্র্যাজুয়েট হওয়ার পরেই কাদম্বিনী দেবী সিদ্ধান্ত নেন যে তিনি ডাক্তারি পড়বেন, আর সেই যে তার ডাক্তারি পড়া, তার আগেরও যদি আমরা একটা ঘটনার কথা জানি, যেখানে এক সময় দ্বারকানাথের ছেলে সতীশের জ্বর হয়েছিল, আর সেই সময় তার মাথা ধুয়ে তার প্রাণ রক্ষা করেছিলেন কাদম্বিনী দেবী, আর এর জন্য তার বুদ্ধিমত্তার প্রশংসা করেছিলেন তৎকালীন বিখ্যাত ডাক্তার মহেন্দ্রলাল সরকার। আমরা কাদম্বিনী গাঙ্গুলিকে নিয়ে আরও কথা জানবো আমাদের আজকের এই বিশেষ অনুষ্ঠানে, তবে এখন আমরা শুনবো গান। ফিরে আসছি গানের ওপারে, আমি অনামিকা আমাদের আজকের পপকর্ন নিয়ে। সঙ্গে থাকুন আর শুনতে থাকুন রেডিও বাংলানেট.com। মন যখন নিরুদ্দেশ।

0: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন? কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
1: ঘর রাজা পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করে নাও সুবিধাও, মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
0: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
2: পরপাশে মিস করছেন বাংলাকে, মিস করছেন কলকাতাকে, ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে, সেখানকার কৃষ্টি সংস্কৃতি বিনোদন খাওয়া দাওয়া লাইফস্টাইল খেলাধুলা ফ্যাশন ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে? তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে, আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানে সবাই। ক্লিক করুন আর দেখতে থাকুন RBN ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিঙ্কে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে radiobanglanet.com এর ওয়েব তরঙ্গে।
3: What if your organization finally had complete control not just over every IT asset but over governance and optimization across your entire digital ecosystem? With Ethos services, that level of clarity and control isn't a dream, it's what they deliver. Their expert team helps enterprises manage IT assets, optimize cloud subscriptions and strengthen governance across even the most complex hybrid environments. Discover more at www.ethosservices.com.
4: বাঙালির আড্ডা মানেই কি শুধু এই গল্প, নাকি মনের জানলা খুলে দেওয়ার এক অদ্ভুত জাদু? রাজনীতি থেকে সিনেমা, ব্যবসা বাণিজ্য থেকে রোজকার জীবন, আড্ডার মেজাজে সব খবর এবার আপনার হাতের মুঠোয়। হেডলাইন্স কলকাতা নিয়ে এলো এক জমজমাট নতুন সফর কথায় কথায়, ইন অ্যাসোসিয়েশন উইথ রেডিও বাংলানেট ডট কম। বাঙালির গান, বাঙালির প্রাণ, কথার ফাঁকে, চলার ফাঁকে চলতে থাকুক কথায় কথায়।
5: লন্ডনে এসছি, ঘোরা ঘুরি খাওয়া দাওয়া সব চলবে, এবার প্রথমবার আসা তো, ফলে একটু খোঁজ খবর নিতে হচ্ছে কোথায় খাবো, কি খাবো, কোথায় কোথায় ঘুরবো, কোথায় কোথায় শুট করবো। লন্ডনে সমস্ত খাওয়া দাওয়ার খবর রাখতে ফুডকার সঙ্গে আমাদের জার্নিতে চোখ রাখুন রেডিও বাংলায় 1 তারিখ অনওয়ার্ডস, মানে 1 জুলাই, 1 জুলাই অনওয়ার্ডস রেডিও বাংলা। লন্ডনের ফুডকার সমস্ত খাওয়া দাওয়া ঘোরাঘুরি, সি ইউ উইথ রেডিও বাংলা অর ফ্রম 1 জুলাই।
6: আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

তিনি প্রথম ভারতীয় মহিলা যাকে পাশ্চাত্য চিকিৎসা রীতিতে চিকিৎসা করার অনুমতি দেওয়া হয়। আমরা আজ কথা বলছি এমন একজন চিকিৎসককে নিয়ে যিনি প্রথম ভারতের এবং সমগ্র ব্রিটিশ সাম্রাজ্যের যে দুজন মহিলা প্রথম গ্র্যাজুয়েট হয়েছিলেন তাদের মধ্যে অন্যতম কাদম্বিনী গাঙ্গুলী। শুনছেন রেডিও বাংলানেট.com, আমি অনামিকা রয়েছি আপনার সঙ্গে। গ্র্যাজুয়েট হবার পর কাদম্বিনী দেবী সিদ্ধান্ত নেন যে তিনি ডাক্তারি পড়বেন এবং মেডিকেল কলেজে ভর্তি হন এবং 1886 খ্রিস্টাব্দে তাকে GBMC ডিগ্রি দেওয়া হয়। তিনি ছিলেন প্রথম ভারতীয় মহিলা যিনি পাশ্চাত্য চিকিৎসা রীতিতে চিকিৎসা করার অনুমতি পান এবং তিনি 5 বছরের মেডিকেল কলেজের পড়াশুনো শেষ করেন এবং তারপর তিনি বিলেতে যান এবং বিলেতে যাবার আগে 1888 খ্রিস্টাব্দে তিনি কিছুদিন লেডি ডাফরিন মহিলা হাসপাতালে তিনি কাজ করেন। আমরা আজ এই বিশিষ্ট মানুষটিকে নিয়ে আরো কথা জানব, তবে এখন শুনব গান। ফিরে আসছি গানের ওপারে, আমি অনামিকা আমাদের আজকের পপকর্ন নিয়ে। সঙ্গে থাকুন আর শুনতে থাকুন রেডিও বাংলানেট.com। মু যখন নিরুদ্দেশ।

1883 খ্রিস্টাব্দে মেডিকেল কলেজে পড়ার সময় তিনি তার শিক্ষক, বিখ্যাত সমাজ সংস্কারক, বিশিষ্ট সাংবাদিক, যিনি স্ত্রী শিক্ষা প্রসারে উল্লেখযোগ্য ভূমিকা পালন করেন, সেই দ্বারকানাথ গাঙ্গুলিকে বিয়ে করেন। শুনছেন রেডিও বাংলানেট.কম, আমি অনামিকা রয়েছি আপনার সঙ্গে। আমাদের আজকের পপকর্নে আমরা কথা বলছি কাদম্বিনী গাঙ্গুলিকে নিয়ে। তিনি প্রথম ভারতীয় মহিলা যাকে পাশ্চাত্য চিকিৎসা রীতিতে চিকিৎসা করার অনুমতি দেওয়া হয়। আমরা কাদম্বিনী দেবীকে নিয়ে কথা বলছি। তাকে কিন্তু সেই সময় রক্ষণশীল যে সমাজ, সেখান থেকে কিন্তু তাকে নানা রকমের বাধাও পেতে হয়েছে। 1891 খ্রিস্টাব্দে রক্ষণশীল বাংলা পত্রিকা বঙ্গবাসী তাকে পরোক্ষভাবে খারাপ ভাষায় সম্বোধন করেছিল, আর সেই জন্যই কাদম্বিনী দেবী তার বিরুদ্ধে মামলা করেছিলেন এবং তিনি জিতেছিলেন। আর তার জন্য বঙ্গবাসী পত্রিকার যে সম্পাদক মহেশচন্দ্র পালকে সেই সময় তৎকালীন 100 টাকা জরিমানা এবং 6 মাসের জেল দেওয়া হয়। তিনি কাদম্বিনী গাঙ্গুলি, যিনি 8 সন্তানের জননী ছিলেন, আর সেই জন্য কিন্তু তাকে সংসারেও অনেক সময় দিতে হতো। তিনি সূচি শিল্পেও পারদর্শী ছিলেন, এমনই নানা বা বহুমুখী প্রতিভার অধিকারী ছিলেন কাদম্বিনী গাঙ্গুলি। আমরা তাকে নিয়ে আরো কথা জানবো, তবে এখন শুনব গান। ফিরে আসছি পরপর দুটো গানের ওপারে, সঙ্গে থাকুন আর শুনতে থাকুন রেডিও বাংলানেট.কম। মন যখন এরূপ দেশ।

পরপর দুটো গান ছিল আপনার জন্য, ফিরে এলাম গানের পর আমি অনামিকা আমাদের আজকের পপকর্ন নিয়ে। শুনছেন রেডিও বাংলা নেট ডট কম, ইউকে এর একমাত্র অনলাইন বাংলা রেডিও স্টেশন। আজ পয়লা জুলাই, ডক্টরস ডে। আজকের এই বিশেষ দিনে রেডিও বাংলা নেট ডট কম এর পক্ষ থেকে আমি অনামিকা সকল চিকিৎসকদের জানাই অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন আজকের এই বিশেষ দিনে, তাঁদের শ্রদ্ধা জানিয়ে আমাদের এই বিশেষ অনুষ্ঠান, যেখানে আমরা কথা বলছি এমন একজন মানুষকে নিয়ে, তিনি প্রথম ভারতীয় মহিলা যাকে সেই সময় পাশ্চাত্য রীতিতে চিকিৎসা করার অনুমতি দেওয়া হয়। আমরা কথা বলছি কাদম্বিনী গাঙ্গুলিকে নিয়ে। আমরা কাদম্বিনী গাঙ্গুলিকে নিয়ে কথা বলতে গিয়েই একটা কথা উল্লেখ অবশ্যই করতে হয়, বিখ্যাত আমেরিকান ইতিহাসবিদ ডেভিড কক কী লিখেছেন, গাঙ্গুলির স্ত্রী কাদম্বিনী ছিলেন তার সময়ের সবচেয়ে সফল এবং স্বাধীন ব্রাহ্মনারী। তৎকালীন বাঙালি সমাজের অন্যান্য ব্রাহ্ম এবং খ্রিস্টান নারীদের চেয়েও তিনি অগ্রবর্তী ছিলেন। সকল বাধার ঊর্ধ্বে উঠে মানুষ হিসেবে নিজেকে জানার তার এই ক্ষমতা তাকে সাধারণ ব্রাহ্ম সমাজে নারীর অধিকার নিয়ে কথা বলা জনগোষ্ঠীর কাছে অনুপ্রেরণার উৎসে পরিণত করে। এই কথা দিয়েই শেষ করব আমাদের আজকের অনুষ্ঠান। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমরা দেখা করব আবার আগামীকাল, ঠিক এই একই সময় চলে আসব পপকর্ন নিয়ে। আমি আপনার বন্ধু অনামিকা। ততক্ষণ সঙ্গে রাখুন আর শুনতে থাকুন রেডিও বাংলানেট ডট কম। মন যখন নিরুদ্দেশ।

0: রবিবার দেরি করে ঘুম থেকে উঠে এক কাপ চা নিয়ে যখন বারান্দায় দাঁড়াই, মিস করি পাড়ার ছেলেদের চেঁচামেচি।
1: ছেলের বইয়ের তাক পরিষ্কার করতে করতে আজও মনে পড়ে যায় সেই পুরনো দিনের গ্রামোফোন রেকর্ডের কথা। ইস, ওগুলো এখন কোথায় কে জানে।
2: সেদিন সঞ্চয়িতার পাতাটা উল্টাতে উল্টাতে হঠাৎই খুঁজে পেলাম কয়েকটা শুকিয়ে যাওয়া গোলাপের পাপড়ি। কলেজের ফার্স্ট ইয়ারে নবীনবরণের দিন শুভ দিয়েছিল।
0: হারিয়ে গেছে কত কিছু, মলিন হয়েছে স্মৃতির পাতা, তবু আজও মনে পড়ে কত কথা।

0: কতজন।
1: এবার থেকে প্রতি রবিবার আপনার হারিয়ে যাওয়া সব মুহূর্ত আপনার চোখের সামনে হাজির হবে। নস্টালজিক রবিবার থেকে সুদিং মিউজিক্যাল জার্নি শুনতে ভুলবেন না। প্রবাসী মন শুধুমাত্র রেডিও বাংলানে.com এ। মন যখন নিরুদ্দেশ।

0: মনে পড়ে শেষ কবে নিজের জন্য বের করেছিলেন সামান্য কিছুক্ষণ? শেষ কবে মন উজাড় করে ঠিক মন ভরে আড্ডা দিয়েছিলেন? কাজ, ডেডলাইন, ট্রাফিক, নোটিফিকেশন, এই সবকিছু ফিরেই তো হারিয়ে যাচ্ছে একটু নিজের সময়। যদি মনে হয় হোক না একটা বাড্ডা, হোক দুটো গল্প, আর সঙ্গে থাকুক কিছু মন ছোঁয়া গান, তাহলে চলে আসুন প্রত্যেক শনিবার শুধুমাত্র রেডিও বাংলা .com-এ শুভানির সঙ্গে আড্ডা জাংশনে।
1: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন, কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
2: ঘর আজ পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করে নেওয়ার সুবিধা। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
1: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
3: লন্ডনে এসেছি, ঘোরা ঘুরি খাওয়া দাওয়া সব চলবে। এবার প্রথমবার আসা তো, ফলে একটু খোঁজ খবর নিতে হচ্ছে কোথায় খাবো, কি খাবো, কোথায় কোথায় ঘুরবো, কোথায় কোথায় শুট করবো। লন্ডনে সমস্ত খাওয়া দাওয়ার খবর রাখতে ফুডকার সঙ্গে আমাদের জার্নিতে চোখ রাখুন রেডিও বাংলায় 1 তারিখ অনওয়ার্ডস, মানে 1 জুলাই, 1 জুলাই অনওয়ার্ডস রেডিও বাংলা। লন্ডনের ফুডকার সমস্ত খাওয়া দাওয়া ঘোরাঘুরি সি ইউ উইথ রেডিও বাংলা or from 1st of July.
1: খোদ লন্ডনে বসে কলকাতার চায়নাটাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাইপাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপা গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন ডাব্লিউ ডাব্লিউ ডাব্লিউ

0: এই কথাটা কি তোমারও মনে হয়? কাজের চাপে তোমার মনও কি মাঝে মধ্যে বলে ওঠে
1: অন্য কোথাও চল?
2: প্রতীক্ষার অবসান, আমি কৌশিক, আপনার ভ্রমণ সঙ্গী, হাজির গ্লোব ট্রটিং নিয়ে। অচেনা অজানা নানান জায়গার হদিশ আপনার হাতের মুঠোয় তুলে দেব প্রতি রবিবার গ্লোব ট্রটিং এর আসরে, শুধুমাত্র রেডিও বাংলা নেট ডট কম এ। কি তৈরি? তো ব্যাগটা গুছিয়ে নিন এবার।
3: শুনছেন রেডিও বাংলা নেট ডট কম, বিশ্বের বাঙালির অন্যতম ঠিকানা।

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নির্দেশ।

0: What if your IT partner cared about more than just IT? At Ethos Services, technical excellence goes hand in hand with the real community spirit. While helping global enterprises optimize IT assets and cloud environments, Ethos also believes in giving back, proudly supporting grassroots initiatives like the Woodcomb Under 10 girls football team. Because great companies don't just build great systems, they help build great communities. Ethos Services, trusted IT experts with a human touch. Discover more at www.ethosservices.com.
1: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন? কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
2: ঘর রাজা পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করে নেওয়ার সুবিধাও। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
1: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন, নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
3: শুনছেন রেডিও বাংলানেট.com, বাংলার গান, বাঙালির প্রাণ।

0: রবিবার দেরি করে ঘুম থেকে উঠে এক কাপ চা নিয়ে যখন বারান্দায় দাঁড়াই, মিস করি পাড়ার ছেলেদের চেঁচামেচি।
1: ছেলের বইয়ের তাক পরিষ্কার করতে করতে আজও মনে পড়ে যায় সেই পুরনো দিনের গ্রামোফোন রেকর্ডের কথা। ইস, ওগুলো এখন কোথায় কে জানে।
2: সেদিন সঞ্জয় তার পাতাটা উল্টাতে উল্টাতে হঠাৎই খুঁজে পেলাম কয়েকটা শুকিয়ে যাওয়া গোলাপের পাপড়ি। কলেজের ফার্স্ট ইয়ারে নবীনবরণের দিন শুভ দিয়েছিল।
0: হারিয়ে গেছে কত কিছু, মলিন হয়েছে স্মৃতির পাতা, তবু আজও মনে পড়ে কত কথা।

এবার থেকে প্রতি রবিবার আপনার হারিয়ে যাওয়া সব মুহূর্ত আপনার চোখের সামনে হাজির হবে। নস্টালজিক রবিবার থেকে সুদিং মিউজিক্যাল জার্নি শুনতে ভুলবেন না। প্রবাসী মন শুধুমাত্র রেডিও বাংলানেট.কম এ। মন যখন নিরুদ্দেশ।

0: Ever feel like managing IT assets is way more complicated than it should be? Well, it doesn't have to be. At Etos Services, enterprises get full visibility, control, and optimization across their entire IT environment all in one place. Etos Services, delivering smarter IT asset management for global enterprises. Want to find out more? Visit www.etoservices.com.
1: মনে পড়ে শেষ কবে নিজের জন্য বের করেছিলেন সামান্য কিছুক্ষণ? শেষ কবে মন উজাড় করে ঠিক মন ভরে আড্ডা দিয়েছিলেন? কাজ, ডেডলাইন, ট্রাফিক, নোটিফিকেশন, এই সব কিছু ভিড়েই তো হারিয়ে যাচ্ছে একটু নিজের সময়। যদি মনে হয় হোক না এক কাপ আড্ডা, হোক দুটো গল্প, আর সঙ্গে থাকুক কিছু মন ছোঁয়া গান, তাহলে চলে আসুন প্রত্যেক শনিবার শুধুমাত্র রেডিও বাংলানেট ডট কমে শুভানির সঙ্গে আড্ডা জাংশনে।
2: এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন, কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
3: ঘর আজ পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া, ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করিয়ে নেওয়ার সুবিধা। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
2: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
4: আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

আমাদের কাছে তারা কিন্তু ভগবান। তার কারণ আমাদের জীবন তারা বাঁচিয়ে থাকেন একবার নয় বারবার। তারা হচ্ছেন ডক্টর, ডাক্তার বাবু। তো রেডিও বাংলা নাই ডট কমে শুনছেন ইচ্ছে ডানা, আমি গৌরব বসে আছি আপনার মুখোমুখি। আর আজকে 1 জুলাই ডক্টর্স ডের দিনে আপনার সঙ্গে শেয়ার করব ডাক্তার বাবুদের নিয়ে কিছু কথা, ডাক্তার বাবুদের কাণ্ড কারখানা। তো আজকে এমন একজনের জন্মদিন যিনি কিনা একজন লেজেন্ডারি ডক্টর ছিলেন। তিনি ছিলেন পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী, লেজেন্ডারি ডক্টর বিধানচন্দ্র রায়। তার জন্মদিন এবং মৃত্যুদিন আজকের দিনেই, অর্থাৎ 1 জুলাই। তো আজকের দিনে ডাক্তারবাবুদের নিয়ে কিছু কথা আপনার সঙ্গে শেয়ার করব, তাদের ঘিরে কিছু অদ্ভুত কাহিনী, গল্প, কথা, ঘটনা ইত্যাদি সমস্ত কিছু শেয়ার করব আপনার সঙ্গে আজকে আমাদের ইচ্ছে ডানার আড্ডার আসরে। কিন্তু সবই করবো একটা ছোট্ট ব্রেকের উপরান্তে। কাজেই সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন ইচ্ছে ডানা, ওনলি অন রেডিও বাংলানেট ডট।

খোদ লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাই পাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.in।

রেডিও বাংলায় ডট কমে শুনছেন ইচ্ছেডানা, আমি গৌরব বসে আছি আপনার মুখোমুখি। আর আজকে ডক্টর বিধানচন্দ্র রায়ের জন্মদিন এবং মৃত্যুদিনের দিনে আপনার সঙ্গে শেয়ার করছি কিছু কথা ডক্টরদের নিয়ে। তো এখন আপনার সঙ্গে বিধানচন্দ্র রায়ের একটি অদ্ভুত ঘটনা শেয়ার করতে চাই। বিধানচন্দ্র রায় একবার গেছেন লন্ডনে, সেখানে একটি হসপিটালে তিনি ভিজিট করতে গেছেন এবং সেখানে গিয়ে তিনি বলেছেন এখানে কোনো একজন রোগীর পক্স হয়েছে। এখন সেই সময় পক্স রীতিমতন একটি মহামারী রোগ এবং ডক্টর বিধানচন্দ্র রায়ের এই কথা শুনে সেখানে হুলুস্থুলু পড়ে যায় এবং লোকজন বলেন যে এখানে পক্স থাকা অসম্ভব, অর্থাৎ পক্সের রোগী থাকা অসম্ভব। কিন্তু ডক্টর রায় ও অনর আলটিমেটলি সবাইকে চেক করে দেখা গেল যে একজনের কিন্তু সত্যিকারের পক্স হয়েছিল। এখন এত রোগীর মাঝখানে কিছু চেক না করেই বিধানবাবু কি করে বলেছিলেন যে এখানে পক্সের রোগী আছেন, সে কথা আজও পর্যন্ত কেউ আবিষ্কার করতে পারেননি। এরকমই জিনিয়াস ছিলেন ডক্টর বিধানচন্দ্র রায়। তো রেডিও বাংলানেট ডট কমে আজকে আমাদের ইচ্ছে ডানার আড্ডার আসলে ডাক্তারবাবুদের নিয়ে আমাদের আড্ডাটা জারি আছে, আর সেটাই জারি থাকবে একটা ছোট্ট ব্রেকের উপরান্তে। সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন ইচ্ছে ডানা, ওনলি অন রেডিও বাংলানেট ডট কম।

বহু দূর, হাহা থেকে হারিয়ে যাওয়া গল্প, তোমার সময় মিলুক আমার সময়ের সঙ্গে। এভাবেই সোম থেকে শুক্র জুড়ে থাকুন সৌভিকের সঙ্গে গান মুসাফিরে, শুধুমাত্র রেডিও বাংলানেট.com এ।

0: What if your IT partner cared about more than just IT? At Ethos Services, technical excellence goes hand in hand with the real community spirit while helping global enterprises optimize IT assets and cloud environments. Ethos also believes in giving back, proudly supporting grassroots initiatives like the Woodcomb Under 10 girls football team. Because great companies don't just build great systems, they help build great communities. Ethos Services, trusted IT experts with a human touch. Discover more at www.ethosservices.com.
1: পরপাশে মিস করছেন বাংলাকে, মিস করছেন কলকাতাকে, ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে, সেখানকার কৃষ্টি সংস্কৃতি বিনোদন খাওয়া দাওয়া লাইফস্টাইল খেলাধুলা ফ্যাশন ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে, তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে, আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানি সবাই। ক্লিক করুন আর দেখতে থাকুন আরবিএন ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিংকে হেডলাইন্স কলকাতা। এবার থেকে

0: বিশ্বের বাঙালির কাছে রেডিও বাংলা নেট ডট কম এর ওয়েব তরঙ্গে।
1: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন, কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
2: ঘর রাজা পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করিয়ে নেওয়ার সুবিধাও। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
1: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
3: শুনছেন রেডিও বাংলানেট.com, বিশ্বের বাঙালির অন্যতম ঠিকানা।

ডাক্তার বাবু, এই কথাটা আমরা মাঝে মধ্যেই বলে থাকি, কিন্তু একবার ভেবে দেখেছেন কি কেন এই কথাটা এলো? তো রেডিও বাংলানেট.কম এ শুনছেন ইচ্ছেটা, আমি গৌরব বসে আছি আপনার মুখোমুখি। আমাদের আড্ডাটা জারি আছে ডক্টরদের নিয়ে, তাদের অদ্ভুত অদ্ভুত কাণ্ড কারখানা নিয়ে। তো যে কথা বলছিলাম যে ডক্টরদের আমরা অনেকেই ডাক্তার বাবু বলে ডাকি, তার কারণটা কিন্তু একটা সময় ডক্টর এই পেশাটাই ছিল মেল ডমিনেটেড, ফিমেল ডক্টর অনেক পরে এসেছেন। ওই জন্য ডাক্তার বাবু টার্মটা কিন্তু ইউজড হতে হতে একটা প্রবাদের পর্যায়ে পৌঁছে গেছে। আবার এখনও যদি আপনি সারা পৃথিবীর দিকে তাকান, তাহলে সারা পৃথিবীতে যত ফিজিশিয়ানস রয়েছেন তার মধ্যে মোর দ্যান 65% হচ্ছে মেল, অর্থাৎ ডাক্তার বাবু। তো এই ডাক্তারবাবুদের নিয়ে আমাদের আড্ডাটা জারি আছে। এখন একটা ছোট্ট ব্রেক নিয়ে নিচ্ছি, যার উপরান্তে ডাক্তারবাবুদের নিয়ে আরও অনেক কথা শেয়ার করবো আপনাদের সঙ্গে। কাজেই সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন ইচ্ছে ডানা, ওনলি অন রেডিও বাংলানেট.কম।

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

0: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন? কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
1: ঘর রাজা পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করে নেওয়ার সুবিধাও। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
0: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
2: পরপাশে মিস করছেন বাংলাকে, মিস করছেন কলকাতাকে, ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে, সেখানকার কৃষ্টি সংস্কৃতি বিনোদন খাওয়া দাওয়া লাইফস্টাইল খেলাধুলা ফ্যাশন ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে? তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে। আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানে সবাই। ক্লিক করুন আর দেখতে থাকুন আরবিএন ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিংকে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে radiobanglanet.com এর ওয়েব তরঙ্গে।
3: What if your organization finally had complete control not just over every IT asset but over governance and optimization across your entire digital ecosystem? With Eto services, that level of clarity and control isn't a dream, it's what they deliver. Their expert team helps enterprises manage IT assets, optimize cloud subscriptions, and strengthen governance across even the most complex hybrid environments. Discover more at www.etoservices.com.
4: লন্ডনে এসছি, ঘোরা ঘুরি খাওয়া দাওয়া সব চলবে। এবার প্রথমবার আসা তো, ফলে একটু খোঁজ খবর নিতে হচ্ছে কোথায় খাবো, কি খাবো, কোথায় কোথায় ঘুরবো, কোথায় কোথায় শ্যুট করবো। লন্ডনে সমস্ত খাওয়া দাওয়ার খবর রাখতে ফুডকার সঙ্গে আমাদের জার্নিতে চোখ রাখুন রেডিও বাংলায় 1 তারিখ অনওয়ার্ডস, মানে 1 জুলাই, 1 জুলাই অনওয়ার্ডস রেডিও বাংলা। লন্ডনের ফুডকার সমস্ত খাওয়া দাওয়া ঘোরাঘুরি সি ইউ উইথ রেডিও বাংলা ফ্রম 1 জুলাই।
5: শুনছেন radiobanglanet.com, বাংলার গান বাঙালির প্রাণ।

একজন ডক্টর হতে গেলে ঠিক কত পড়াশোনা করতে হয় জানেন? শুনলে কিন্তু একদম চটকে যাবে পিত্তি। তো রেডিও বাংলা নেট ডট কমে শুনছেন ইচ্ছে ডানা, আমি গৌরব বসে আছি আপনার মুখোমুখি, আর আমাদের আড্ডাটা জারি আছে ডাক্তার বাবুদের নিয়ে। তো যে কথা বলছিলাম যে একজন ডক্টরকে তার ডিগ্রি কমপ্লিট করতে গেলে টোটাল ডিগ্রির কেরিয়ারে 40,000 ঘন্টা পড়াশোনা করতে হয় অন অ্যাভারেজ, 40,000 ঘন্টা, যেটা কিনা অন্যান্য যে কোনো ডিগ্রির থেকে অনেক বেশি। কাজেই এতটা পরিশ্রম, এতটা ডেডিকেশন দিতে হয় বলেই ডক্টর পেশাটা এত নোবেল। তো রেডিও বাংলা নেট ডট কমে আজকে আমাদের ইচ্ছে ডানার আড্ডার আসরে ডাক্তার বাবুদের নিয়ে আড্ডাটা জারি আছে। একটা ছোট্ট ব্রেক নিয়ে নিচ্ছে এখন, যার উপরান্তে আপনার সঙ্গে শেয়ার করব আরও কিছু কথা। কাজেই সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন ইচ্ছে ডানা, ওনলি অন রেডিও বাংলা নেট ডট কম।

এরকম অনেক ডক্টর আছেন যারা কিনা রেগুলারলি প্র্যাকটিস করা বাদ দিয়েও অন্যান্য বিভিন্ন পেশায় রীতিমতন সফল হয়েছেন। যেমন ধরুন কয়েকজন গায়কের নাম আমি করতে পারি, যেরকম ধরুন পলাশ সেন, ইউফোরিয়ার পলাশ সেন, আমাদের বাংলার পল্লব কীর্তনিয়া, আবার কয়েকজন বিশিষ্ট অ্যাক্টর এবং অ্যাক্ট্রেসও রয়েছেন এই তালিকায়, যেমন ধরুন শুভেন্দু চট্টোপাধ্যায়, কিংবা বর্তমান যুগের সাই পল্লবী, আবার ডাইরেক্টর রয়েছেন কমলেশ্বর মুখোপাধ্যায়। প্রত্যেকে কিন্তু অ্যাকচুয়ালি ডক্টর, তারপরেও অন্যান্য বিভিন্ন পেশায় প্রভূত সাকসেসফুল। তো রেডিও বাংলায় ডটকমে আজকে আমাদের ইচ্ছে ডানার আড্ডার আসরে ডক্টরদের নিয়েই আড্ডাটা জারি ছিল। ডাক্তারবাবুদের বিভিন্ন কাণ্ড কারখানা আপনার সঙ্গে শেয়ার করলাম, কেমন লাগলো আপনার জানান আমাকে। আমাকে মেল করুন idea@radiobanglanet.com অ্যাড্রেসে, আইডি অর্থাৎ ইচ্ছে ডানার idea@radiobanglanet.com অ্যাড্রেসে। তবে আজকের মতো সময় একদম শেষ, আজকের মতো এখানেই থামছি। কিন্তু যাওয়ার আগে আরও একটা কথা বলার আছে, সেটা হলো যে এই ডাক্তারবাবুদের নিয়ে কিন্তু আরও অনেক গল্প আপনার সঙ্গে করার আছে। কাজেই আগামীকালও ঠিক এই বিষয় নিয়েই আমাদের আড্ডাটা জারি থাকবে, ডাক্তারবাবুদের কাণ্ড কারখানা নিয়ে। ততক্ষণের জন্য টাটা, গুড বাই, টেক কেয়ার, খুব ভালো থাকুন, আর অবশ্যই শুনতে থাকুন রেডিও বাংলানেট ডট কম।

রেডিও বাংলাদেশ ডট কমে আমি রুবিনা আছি আপনার সঙ্গে এবং শুরু হয়েছে গান্দুরিয়ার আড্ডা। প্রত্যেক দিনের মতো আজকেও এক ঘন্টার গান্দুরিয়ার আড্ডায় আমি রুবিনা আছি আপনার সঙ্গে, এবং অবশ্যই গান থাকবে, আড্ডা থাকবে, এবং তার সাথে সাথে থাকছে রুবিনা আপনার মন ভালো করার জন্য। তাই আপনাকেও থাকতে হবে আড্ডা শেষ অবধি, কারণ আজকে থাকছে একটা স্বাদের কী বলবো, স্বাদের চেঞ্জেস আনার জন্য এমন কিছু একটা কথা, এবং সেই কথাটা অবশ্যই আড্ডার মাধ্যমে আমরা ভাগ

0: ওপার বাংলা থেকে এপার বাংলা, রবীন্দ্রনাথ থেকে নজরুল, শুধুমাত্র রেডিও বাংলানে ডট কমে। মন যখন নিরুদ্দেশ।
1: Office time, mystery jam.

মিউচুয়াল দিচ্ছি দৌড় একটা দশ হচ্ছে লেট হেপছে বস

0: মনে পড়ে শেষ কবে নিজের জন্য বের করেছিলেন সামান্য কিছুক্ষণ? শেষ কবে মন উজাড় করে ঠিক মন ভরে আড্ডা দিয়েছিলেন? কাজ, ডেডলাইন, ট্রাফিক, নোটিফিকেশন, এই সব কিছু ফিরেই তো হারিয়ে যাচ্ছে একটু নিজের
1: সময়।
0: যদি মনে হয় হোক না একটা বার্তা, হোক দুটো গল্প, আর সঙ্গে থাকুক কিছু মন ছোঁয়া গান, তাহলে চলে আসুন প্রত্যেক শনিবার শুধুমাত্র রেডিও বাংলা .com এ শুভানির সঙ্গে আড্ডা জাংশনে।
2: What if your organization finally had complete control not just over every IT asset but over governance and optimization across your entire digital ecosystem? With Ethos Services, that level of clarity and control isn't a dream, it's what they deliver. Their expert team helps enterprises manage IT assets, optimize cloud subscriptions, and strengthen governance across even the most complex hybrid environments. Discover more at www.ethoservices.com.
3: পরপাশে মিস করছেন বাংলাকে, মিস করছেন কলকাতা, তাকে ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে, সেখানকার কৃষ্টি, সংস্কৃতি, বিনোদন, খাওয়া দাওয়া, লাইফস্টাইল, খেলাধুলা, ফ্যাশন, ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে? তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে, আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানে সবাই। ক্লিক করুন আর দেখতে থাকুন RBN ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিংকে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে রেডিও বাংলা নেট .com এর ওয়েব তরঙ্গে
4: শুনছেন রেডিও বাংলা নেট .com, বাংলার গান, বাঙালির প্রাণ।

খাদ্যরসিক বাঙালি পাতে যাই থাকুক না কেন, রিফ্রেশিংয়ের ব্যাপারে যদি তারা কেউ ভাবে বা আমরা কেউ ভাবি, তাহলে সবসময় বাঙালির কিছু স্পেশাল শরবত আছে। আর সেটা কিন্তু আজকের জন্য না, এই অথেন্টিকেশন ব্যাপারটা অনেক দিন ধরে রয়ে গেছে বাঙালির জীবনে। অর্থাৎ বাঙালি এই পরিচয়টার সাথে শরবত যে কতটা জড়িয়ে আছে সেটা নতুন করে বলতে হবে না। সেটা আম পোড়ার শরবত হোক বা লিচু লঙ্কার শরবত বা নতুন ধরনের কোনো একটা ইনোভেশন শরবতের মধ্যে, সব কিছুর মধ্যেই ঐতিহ্যের ছোঁয়াটা কিন্তু রয়ে গেছে। তাই জন্য আজকে আমাদের মুডটাকে রিফ্রেশ করার জন্য ভালো ভালো গানের সঙ্গে রয়েছে বাঙালি এবং তার প্রিয় শরবতের কথা।

কাছে শরবতটা সেটা যদি আপনি কোনোদিনও খান তাহলে বুঝবেন সেখানে একটা ইনোভেশন অবশ্যই আছে, তার সাথে সাথে একটা ঐতিহ্য আছে। লঙ্কার শরবত তার সাথে সাথে লিচুর শরবত, ভাবুন গরম থেকে কোথা থেকে এসেছেন, আর সেখানে লিচু আপনার ফেভারিট ফল বা গ্রীষ্মকালীন একটা ফল, আর তার সাথে সাথে লঙ্কার হালকা যে স্পাইসি ব্যাপার সেটার ছোঁয়া রয়েছে, এবং সেটার সাথে সাথে আপনার স্বাদ কোরকটাও যেমন শান্তি পাচ্ছে আপনার মনটাও শান্তি পাচ্ছে। আর ঠিক লিচু লঙ্কার শরবত যেখানে শেষ হয় সেখান থেকেই বাঙালির আর একটা প্রিয় শরবতের নাম শুরু হয়, সেটা হচ্ছে আম পোড়ার শরবত।

শরবত বলতে গেলে রিফ্রেশ করার কথা বলি তো, কিন্তু অনেকেই কিন্তু শেষ পাতে বা এমনি ঘুরতে ফিরতে শরবত খেয়ে থাকে। আচ্ছা, যদি আমরা বলি যে ঘোল খেতে কে কে ভালোবাসে, তাহলে কিন্তু সেখানে অবশ্যই আমিও আছি। হ্যাঁ, আমি বুঝতে পারছি আপনিও আছেন। ঠিক সেই রকমই ঘোলের শরবত বা দইয়ের শরবত যেটা, সেটাও কিন্তু বাঙালির ইনোভেশন। তো সেখানে আমপুরার শরবত যেখানে শেষ হচ্ছে সেখানে দইয়ের শরবত শুরু হচ্ছে, দইয়ের শরবত যেখানে শেষ হচ্ছে সেখানে লেবু আর নুনের যেখানে কোনো বিকল্প নেই। প্রত্যেকটা বাঙালি বাড়ির যদি কোনো মানুষ রোদ থেকে আসে, তাহলে কিন্তু সবার ফার্স্ট ওই নুন লেবুর জল দিয়ে আপ্যায়ন করা হয়। সেটা যে কতটা রিফ্রেশিং লাগে সেটা আমার মনে হয় না আজকে ভাষায় প্রকাশ করতে হবে, তাই তো? তাই বাঙালির সাথে শরবতটা সারা জীবন আছে। কিন্তু আপনার প্রিয় শরবত কি? যদি বলি যে ঐতিহ্য এবং শরবত মিলিয়ে মিশিয়ে একাকার হয়ে বাঙালি তৈরি হয়েছে, তাহলে বাঙালির প্রিয় শরবত কোনটা হতে পারে, সেটা আপনার কি মনে হয় সেটা প্লিজ আমাকে জানাতে ভুলবেন না।

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নির্দেশ।

বাঙালি .com-এ যখন আমরা শরবত নিয়ে কথা বলছি, তখন একটু বাঙালি খাবার নিয়েও কথা হয়। যখন আমরা বাঙালির যে ঐতিহ্যের খাবার বা পুরোনো দিনের খাবারের কথা বলি বা কোনো রেস্টুরেন্টে খেতে যাই, তো সেখানে কিন্তু আপনাকে আপ্যায়ন করা হয় ওয়েলকাম ড্রিঙ্কসে। সেখানে কখনো কখনো লেবু লঙ্কার শরবত থাকে, সেখানে বাঙালি প্রিয় শরবতগুলো থাকে। এমনি নর্মালও কিন্তু এই যে কি বলবো, আমের যে শরবতটা আলাদা হয়, পুরো আমের শরবত ছাড়াও কিন্তু আমের এক ধরনের শরবত হয়, সেটাও কিন্তু ভীষণভাবে রিফ্রেশিং। যেহেতু সামারের কথা আসলে শরবতের কথাটা বেশি আসে, কারণ উইন্টারে আমরা খুব একটা বেশি শরবত খাই না। তো সেখানে সামারের কথা বলতে গেলে আমও আসে, লিচু আসে, এবং সেটা দিয়েও কিন্তু মানুষ শরবত বানিয়ে ফেলেছে। তাই আজকের মনে হলো যে অনেক দিন ঘুরতে যাওয়ার কথা হয়েছে, একটু মুডটাকে রিফ্রেশ করা যাক, তাই ছোট্ট খাটো আড্ডা নিয়ে চলে এসেছিলাম। এবং কেমন লাগলো এই রিফ্রেশিং শরবতের আড্ডাটা প্লিজ জানাতে ভুলবে না। আর তার সাথে সাথে আমাকে ফলো করতেও ভুলবে না। www.fredobanganet.com কে ফলো করুন, পাশে থাকুন এবং ভালোবাসুন।

শুনছেন ইউকের একমাত্র অনলাইন বাংলা রেডিও স্টেশন রেডিও বাংলা নেট ডট কম। আর এই মুহূর্তে আপনি আছেন গান মুসাফির সৌভিকের সঙ্গে। তো ১৯ শতাব্দীর মুক্তচিন্তার অন্যতম পথিকৃৎ বেগম রোকেয়া নারী জাগরণের অগ্রদূত, আজ তাকে নিয়ে আমাদের রেডিও বাংলা নেট ডট কমের শ্রোতার্ক। তো বেগম রোকেয়ার জন্ম ১৮৮০ সালের ৯ই ডিসেম্বর রংপুর জেলার মিঠাপুকুর থানা পায়রাবন্দ গ্রামের এক জমিদার পরিবারে। এবং এই বেগম রোকেয়ার পারিবারিক নাম ছিল রোকেয়া খাতুন। বিশ্বের অনেক কৃতী ব্যক্তির মতো বেগম রোকেয়াও প্রাতিষ্ঠানিক শিক্ষা লাভ করতে পারেননি। নিজের প্রবল আগ্রহ ও কিছু মানুষের সহায়তায় তিনি হয়ে উঠেছিলেন স্বশিক্ষিত। তাই তো সাখাওয়াত মেমোরিয়াল স্কুল চালু করার সময় প্রথম দিকে বিদ্যালয়ের শিক্ষাদান সম্পর্কে তাঁর কোনো ধারণাই ছিল না। শামসুন্নাহার মাহমুদের ভাষায়, রোকেয়া প্রথম যখন ৫টি ছাত্রী নিয়ে বালিকা স্কুল স্থাপন করবেন, তখন তিনি ভেবে পাননি কী করে একজন শিক্ষয়িত্রী একই সঙ্গে ৫টি মেয়েকে পড়াতে পারে। তবে তিনি বাংলা, ইংরেজি, উর্দু, ফরাসি প্রভৃতি ভাষা সম্পর্কে যথার্থ জ্ঞান লাভ করেছিলেন এবং তাঁর সাহিত্যে আমরা কিছু পরিচয় পাই, সেই নিয়ে কথা বলবো। তাই কোথাও যাবেন না, সঙ্গে থাকুন, শুনছেন রেডিও বাংলা নেট ডট কমে এক অন্যরকম যাত্রা আজ। বেগম রোকেয়ার কথা, বেগম রোকেয়া নারী জাগরণের অগ্রদূত, আর তাকে নিয়েই রেডিও বাংলা নেট ডট কমের আজ শ্রদ্ধাঞ্জলি পড়ব। সঙ্গে থাকুন।

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নির্দেশ।

ফিরে এলাম রেডিও বাংলা নেট ডট কমে গান মুসাফিরের আড্ডা নিয়ে। আর গান মুসাফিরে আজকে চলছে বেগম রোকেয়াকে নিয়ে শ্রদ্ধাঞ্জলি পর্ব। তো বেগম রোকেয়া যে মুসলিম সমাজে বেড়ে উঠেছিলেন সেখানে স্ত্রী শিক্ষা হিসেবে প্রচলিত ছিল টিয়া পাখির মতো কোরআন শরীফ পাঠ, নামাজ, রোজা ও ধর্মীয় অনুষ্ঠান সম্পর্কে জ্ঞান, আর এছাড়া স্বামী বা নিকট আত্মীয়কে চিঠি লিখতে পারে। তো দু একটি উর্দু ফরাসি পুঁথি পুস্তক পড়ার ক্ষমতা, সেলাই, রান্না ইত্যাদির মধ্যে সীমাবদ্ধ ছিল। তখন একটা ব্যাপার ছিল যে মেয়েদের বাংলা শিক্ষা ছিল একটা নিষিদ্ধ। কিন্তু এমন সমাজের মধ্যেও বেগম রোকেয়ার বড় বোন করিমুন্নেসা একটু একটু বাংলা পড়েছিলেন এবং ছদ্মনামে বেশ কয়েকটা কবিতাও লিখেছিলেন। তো কেন বলছি এই করিমুন্নেসার কথা? আসলে করিমুন্নেসার বিদ্যানুরাগ বেগম রোকেয়াকে অনুপ্রেরণা জুগিয়েছিল, আর এর সঙ্গে বড় ভাই ইব্রাহিম সাহেবের প্রচেষ্টায় তিনি শৈশব থেকে কুসংস্কারকে ঘৃণা করতে শেখেন এবং বিদ্যার্জন করেন। তাই বিয়ের পর স্বামী সাকাওয়াত হোসেনও তাকে এক্ষেত্রে অনুপ্রেরণা জুগিয়েছিলেন। তো উর্দুভাষী সাইদ সাকাওয়াত হোসেনের সঙ্গে বেগম রোকেয়ার বিয়ে হয়। তারপর বিয়ের সময় বেগম রোকেয়ার বয়স ছিল কত জানেন? 16 এবং সাকাওয়াত হোসেনের ছিল 38 বছর। তো সাকাওয়াত হোসেন প্রথম স্ত্রীর মৃত্যুর পর তাকে বিয়ে করেন এবং ব্যক্তি হিসেবে সাকাওয়াত হোসেন ছিলেন একজন উদারমনা, রুচিশীল, আত্মসম্মর্যাদা সম্পন্ন, কুসংস্কার বিরোধী মানুষ। আরও কিছু জানবো বেগম রোকেয়ার সম্পর্কে, সঙ্গে থাকুন আর শুনতে থাকুন শ্রদ্ধাঞ্জলি পর্ব শুধুমাত্র রেডিও বাংলা নেট ডট কমে গান মুসাফিরে। এখন গান

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নির্দেশ।

ইউকের একমাত্র অনলাইন বাংলা রেডিও স্টেশন রেডিও বাংলা নেট ডট কম শুনছেন, আর রেডিও বাংলা নেট ডট কমে গান মোসায় ফিরে চলছে শ্রদ্ধাঞ্জলি পর্ব নারী জাগরণের অগ্রদূত বেগম রোকেয়াকে নিয়ে। তো উর্দুর প্রবল প্রতিকূল স্রোতে বাংলা ভাষাকে প্রাণপণে আঁকড়ে ধরে রেখেছিলেন এই বেগম রোকেয়া। তার স্বামী ও অভিভাবকরা সবাই ছিলেন বাংলা ভাষার বিরোধী, কিন্তু এর মাঝেও তিনি বাংলা ভাষার চর্চা অব্যাহত রেখেছিলেন এবং স্বামী সাবকাত হোসেনকে বাংলা শেখাবার ব্রতও নিয়েছিলেন। তাই বাংলা ভাষার চর্চা অব্যাহত রাখতে তাকে যে নিদারুণ সংগ্রাম করতে হয়েছিল তার বর্ণনা কিন্তু মতিচুর গ্রন্থের দ্বিতীয় খণ্ডের উৎসর্গপত্রে রয়েছে। এবং বেগম রোকেয়া বিদ্যালয়ে শিক্ষালাভ না করলেও ইংরেজি ভাষার উপর তার যথেষ্ট দখল ছিল। তার একটি লেখা ওল ফটো সুলতানাস ড্রিমের প্রমাণ, আর এছাড়া বিভিন্ন বিখ্যাত ব্যক্তিদের কাছে দেওয়া ইংরেজিতে লেখা চিঠিও প্রমাণ বহন করে আছে আজও। আমাদের আড্ডা জারি থাকবে, কিন্তু এখন গান ফিরে আসি খুব তাড়াতাড়ি, সঙ্গে থাকবে।

খোদ লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাইপাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk।

ফিরে এলাম কয়েকটি গানের পর আজকের এই বিশেষ শ্রদ্ধাঞ্জলি পর্ব নিয়ে। সঙ্গে আছি আমি সৌভিক, শুনছেন বেগম রোকেয়ার কথা। তো সমাজ সংগঠক বেগম রোকেয়া কেবল লেখিকাই নন, নারী জাগরণের অন্যতম অগ্রপথিক ছিলেন এবং তিনি 1909 সালে 1 অক্টোবর ভাগলপুরে 5 জন ছাত্রী নিয়ে সাখাওয়াত মেমোরিয়াল গার্লস স্কুল প্রতিষ্ঠা করেন। এই বিদ্যালয়কে কেন্দ্র করেই তিনি একটি আন্দোলনের ধারা সৃষ্টি করেন, আর এই ধারাই শিক্ষার ধারাকে সামনে এগিয়ে নিয়ে গিয়েছিল। অন্যদিকে তিনি 1916 সালে আঞ্জুমানে খাওয়াতিনে ইসলাম নামে একটি মহিলা সমিতি প্রতিষ্ঠা করেছিলেন এবং মৃত্যুর আগে পর্যন্ত এই বিদ্যালয় ও নারী সমিতির কাছে তিনি নিয়োজিত ছিলেন। তো বাঙালি মুসলিমী সমাজে নারী মুক্তির অগ্রদূত হিসেবে বেগম রোকেয়ার আবির্ভাব সত্যিই বিস্ময়কর, কারণ মৃত্যুর আগে পর্যন্ত তিনি সংগ্রাম করেছিলেন নারী মুক্তির লক্ষ্যে, নারী শিক্ষার লক্ষ্যে। তো বর্তমান নারী সমাজে যে আধুনিক শিক্ষায় শিক্ষিত হতে পারছে তার অনেকটাই বেগম রোকেয়ার অবদান। আর এই জন্যই 2004 সালের বিবিসি জরিপের সর্বকালের শ্রেষ্ঠ বাঙালির তালিকায় তিনি ষষ্ঠ অবস্থানে আছেন। শ্রদ্ধাঞ্জলি পর্ব বেগম রোকেয়ার প্রতি। সঙ্গে থাকুন, ফিরে আসছি।

ফিরে এলাম বাবারও আজকের এই বিশেষ আড্ডা এবং একদম শেষ দিকে আমরা আড্ডার পৌঁছে গেছি। তো বেগম রোকেয়া 1932 সালের 9ই ডিসেম্বর মাত্র 52 বছর বয়সে আকস্মিক হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মৃত্যুবরণ করেন এবং মৃত্যুর আগের রাতেও 11টা পর্যন্ত তিনি নারী অধিকার শীর্ষক একটি প্রবন্ধ লেখার কাজে ব্যস্ত ছিলেন। কলকাতার কাছাকাছি উত্তর চব্বিশ পরগনা জেলার সোধপুরে পারিবারিক অবস্থানে তাকে সমাধিস্থ করা হয় এবং তার স্মরণে প্রথমে কলকাতার অ্যালবার্ট হলে ও পরে সাকওয়াত মেমোরিয়াল গার্লস স্কুলে দুটি শোকসভা অনুষ্ঠিত হয়েছিল। তো আজ এ পর্যন্তই, আগামীকাল ঠিক এই সময় আবারও শুনতে ভুলবেন না সৌভিকের সঙ্গে গান মুসাফিরের আড্ডা। তো কেমন লাগলো বেগম রোকেয়ার এই শ্রদ্ধাঞ্জলি পর্ব? 4475039657122 অবশ্যই জানাবেন। আজ এ পর্যন্তই, ভালো থাকবেন সবাই আর জুড়ে থাকবেন অবশ্যই আপনারা আমার আমাদের সকলের radiobangladesh.com সঙ্গে। আজ আসি, দেখা হচ্ছে আগামীকাল। ভালো থাকুন, শুনতে থাকুন রেডিও বাংলাদেশ।

ক্রেভিংস এবং খাবারের প্রতি অ্যাট্রাকশন কম বেশি আমাদের সবারই হয়, কিন্তু মিড নাইটে, একেবারে মধ্যরাত্রে, যখন শহর প্রায় ঘুমে আচ্ছন্ন, তখন যদি খিদে পায় তখন আপনি কি করেন? সেই সময়টায় কি খেতে ইচ্ছে করে? মানে ক্রেভিংসটা তো মেটাতেই হবে অফকোর্স। কি প্রেফার করেন চটপট আমাকে হোয়াটসঅ্যাপ করে জানান, +447503965712। ফিরছি পরপর তিনটে গানের পর, শুনতে থাকুন অ্যানির সঙ্গে রং বেরং শুধুমাত্র রেডিও বাংলানে.com এ। মন যখন নিরুদ্দেশ।

লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাই পাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk।

ফিরে এলাম ব্রেকের পর। আপনি শুনছেন অ্যানির সঙ্গে রং বেরং, শুধুমাত্র রেডিও বাংলানেই.com এ। মন যখন নিরুদ্দেশ, খিদে পেলে কিন্তু সত্যি মনটা নিরুদ্দেশ হয়ে যায়। মনটা নিরুদ্দেশ হয়ে যায় খাবারের সন্ধানে, মানে কোথায় কি ভালো ভালো ইন্টারেস্টিং খাবার আছে সেটার সন্ধানে মনটা চলে যায়। ফার্স্ট অফ অল আমরা কিছু না ভেবে, মানে কোথায় কি ভালো ভালো ইন্টারেস্টিং খাবার আছে সেটার সন্ধানে মনটা চলে যায়। ফার্স্ট অফ অল আমরা কিছু

ব্যাপারটা আমাকে হোয়াটসঅ্যাপ করে জানান +44750396571২ তে। ফিরছি আরো দুটো গানের পর, শুনতে থাকুন অ্যানির সঙ্গে রং বেরং শুধুমাত্র রেডিও বাংলানি.com এ। মন যখন নিরুদ্দেশ।

0: এই কথাটা কি তোমারও মনে হয়? কাজের চাপে তোমার মনও কি মাঝে মধ্যে বলে ওঠে
1: অন্য কোথাও চল?
2: প্রতীক্ষার অবসান, আমি কৌশিক, আপনার ভ্রমণ সঙ্গী, হাজির গ্লোব ট্রটিং নিয়ে। অচেনা অজানা নানান জায়গার হদিশ আপনার হাতের মুঠোয় তুলে দেব প্রতি রবিবার গ্লোব ট্রটিং এর আসরে, শুধুমাত্র

ফিরে এলাম ব্রেকের পর। আপনি শুনছেন অ্যানির সঙ্গে রং বেরং শুধুমাত্র রেডিও বাংলানি ডট কমে, প্রবাসী বাঙালির সবচেয়ে পছন্দের 24/7 বাংলা ইন্টারনেট রেডিও। আমাদের অফিসিয়াল ওয়েবসাইট www.radiobanglanet.com আর আমাদের ফেসবুক পেজ রেডিও বাংলানেট। সেই যে তখন থেকে আপনার সঙ্গে আমি ক্রেভিংস নিয়ে এবং মিড নাইট ক্রেভিংস নিয়ে আলোচনা করছি, আপনার কি মনে হচ্ছে যে আমার খিদে পাচ্ছে না, বা আপনারও কি মিড নাইট ক্রেভিংসের কথা চিন্তা করতে করতে খিদে পাচ্ছে না? ডেফিনেটলি, মানে আমরা যারা ফুডি মানুষ তাদের খিদে পাওয়াটা, মানে খাবারের আলোচনা করতে করতে খিদে পাওয়াটা খুব স্বাভাবিক। এমন কোনো দিনও হয়েছে যে মাঝরাতে খিদে পেয়েছে এবং সেই কি খাবো সেটা ডিসাইড করতে না পেরে ঘুমিয়ে পড়েছেন? সকাল উঠে মনে হয়েছে এ বাবা ক্রেভিংসটা তো ঠিকঠাক মিটল না, সকালবেলা উঠে একটা তুখর খিদে পেয়ে যায়, মানে একটা জমকালো খিদে পেয়ে যায়। আমি শিওর এরকম ডেফিনেটলি আপনার সঙ্গে হয়েছে। যদি হয়ে থাকে তাহলে চটপট আমাকে হোয়াটসঅ্যাপ করে জানান, +447503965712 তে। ফিরছি আরও কয়েকটা গানের পর।

ফিরে এলাম ব্রেকের পর। আপনি শুনছেন অ্যানের সঙ্গে রং বেরং শুধুমাত্র রেডিও বাংলানেই ডট কমে। প্রবাসী বাঙালির সবচেয়ে পছন্দের 24/7 বাংলা ইন্টারনেট রেডিও। মিড নাইট ক্রেভিংসের কথা বলতে বলতে একটা মেমোরিজ শেয়ার করি আপনার সঙ্গে। আমি বেশ কিছু বছর আগে একটা বন্ধুর স্ট্যাটাসে দেখি সে তারই কোনো বাড়ির কারোর জন্মদিন সেলিব্রেট হচ্ছিল। কেকটা দেখে আমার ভীষণ পছন্দ হয়ে যায়। আমি একটু ইয়ার্কি মেরেই লিখি যে এই কেকের এক পিস কি আমি পাবো। তখন রাত প্রায় 12টার দিকে। কিছুক্ষণ পর দেখি আমার ফোনে একটা নোটিফিকেশন আসে, ফোনটা ব্লিঙ্ক করে এবং আমি ইউজুয়ালি সেটা তখন দেখি না। তখন দেখি ভাইব্রেট হয় ফোনটা, অত রাত যেহেতু ফোনটা ভাইব্রেট সাইলেন্ট মোডে থাকে এবং ফোনটা ভাইব্রেট হয়। সেই বন্ধুটা আমার গেটের বাইরে দাঁড়িয়ে ছিল এবং চকলেটের সেই কেকটা নিয়ে। তো আমি যখন বাইরে গেলাম এবং সে আমাকে সেটা দিল, অদ্ভুত সুন্দর একটা ফিলিং হয়েছিল। মানে আমি একটা আনএক্সপেক্টেডভাবে ওকে বলেছিলাম যে অ্যাটলিস্ট আমি ভেবেছিলাম হয়তো পরের দিন দেবে বা নাও দিতে পারে, বাট এই মেমোরিজটা, এই স্পেশাল মোমেন্টটা আমি আজ অবধিও ভীষণ ভালো লাগে। বিকজ খুব ছোট্ট একটা সামান্য আবদার এবং সেটার কোনো এক্সপেকটেশনসই ছিল না যে অত রাত্রে কেউ আসবে, সেটা আমার কাছে ভীষণ ভালো লেগেছিলো। এরকম প্রচুর মেমোরিজ আছে, শেয়ার তো করি আপনার সঙ্গে। আপনিও করুন না আপনার মিড নাইট ক্রেভিংসের কোনো স্পেশাল কথা +447503965712-তে। ফিরছি আরও কয়েকটা গানের পর, শুনতে থাকুন অ্যানির সঙ্গে রং বেরং শুধুমাত্র রেডিও বাংলানেই .com-এ।

0: শুনছেন রেডিও বাংলানেট .com বিশ্বের বাঙালির অন্যতম ঠিকানা।
1: মেলা যাবে নাকি?
2: হ্যাঁ জানু, কি কিনা দিবা?
1: তা কইবা তাই।
2: সত্যি?
1: হ্যাঁ সত্যি।

ফিরে এলাম ব্রেকের পর। আপনি শুনছেন অ্যানির সঙ্গে রং বেরং শুধুমাত্র রেডিও বাংলানে.com এ, প্রবাসী বাঙালির সবচেয়ে পছন্দের 24/7 বাংলা ইন্টারনেট রেডিও। এই যে সারাক্ষণ মিডনাইট ক্রেভিংস নিয়ে এত রকম ফুড আইটেমসের কথা বললাম, কিন্তু মিডনাইট ক্রেভিংস বলতে বেশ কিছু ইন্টারেস্টিং জিনিস আমার লিস্টে অ্যাড অন হয়ে রয়েছেই অলরেডি ছোটোবেলা থেকে। সেগুলো নিয়ে যদি একটু আড্ডাই না মারলাম তাহলে আর কী হলো। মিডনাইট ক্রেভিংস বলতে আমার গল্পের বই পড়তে ভীষণ ভালো লাগে, ডায়েরি লিখতে ভীষণ ভালো লাগে এবং নানা রকম অডিও স্টোরি শুনতে খুব ভালো লাগে, এবং সব থেকে প্রিয় যেটা সেটা হলো মধ্যরাতে রেডিও শুনতে খুব ভালো লাগে। মানে এই কটা ডেলিশিয়াস আইটেম যদি আমার সঙ্গে রাখি তাহলে আমার কান এবং মন দুটোই ভীষণ ভালোভাবে সমৃদ্ধ হয়ে যায় এবং মন ভরে ওঠে। এই ক্রেভিংসগুলো নিশ্চয়ই আপনারও আছে কম বেশি। চটপট হোয়াটসঅ্যাপ করে ফেলুন +447503965712 তে। মিডনাইট ক্রেভিংসের আড্ডা বা মিডনাইট ক্রেভিংস নিয়ে প্রচুর আলোচনা কখনো শেষ হওয়ার নয়, পরে আরও একদিন এটা নিয়ে আড্ডা হবে। তবে সময় বলছে এখন শেষ, আজ আসি কাল আবার কোনো নতুন আড্ডা নিয়ে নতুন গপ্প নিয়ে হাজির হব। শুনতে থাকুন radiobanglani.com, মন যখন নিরুদ্দেশ।

পয়লা জুলাই ডক্টরস ডে। আজকের এই বিশেষ দিনে রেডিও বাংলা নেট ডট কম এর পক্ষ থেকে সকল চিকিৎসকদের জানাই আন্তরিক শুভেচ্ছা। শুনছেন রেডিও বাংলা নেট ডট কম, ইউকে এর একমাত্র অনলাইন বাংলা রেডিও স্টেশন। আমি অনামিকা হাজির হয়ে গেছি আমাদের আজকের পপকর্ন নিয়ে। আজকের এই বিশেষ দিনে আমরা অবশ্যই চিকিৎসকদের নিয়ে কথা বলবো, কারণ আমরা জানি যে আমাদের সমাজে আমাদের জীবনে ডাক্তারদের কি বড় ভূমিকা রয়েছে। আমরা যখনই অসুস্থ হই আমরা তখনই কিন্তু চিকিৎসকদের শরণাপন্ন হই, আর তারা আমাদের রোগ নিরাময় করেন আর আমরা সুস্থ হয়ে বাঁচতে পারি। আজকের এই বিশেষ দিনে তাঁদের শ্রদ্ধা জানিয়ে আমাদের আজকের এই বিশেষ অনুষ্ঠান, যেখানে আজ আমরা কথা বলবো এমন একজন ডাক্তারকে নিয়ে যিনি ব্রিটিশ ভারতের ইউরোপীয় চিকিৎসা শাস্ত্রে শিক্ষিত দক্ষিণ এশিয়ার প্রথম মহিলা চিকিৎসক। আমরা কথা বলবো, তবে এখন শুনবো গান, ফিরে আসছি পরপর তিনটে গানের ওপারে। কোথাও যাবেন না, সঙ্গে থাকুন আর শুনতে থাকুন রেডিও বাংলানেট ডট কম। মন যখন নিরুদ্দেশ।

লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জল আনা কলকাতার চিলি চিকেন, তাই পাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk।

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

রেডিও বাংলানেট.কম এ শুনছেন পপকর্ন, আর আমি অনামিকা রয়েছি আপনার সঙ্গে। আমাদের আজকের পপকর্নে আমরা কথা বলছি কাদম্বিনী গাঙ্গুলিকে নিয়ে, ভারতের, ব্রিটিশ ভারতের প্রথম মহিলা চিকিৎসক। তার জন্ম হয় পপকর্নে আমরা কথা বলছি কাদম্বিনী গাঙ্গুলিকে নিয়ে ভারতের ব্রিটিশ ভারতের প্রথম মহিলা চিকিৎসক

সালে, আর তারা ছিলেন ভারতে এবং সমগ্র ব্রিটিশ সাম্রাজ্যের প্রথম মহিলা গ্র্যাজুয়েট। গ্র্যাজুয়েট হওয়ার পরেই গান্ধম্বিনী দেবী সিদ্ধান্ত নেন যে তিনি ডাক্তারি পড়বেন। আর সেই যে তার ডাক্তারি পড়া, তার আগেরও যদি আমরা একটা ঘটনার কথা জানি, যেখানে এক সময় দ্বারকানাথের ছেলে সতীশের জ্বর হয়েছিল, আর সেই সময় তার মাথা ধুয়ে তার প্রাণ রক্ষা করেছিলেন কাদম্বিনী দেবী, আর এর জন্য তার বুদ্ধিমত্তার প্রশংসা করেছিলেন তৎকালীন বিখ্যাত ডাক্তার মহেন্দ্রলাল সরকার। আমরা কাদম্বিনী গাঙ্গুলিকে নিয়ে আরো কথা জানব আমাদের আজকের এই বিশেষ অনুষ্ঠানে, তবে এখন আমরা শুনব গান। ফিরে আসছি গানের ওপারে, আমি অনামিকা, আমাদের আজকের পপকর্ন নিয়ে। সঙ্গে থাকুন আর শুনতে থাকুন রেডিও বাংলানেট.কম। মন যখন নির্দেশ।

0: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন, কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
1: ঘর আজ পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করি না সুবিধা, মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
0: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পারদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.

0: www.gharajaapardesi.labdesi.in
1: পরপাশে মিস করছেন বাংলাকে, মিস করছেন কলকাতাকে, ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে, সেখানকার কৃষ্টি সংস্কৃতি বিনোদন খাওয়া দাওয়া লাইফস্টাইল খেলাধুলা ফ্যাশন ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে, তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে, আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানে সবাই। ক্লিক করুন আর দেখতে থাকুন আরবিএন ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিংকে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে radiobanglanet.com এর ওয়েব তরঙ্গে।
2: What if your organization finally had complete control not just over every IT asset but over governance and optimization across your entire digital ecosystem? With ETOS services, that level of clarity and control isn't a dream, it's what they deliver. Their expert team helps enterprises manage IT assets, optimize cloud subscriptions, and strengthen governance across even the most complex hybrid environments. Discover more at www.etoservices.com.
3: বাঙালির আড্ডা মানেই কি শুধুই গল্প, নাকি মনের জানলা খুলে দেওয়ার এক অদ্ভুত জাদু? রাজনীতি থেকে সিনেমা, ব্যবসা বাণিজ্য থেকে রোজকার জীবন, আড্ডার মেজাজে সব খবর এবার আপনার হাতের মুঠোয়। হেডলাইন্স কলকাতা নিয়ে এলো এক জমজমাট নতুন সফর কথায় কথায়, ইন অ্যাসোসিয়েশন উইথ রেডিও বাংলা নেট ডট কম। বাঙালির গান, বাঙালির প্রাণ, কথার ফাঁকে, চলার ফাঁকে চলতে থাকুক কথায় কথায়।
4: লন্ডনে এসছি, ঘোরা ঘুরি খাওয়া দাওয়া সব চলবে, এবার প্রথমবার আসা তো, ফলে একটু খোঁজ খবর নিতে হচ্ছে কোথায় খাবো, কি খাবো, কোথায় কোথায় ঘুরবো, কোথায় কোথায় শুট করবো। লন্ডনে সমস্ত খাওয়া দাওয়ার খবর রাখতে ফুডকার সঙ্গে আমাদের জার্নিতে চোখ রাখুন রেডিও বাংলায় 1 তারিখ অনওয়ার্ডস, মানে 1 জুলাই, 1 জুলাই অনওয়ার্ডস রেডিও বাংলা। লন্ডনের ফুডকার সমস্ত খাওয়া দাওয়া ঘোরাঘুরি সিও উইথ রেডিও বাংলা ফ্রম 1 জুলাই।
5: আপনি শুনছেন রেডিও বাংলা নেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

তিনি প্রথম ভারতীয় মহিলা যাকে পাশ্চাত্য চিকিৎসা রীতিতে চিকিৎসা করার অনুমতি দেওয়া হয়। আমরা আজ কথা বলছি এমন একজন চিকিৎসককে নিয়ে যিনি প্রথম ভারতের এবং সমগ্র ব্রিটিশ সাম্রাজ্যের যে দুজন মহিলা প্রথম গ্র্যাজুয়েট হয়েছিলেন তাদের মধ্যে অন্যতম কাদম্বিনী গাঙ্গুলী। শুনছেন রেডিও বাংলানেট.com, আমি অনামিকা রয়েছি আপনার সঙ্গে। গ্র্যাজুয়েট হবার পর কাদম্বিনী দেবী সিদ্ধান্ত নেন যে তিনি ডাক্তারি পড়বেন এবং মেডিকেল কলেজে ভর্তি হন এবং 1886 খ্রিস্টাব্দে তাকে GBMC ডিগ্রি দেওয়া হয়। তিনি ছিলেন প্রথম ভারতীয় মহিলা যিনি পাশ্চাত্য চিকিৎসা রীতিতে চিকিৎসা করার অনুমতি পান এবং তিনি 5 বছরের মেডিকেল কলেজের পড়াশুনো শেষ করেন এবং তারপর তিনি বিলেতে যান এবং বিলেতে যাবার আগে 1888 খ্রিস্টাব্দে তিনি কিছুদিন লেডি ডাফরিন মহিলা হাসপাতালে তিনি কাজ করেন। আমরা আজ এই বিশিষ্ট মানুষটিকে নিয়ে আরো কথা জানব, তবে এখন শুনব গান। ফিরে আসছি গানের ওপারে, আমি অনামিকা আমাদের আজকের পপকর্ন নিয়ে। সঙ্গে থাকুন আর শুনতে থাকুন রেডিও বাংলানেট.com। মু যখন নিরুদ্দেশ।

1883 খ্রিস্টাব্দে মেডিকেল কলেজে পড়ার সময় তিনি তার শিক্ষক, বিখ্যাত সমাজ সংস্কারক, বিশিষ্ট সাংবাদিক, যিনি স্ত্রী শিক্ষা প্রসারে উল্লেখযোগ্য ভূমিকা পালন করেন, সেই দ্বারকানাথ গাঙ্গুলিকে বিয়ে করেন। শুনছেন রেডিও বাংলানেট.কম, আমি অনামিকা রয়েছি আপনার সঙ্গে। আমাদের আজকের পপকর্নে আমরা কথা বলছি কাদম্বিনী গাঙ্গুলিকে নিয়ে। তিনি প্রথম ভারতীয় মহিলা যাকে পাশ্চাত্য চিকিৎসা রীতিতে চিকিৎসা করার অনুমতি দেওয়া হয়। আমরা কাদম্বিনী দেবীকে নিয়ে কথা বলছি। তাকে কিন্তু সেই সময় রক্ষণশীল যে সমাজ, সেখান থেকে কিন্তু তাকে নানা রকমের বাধাও পেতে হয়েছে। 1891 খ্রিস্টাব্দে রক্ষণশীল বাংলা পত্রিকা বঙ্গবাসী তাকে পরোক্ষভাবে খারাপ ভাষায় সম্বোধন করেছিল, আর সেই জন্যই কাদম্বিনী দেবী তার বিরুদ্ধে মামলা করেছিলেন এবং তিনি জিতেছিলেন। আর তার জন্য বঙ্গবাসী পত্রিকার যে সম্পাদক মহেশচন্দ্র পালকে সেই সময় তৎকালীন 100 টাকা জরিমানা এবং 6 মাসের জেল দেওয়া হয়। তিনি কাদম্বিনী গাঙ্গুলি, যিনি 8 সন্তানের জননী ছিলেন, আর সেই জন্য কিন্তু তাকে সংসারেও অনেক সময় দিতে হতো। তিনি সূচি শিল্পেও পারদর্শী ছিলেন, এমনই নানা বা বহুমুখী প্রতিভার অধিকারী ছিলেন কাদম্বিনী গাঙ্গুলি। আমরা তাকে নিয়ে আরো কথা জানবো, তবে এখন শুনব গান। ফিরে আসছি পরপর দুটো গানের ওপারে, সঙ্গে থাকুন আর শুনতে থাকুন রেডিও বাংলানেট.কম। মন যখন ইরূপ দেশ।

পরপর দুটো গান ছিল আপনার জন্য, ফিরে এলাম গানের পর আমি অনামিকা আমাদের আজকের পপকর্ন নিয়ে। শুনছেন রেডিও বাংলা নেট ডট কম, ইউকে এর একমাত্র অনলাইন বাংলা রেডিও স্টেশন। আজ পয়লা জুলাই, ডক্টরস ডে। আজকের এই বিশেষ দিনে রেডিও বাংলা নেট ডট কম এর পক্ষ থেকে আমি অনামিকা সকল চিকিৎসকদের জানাই অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন আজকের এই বিশেষ দিনে, তাঁদের শ্রদ্ধা জানিয়ে আমাদের এই বিশেষ অনুষ্ঠান, যেখানে আমরা কথা বলছি এমন একজন মানুষকে নিয়ে, তিনি প্রথম ভারতীয় মহিলা যাকে সেই সময় পাশ্চাত্য রীতিতে চিকিৎসা করার অনুমতি দেওয়া হয়। আমরা কথা বলছি কাদম্বিনী গাঙ্গুলিকে নিয়ে। আমরা কাদম্বিনী গাঙ্গুলিকে নিয়ে কথা বলতে গিয়েই একটা কথা উল্লেখ অবশ্যই করতে হয়, বিখ্যাত আমেরিকান ইতিহাসবিদ ডেভিড কক কি লিখেছেন, গাঙ্গুলির স্ত্রী কাদম্বিনী ছিলেন তার সময়ের সবচেয়ে সফল এবং স্বাধীন ব্রাহ্মনারী। তৎকালীন বাঙালি সমাজের অন্যান্য ব্রাহ্ম এবং খ্রিস্টান নারীদের চেয়েও তিনি অগ্রবর্তী ছিলেন। সকল বাধার ঊর্ধ্বে উঠে মানুষ হিসেবে নিজেকে জানার তার এই ক্ষমতা তাকে সাধারণ ব্রাহ্ম সমাজে নারীর অধিকার নিয়ে কথা বলা জনগোষ্ঠীর কাছে অনুপ্রেরণার উৎসে পরিণত করে। এই কথা দিয়েই শেষ করব আমাদের আজকের অনুষ্ঠান। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমরা দেখা করব আবার আগামীকাল, ঠিক এই একই সময় চলে আসব পপকর্ন নিয়ে। আমি আপনার বন্ধু অনামিকা। ততক্ষণ সঙ্গে রাখুন আর শুনতে থাকুন রেডিও বাংলানেট ডট কম। মন যখন নিরুদ্দেশ।

0: রবিবার দেরি করে ঘুম থেকে উঠে এক কাপ চা নিয়ে যখন বারান্দায় দাঁড়াই, মিস করি পাড়ার ছেলেদের চেঁচামেচি।
1: ছেলের বইয়ের তাক পরিষ্কার করতে করতে আজও মনে পড়ে যায় সেই পুরনো দিনের গ্রামোফোন রেকর্ডের কথা। ইস, ওগুলো এখন কোথায় কে জানে।
2: সেদিন সঞ্চয়িতার পাতাটা উল্টাতে উল্টাতে হঠাৎই খুঁজে পেলাম কয়েকটা শুকিয়ে যাওয়া গোলাপের পাপড়ি। কলেজের ফার্স্ট ইয়ারে নবীনবরণের দিন শুভ দিয়েছিল।
0: হারিয়ে গেছে কত কিছু, মলিন হয়েছে স্মৃতির পাতা, তবু আজও মনে পড়ে কত কথা।

0: আত্মজন।
1: এবার থেকে প্রতি রবিবার আপনার হারিয়ে যাওয়া সব মুহূর্ত আপনার চোখের সামনে হাজির হবে। নস্টালজিক রবিবার থেকে সুদিং মিউজিক্যাল জার্নি শুনতে ভুলবেন না। প্রবাসী মন শুধুমাত্র রেডিও বাংলা নেট.কম এ। মন যখন নিরুদ্দেশ।

0: মনে পড়ে শেষ কবে নিজের জন্য বের করেছিলেন সামান্য কিছুক্ষণ? শেষ কবে মন উজাড় করে ঠিক মন ভরে আড্ডা দিয়েছিলেন? কাজ, ডেডলাইন, ট্রাফিক, নোটিফিকেশন, এই সবকিছু ফিরেই তো হারিয়ে যাচ্ছে একটু নিজের সময়। যদি মনে হয় হোক না একটা আড্ডা, হোক দুটো গল্প, আর সঙ্গে থাকুক কিছু মন ছোঁয়া গান, তাহলে চলে আসুন প্রত্যেক শনিবার শুধুমাত্র রেডিও বাংলা .com এ শুভামির সঙ্গে আড্ডা জাংশনে।
1: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন, কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
2: ঘর আজ পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করে নেওয়ার সুবিধা। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
1: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
3: লন্ডনে এসেছি, ঘোরা ঘুরি খাওয়া দাওয়া সব চলবে। এবার প্রথমবার আসা তো, ফলে একটু খোঁজ খবর নিতে হচ্ছে কোথায় খাবো, কি খাবো, কোথায় কোথায় ঘুরবো, কোথায় কোথায় শুট করবো। লন্ডনে সমস্ত খাওয়া দাওয়ার খবর রাখতে ফুডকার সঙ্গে আমাদের জার্নিতে চোখ রাখুন রেডিও বাংলায় 1 তারিখ অনওয়ার্ডস, মানে 1 জুলাই, 1 জুলাই অনওয়ার্ডস রেডিও বাংলা। লন্ডনের ফুডকার সমস্ত খাওয়া দাওয়া ঘোরাঘুরি সি ইউ উইথ রেডিও বাংলা or from 1st of July.
1: খোদ লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাই পাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন ডাব্লিউ ডাব্লিউ ডাব্লিউ

0: এই কথাটা কি তোমারও মনে হয়? কাজের চাপে তোমার মনও কি মাঝে মধ্যে বলে ওঠে
1: অন্য কোথাও চল?
2: প্রতীক্ষার অবসান, আমি কৌশিক, আপনার ভ্রমণ সঙ্গী, হাজির গ্লোব ট্রটিং নিয়ে। অচেনা অজানা নানান জায়গার হদিশ আপনার হাতের মুঠোয় তুলে দেব প্রতি রবিবার গ্লোব ট্রটিং এর আসরে, শুধুমাত্র রেডিও বাংলা নেট ডট কম এ। কি তৈরি? তো ব্যাগটা গুছিয়ে নিন এবার।
3: শুনছেন রেডিও বাংলা নেট ডট কম, বিশ্বের বাঙালির অন্যতম ঠিকানা।

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

0: What if your IT partner cared about more than just IT? At Ethos Services, technical excellence goes hand in hand with the real community spirit. While helping global enterprises optimize IT assets and cloud environments, Ethos also believes in giving back, proudly supporting grassroots initiatives like the Woodcomb Under 10 girls football team. Because great companies don't just build great systems, they help build great communities. Ethos Services, trusted IT experts with a human touch. Discover more at www.ethosservices.com.
1: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন? কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
2: ঘর রাজা পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করে নেওয়ার সুবিধাও। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
1: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন, নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
3: শুনছেন রেডিও বাংলানেট.com, বাংলার গান, বাঙালির প্রাণ।

0: রবিবার দেরি করে ঘুম থেকে উঠে এক কাপ চা নিয়ে যখন বারান্দায় দাঁড়াই, মিস করি পাড়ার ছেলেদের চেঁচামেচি।
1: ছেলের বইয়ের তাক পরিষ্কার করতে করতে আজও মনে পড়ে যায় সেই পুরনো দিনের গ্রামোফোন রেকর্ডের কথা। ইস, ওগুলো এখন কোথায় কে জানে।
2: সেদিন সঞ্জয় তার পাতাটা উল্টাতে উল্টাতে হঠাৎই খুঁজে পেলাম কয়েকটা শুকিয়ে যাওয়া গোলাপের পাপড়ি। কলেজের ফার্স্ট ইয়ারে নবীনবরণের দিন শুভ দিয়েছিল।
0: হারিয়ে গেছে কত কিছু, মলিন হয়েছে স্মৃতির পাতা, তবু আজও মনে পড়ে কত কথা।

0: আত্মজন।
1: এবার থেকে প্রতি রবিবার আপনার হারিয়ে যাওয়া সব মুহূর্ত আপনার চোখের সামনে হাজির হবে। নস্টালজিক রবিবার থেকে সুদিং মিউজিক্যাল জার্নি শুনতে ভুলবেন না। প্রবাসী মন শুধুমাত্র রেডিও বাংলা নেট.কম এ। মন যখন নিরুদ্দেশ।

0: Ever feel like managing IT assets is way more complicated than it should be? Well, it doesn't have to be. At Etos Services, enterprises get full visibility, control, and optimization across their entire IT environment all in one place. Etos Services, delivering smarter IT asset management for global enterprises. Want to find out more? Visit www.etoservices.com.
1: মনে পড়ে শেষ কবে নিজের জন্য বের করেছিলেন সামান্য কিছুক্ষণ? শেষ কবে মন উজাড় করে ঠিক মন ভরে আড্ডা দিয়েছিলেন? কাজ, ডেডলাইন, ট্রাফিক, নোটিফিকেশন, এই সবকিছু ফিরেই তো হারিয়ে যাচ্ছে একটু নিজের সময়। যদি মনে হয় হোক না এক কাপ আড্ডা, হোক দুটো গল্প, আর সঙ্গে থাকুক কিছু মন ছোঁয়া গান, তাহলে চলে আসুন প্রত্যেক শনিবার শুধুমাত্র রেডিও বাংলানেট ডট কমে শুভানির সঙ্গে আড্ডা জাংশনে।
2: এনারাই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন, কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
3: ঘর আজ পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া, ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করে নেওয়ার সুবিধা। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
2: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
4: আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

আমাদের কাছে তারা কিন্তু ভগবান। তার কারণ আমাদের জীবন তারা বাঁচিয়ে থাকেন একবার নয় বারবার। তারা হচ্ছেন ডক্টর, ডাক্তার বাবু। তো রেডিও বাংলা নাই ডট কমে শুনছেন ইচ্ছে ডান, আমি গৌরব বসে আছি আপনার মুখোমুখি। আর আজকে পয়লা জুলাই ডক্টর্স ডের দিনে আপনার সঙ্গে শেয়ার করব ডাক্তারবাবুদের নিয়ে কিছু কথা, ডাক্তারবাবুদের কাণ্ড কারখানা। তো আজকে এমন একজনের জন্মদিন যিনি কিনা একজন লেজেন্ডারি ডক্টর ছিলেন। তিনি ছিলেন পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী, লেজেন্ডারি ডক্টর বিধানচন্দ্র রায়। তার জন্মদিন এবং মৃত্যুদিন আজকের দিনেই, অর্থাৎ পয়লা জুলাই। তো আজকের দিনে ডাক্তারবাবুদের নিয়ে কিছু কথা আপনার সঙ্গে শেয়ার করব, তাদের ঘিরে কিছু অদ্ভুত কাহিনী, গল্প, কথা, ঘটনা ইত্যাদি সমস্ত কিছু শেয়ার করব আপনার সঙ্গে আজকে আমাদের ইচ্ছে ডানার আড্ডার আসরে। কিন্তু সবই করবো একটা ছোট্ট ব্রেকের উপরান্তে। কাজেই সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন ইচ্ছে ডানা, ওনলি অন রেডিও বাংলানেট ডট।

খোদ লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাই পাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.in।

রেডিও বাংলায় ডট কমে শুনছেন ইচ্ছেডা, আমি গৌরব বসে আছি আপনার মুখোমুখি। আর আজকে ডক্টর বিধানচন্দ্র রায়ের জন্মদিন এবং মৃত্যুদিনের দিনে আপনার সঙ্গে শেয়ার করছি কিছু কথা ডক্টরদের নিয়ে। তো এখন আপনার সঙ্গে বিধানচন্দ্র রায়ের একটি অদ্ভুত ঘটনা শেয়ার করতে চাই। বিধানচন্দ্র রায় একবার গেছেন লন্ডনে, সেখানে একটি হসপিটালে তিনি ভিজিট করতে গেছেন এবং সেখানে গিয়ে তিনি বলেছেন এখানে কোনো একজন রোগীর পক্স হয়েছে। এখন সেই সময় পক্স রীতিমতন একটি মহামারী রোগ এবং ডক্টর বিধানচন্দ্র রায়ের এই কথা শুনে সেখানে হুলুস্থুলু পড়ে যায় এবং লোকজন বলেন যে এখানে পক্স থাকা অসম্ভব, অর্থাৎ পক্সের রোগী থাকা অসম্ভব। কিন্তু ডক্টর রায় ও অনর আলটিমেটলি সবাইকে চেক করে দেখা গেল যে একজনের কিন্তু সত্যিকারের পক্স হয়েছিল। এখন এত রোগীর মাঝখানে কিছু চেক না করেই বিধানবাবু কি করে বলেছিলেন যে এখানে পক্সের রোগী আছেন, সে কথা আজও পর্যন্ত কেউ আবিষ্কার করতে পারেননি। এরকমই জিনিয়াস ছিলেন ডক্টর বিধানচন্দ্র রায়। তো রেডিও বাংলা নেই ডট কমে আজকে আমাদের ইচ্ছে ডানার আড্ডার আসলে ডাক্তারবাবুদের নিয়ে আমাদের আড্ডাটা জারি আছে, আর সেটাই জারি থাকবে একটা ছোট্ট ব্রেকের উপরান্তে। সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন ইচ্ছে ডানা, ওনলি অন রেডিও বাংলা নেট ডট কম।

টিনটিন থেকে ভাবতে ভাবতে হারানো সুর, চার চাকা থেকে দু চাকায় দূর বহু দূর, হাহা থেকে হারিয়ে যাওয়া গল্প, তোমার সময় মিলুক আমার সময়ের সঙ্গে। এভাবেই সোম থেকে শুক্র জুড়ে থাকুন সৌভিকের সঙ্গে গান মুসাফিরে, শুধুমাত্র রেডিও বাংলানেট.com এ।

0: What if your IT partner cared about more than just IT? At Ethos Services, technical excellence goes hand in hand with the real community spirit while helping global enterprises optimize IT assets and cloud environments. Ethos also believes in giving back, proudly supporting grassroots initiatives like the Woodcomb Under 10 girls football team. Because great companies don't just build great systems, they help build great communities. Ethos Services, trusted IT experts with a human touch. Discover more at www.ethosservices.com.
1: পরবাসী মিস করছেন বাংলাকে, মিস করছেন কলকাতাকে, ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে সেখানকার কৃষ্টি সংস্কৃতি বিনোদন খাওয়া দাওয়া লাইফস্টাইল খেলাধুলা ফ্যাশন ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে, তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে। আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানে সবাই। ক্লিক করুন আর দেখতে থাকুন আরবিএন ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিংকে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে radiobanglanet.com এর ওয়েব তরঙ্গে।
2: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন, কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে
3: মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
2: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন, নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পারদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
4: শুনছেন radiobanglanet.com, বিশ্বের বাঙালির অন্যতম ঠিকানা।

ডাক্তার বাবু এই কথাটা আমরা মাঝে মধ্যেই বলে থাকি, কিন্তু একবার ভেবে দেখেছেন কি কেন এই কথাটা এলো? তো রেডিও বাংলা নেট ডট কমে শুনছেন ইচ্ছেটা, আমি গৌরব বসে আছি আপনার মুখোমুখি। আমাদের আড্ডাটা জারি আছে ডক্টরদের নিয়ে, তাদের অদ্ভুত অদ্ভুত কাণ্ড কারখানা নিয়ে। তো যে কথা বলছিলাম যে ডক্টরদের আমরা অনেকেই ডাক্তার বাবু বলে ডাকি, তার কারণটা কিন্তু একটা সময় ডক্টর এই পেশাটাই ছিল মেল ডমিনেটেড, ফিমেল ডক্টর অনেক পরে এসেছেন, ওই জন্য ডাক্তার বাবু টার্মটা কিন্তু ইউজড হতে হতে একটা প্রবাদের পর্যায়ে পৌঁছে গেছে। আবার এখনও যদি আপনি সারা পৃথিবীর দিকে তাকান, তাহলে সারা পৃথিবীতে যত ফিজিশিয়ানস রয়েছেন তার মধ্যে মোর দ্যান 65% হচ্ছে মেল, অর্থাৎ ডাক্তার বাবু। তো এই ডাক্তারবাবুদের নিয়ে আমাদের আড্ডাটা জারি আছে। এখন একটা ছোট্ট ব্রেক নিয়ে নিচ্ছি, যার উপরান্তে ডাক্তারবাবুদের নিয়ে আরও অনেক কথা শেয়ার করব আপনাদের সঙ্গে। কাজেই সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন ইচ্ছে ডানা, ওনলি অন রেডিও বাংলানেট ডট কম।

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

0: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন? কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
1: ঘর আজ পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজের সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করিয়ে নেওয়ার সুবিধাও। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
0: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
2: পরপাশে মিস করছেন বাংলাকে, মিস করছেন কলকাতাকে, ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে, সেখানকার কৃষ্টি সংস্কৃতি বিনোদন খাওয়া দাওয়া লাইফস্টাইল খেলাধুলা ফ্যাশন ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে? তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে, আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানে সবাই। ক্লিক করুন আর দেখতে থাকুন আরবিএন ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিংকে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে radiobanglanet.com এর ওয়েব তরঙ্গে।
3: What if your organization finally had complete control not just over every IT asset but over governance and optimization across your entire digital ecosystem? With ETOS services, that level of clarity and control isn't a dream, it's what they deliver. Their expert team helps enterprises manage IT assets, optimize cloud subscriptions, and strengthen governance across even the most complex hybrid environments. Discover more at www.etoservices.com.
4: লন্ডনে এসছি, ঘোরা ঘুরি খাওয়া দাওয়া সব চলবে। এবার প্রথমবার আসা তো, ফলে একটু খোঁজ খবর নিতে হচ্ছে কোথায় খাবো, কি খাবো, কোথায় কোথায় ঘুরবো, কোথায় কোথায় শুট করবো। লন্ডনে সমস্ত খাওয়া দাওয়ার খবর রাখতে ফুডকার সঙ্গে আমাদের জার্নিতে চোখ রাখুন রেডিও বাংলায় 1 তারিখ অনওয়ার্ডস, মানে 1 জুলাই 1 জুলাই অনওয়ার্ডস রেডিও বাংলা। লন্ডনের ফুডকার সমস্ত খাওয়া দাওয়া ঘোরাঘুরি সি ইউ উইথ রেডিও বাংলা অর ফ্রম 1 জুলাই।
5: শুনছেন radiobanglanet.com, বাংলার গান বাঙালির প্রাণ।

একজন ডক্টর হতে গেলে ঠিক কত পড়াশোনা করতে হয় জানেন? শুনলে কিন্তু একদম চটকে যাবে পিত্তি। তো রেডিও বাংলা নেট ডট কমে শুনছেন ইচ্ছে ডানা, আমি গৌরব বসে আছি আপনার মুখোমুখি, আর আমাদের আড্ডাটা জারি আছে ডাক্তার বাবুদের নিয়ে। তো যে কথা বলছিলাম যে একজন ডক্টরকে তার ডিগ্রি কমপ্লিট করতে গেলে টোটাল ডিগ্রির কেরিয়ারে 40,000 ঘন্টা পড়াশোনা করতে হয় অন অ্যাভারেজ, 40,000 ঘন্টা, যেটা কিনা অন্যান্য যে কোনো ডিগ্রির থেকে অনেক বেশি। কাজেই এতটা পরিশ্রম, এতটা ডেডিকেশন দিতে হয় বলেই ডক্টর পেশাটা এত নোবেল। তো রেডিও বাংলা নেট ডট কমে আজকে আমাদের ইচ্ছে ডানার আড্ডার আসরে ডাক্তার বাবুদের নিয়ে আড্ডাটা জারি আছে। একটা ছোট্ট ব্রেক নিয়ে নিচ্ছে এখন, যার উপরান্তে আপনার সঙ্গে শেয়ার করব আরও কিছু কথা। কাজেই সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন ইচ্ছে ডানা, ওনলি অন রেডিও বাংলা নেট ডট কম।

এরকম অনেক ডক্টর আছেন যারা কিনা রেগুলারলি প্র্যাকটিস করা বাদ দিয়েও অন্যান্য বিভিন্ন পেশায় রীতিমতন সফল হয়েছেন। যেমন ধরুন কয়েকজন গায়কের নাম আমি করতে পারি, যেরকম ধরুন পলাশ সেন, ইউফোরিয়ার পলাশ সেন, আমাদের বাংলার পল্লব কীর্তনিয়া, আবার কয়েকজন বিশিষ্ট অ্যাক্টর এবং অ্যাক্ট্রেসও রয়েছেন এই তালিকায়, যেমন ধরুন শুভেন্দু চট্টোপাধ্যায়, কিংবা বর্তমান যুগের সাই পল্লবি, আবার ডাইরেক্টর রয়েছেন কমলেশ্বর মুখোপাধ্যায়। প্রত্যেকে কিন্তু অ্যাকচুয়ালি ডক্টর, তারপরেও অন্যান্য বিভিন্ন পেশায় প্রভূত সাকসেসফুল। তো রেডিও বাংলায় .com-এ আজকে আমাদের ইচ্ছে ডানার আড্ডার আসরে ডক্টরদের নিয়েই আড্ডাটা জারি ছিল, ডাক্তারবাবুদের বিভিন্ন কাণ্ড কারখানা আপনার সঙ্গে শেয়ার করলাম। কেমন লাগলো আপনার জানান আমাকে, আমাকে মেল করুন idea@radiobanglanet.com অ্যাড্রেসে, আইডি অর্থাৎ ইচ্ছে ডানার idea@radiobanglanet.com অ্যাড্রেসে। তবে আজকের মতো সময় একদম শেষ, আজকের মতো এখানেই থামছি। কিন্তু যাওয়ার আগে আরও একটা কথা বলার আছে, সেটা হলো যে এই ডাক্তারবাবুদের নিয়ে কিন্তু আরও অনেক গল্প আপনার সঙ্গে করার আছে। কাজেই আগামীকালও ঠিক এই বিষয় নিয়েই আমাদের আড্ডাটা জারি থাকবে, ডাক্তারবাবুদের কাণ্ড কারখানা নিয়ে। ততক্ষণের জন্য টাটা, গুড বাই, টেক কেয়ার, খুব ভালো থাকুন, আর অবশ্যই শুনতে থাকুন রেডিও বাংলানেট .com।

রেডিও বাংলাদেশ ডট কমে আমি রুবিনা আছি আপনার সঙ্গে এবং শুরু হয়েছে গান্ধুরিয়ার আড্ডা। প্রত্যেক দিনের মতো আজকেও এক ঘন্টার গান্ধুরিয়ার আড্ডায় আমি রুবিনা আছি আপনার সঙ্গে এবং অবশ্যই গান থাকবে, আড্ডা থাকবে এবং তার সাথে সাথে থাকছে রুবিনা আপনার মন ভালো করার জন্য। তাই আপনাকেও থাকতে হবে আড্ডা সেই সুবিধে, কারণ আজকে থাকছে একটা স্বাদের কি বলবো স্বাদের চেঞ্জেস আনার জন্য এমন কিছু একটা কথা, এবং সেই কথাটা অবশ্যই আড্ডার মাধ্যমে আমরা ভাগ করে নেব।

0: ওপার বাংলা থেকে এপার বাংলা, রবীন্দ্রনাথ থেকে নজরুল, শুধুমাত্র রেডিও বাংলানেট ডট কমে। মন যখন নিরুদ্দেশ।
1: অফিস টাইম, মিস্ট্রি জ্যাম,

মিউচুয়াল দিচ্ছি দৌড় একটা দশ হচ্ছে লেগ খেপছে বস সেখানে।

0: মনে পড়ে শেষ কবে নিজের জন্য বের করেছিলেন সামান্য কিছুক্ষণ? শেষ কবে মন উজাড় করে ঠিক মন ভরে আড্ডা দিয়েছিলেন? কাজ, ডেডলাইন, ট্রাফিক, নোটিফিকেশন, এই সবকিছু ফিরেই তো হারিয়ে যাচ্ছে একটু নিজের
1: সময়।
0: যদি মনে হয় হোক না একটা বার্তা, হোক দুটো গল্প, আর সঙ্গে থাকুক কিছু মন ছোঁয়া গান, তাহলে চলে আসুন প্রত্যেক শনিবার শুধুমাত্র রেডিও বাংলা .com-এ শুভামির সঙ্গে আড্ডা জাংশনে।
2: What if your organization finally had complete control not just over every IT asset but over governance and optimization across your entire digital ecosystem? With Ethos Services, that level of clarity and control isn't a dream, it's what they deliver. Their expert team helps enterprises manage IT assets, optimize cloud subscriptions, and strengthen governance across even the most complex hybrid environments. Discover more at www.ethoservices.com.
3: পরপাশে মিস করছেন বাংলাকে, মিস করছেন কলকাতা, তাকে ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে সেখানকার কৃষ্টি, সংস্কৃতি, বিনোদন, খাওয়া দাওয়া, লাইফস্টাইল, খেলাধুলা, ফ্যাশন, ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে? তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে। আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানে সবাই। ক্লিক করুন আর দেখতে থাকুন RBN ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিংকে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে রেডিও বাংলা .com-এর ওয়েব তরঙ্গে
4: শুনছেন রেডিও বাংলা .com, বাংলার গান, বাঙালির প্রাণ।

খাদ্যরসিক বাঙালি পাতে যাই থাকুক না কেন, রিফ্রেশিংয়ের ব্যাপারে যদি তারা কেউ ভাবে বা আমরা কেউ ভাবি, তাহলে সবসময় বাঙালির কিছু স্পেশাল শরবত আছে। আর সেটা কিন্তু আজকের জন্য না, এই অথেন্টিকেশন ব্যাপারটা অনেক দিন ধরে রয়ে গেছে বাঙালির জীবনে। অর্থাৎ বাঙালি এই পরিচয়টার সাথে শরবত যে কতটা জড়িয়ে আছে সেটা নতুন করে বলতে হবে না। সেটা আমপোড়ার শরবত হোক বা লিচু লঙ্কার শরবত বা নতুন ধরনের কোনো একটা ইনোভেশন শরবতের মধ্যে, সব কিছুর মধ্যেই ঐতিহ্যের ছোঁয়াটা কিন্তু রয়ে গেছে। তাই জন্য আজকে আমাদের মুডটাকে রিফ্রেশ করার জন্য ভালো ভালো গানের সঙ্গে রয়েছে বাঙালি এবং তার প্রিয় শরবতের কথা।

কাছে শরবতটা সেটা যদি আপনি কোনোদিনও খান তাহলে বুঝবেন সেখানে একটা ইনোভেশন অবশ্যই আছে, তার সাথে সাথে একটা ঐতিহ্য আছে। লঙ্কার শরবত তার সাথে সাথে লিচুর শরবত, ভাবুন গরম থেকে কোথা থেকে এসেছেন, আর সেখানে লিচু আপনার ফেভারিট ফল বা গ্রীষ্মকালীন একটা ফল, আর তার সাথে সাথে লঙ্কার হালকা যে স্পাইসি ব্যাপার সেটার ছোঁয়া রয়েছে, এবং সেটার সাথে সাথে আপনার স্বাদ কোরকটাও যেমন শান্তি পাচ্ছে আপনার মনটাও শান্তি পাচ্ছে। আর ঠিক লিচু লঙ্কার শরবত যেখানে শেষ হয় সেখান থেকেই বাঙালির আর একটা প্রিয় শরবতের নাম শুরু হয়, সেটা হচ্ছে আম পোড়ার শরবত।

শরবত বলতে গেলে রিফ্রেশ করার কথা বলি তো, কিন্তু অনেকেই কিন্তু শেষ পাতে বা এমনি ঘুরতে ফিরতে শরবত খেয়ে থাকে। আচ্ছা, যদি আমরা বলি যে ঘোল খেতে কে কে ভালোবাসে, তাহলে কিন্তু সেখানে অবশ্যই আমিও আছি। হ্যাঁ, আমি বুঝতে পারছি আপনিও আছেন। ঠিক সেই রকমই ঘোলের শরবত বা দইয়ের শরবত যেটা, সেটাও কিন্তু বাঙালিরই ইনোভেশন। তো সেখানে আমপুরার শরবত যেখানে শেষ হচ্ছে সেখানে দইয়ের শরবত শুরু হচ্ছে, দইয়ের শরবত যেখানে শেষ হচ্ছে সেখানে লেবু আর নুনের যেখানে কোনো বিকল্প নেই। প্রত্যেকটা বাঙালি বাড়ির যদি কোনো মানুষ রোদ থেকে আসে, তাহলে কিন্তু সবার ফার্স্ট ওই নুন লেবুর জল দিয়ে আপ্যায়ন করা হয়। আর সেটা যে কতটা রিফ্রেশিং লাগে, সেটা আমার মনে হয় না আজকে ভাষায় প্রকাশ করতে হবে, তাই তো? তাই বাঙালির সাথে শরবতটা সারা জীবন আছে। কিন্তু আপনার প্রিয় শরবত কি? যদি বলি যে ঐতিহ্য এবং শরবত মিলিয়ে মিশিয়ে একাকার হয়ে বাঙালি তৈরি হয়েছে, তাহলে বাঙালির প্রিয় শরবত কোনটা হতে পারে, সেটা আপনার কি মনে হয়? সেটা প্লিজ আমাকে জানাতে ভুলবেন না।

ডটকমে যখন আমরা শরবত নিয়ে কথা বলছি, তখন একটু বাঙালি খাবার নিয়েও কথা হয়। যখন আমরা বাঙালির যে ঐতিহ্যের খাবার বা পুরোনো দিনের খাবারের কথা বলি বা কোনো রেস্টুরেন্টে খেতে যাই, তো সেখানে কিন্তু আপনাকে আপ্যায়ন করা হয় ওয়েলকাম ড্রিঙ্কসে। সেখানে কখনো কখনো লেবু লঙ্কার শরবত থাকে, সেখানে বাঙালি প্রিয় শরবতগুলো থাকে। এমনি নর্মালও কিন্তু এই যে কি বলবো, আমের যে শরবতটা আলাদা হয়, পুরো আমের শরবত ছাড়াও কিন্তু আমের এক ধরনের শরবত হয়, সেটাও কিন্তু ভীষণভাবে রিফ্রেশিং। যেহেতু সামারের কথা আসলে শরবতের কথাটা বেশি আসে, কারণ উইন্টারে আমরা খুব একটা বেশি শরবত খাই না, তো সেখানে সামারের কথা বলতে গেলে আমও আসে, লিচু আসে, এবং সেটা দিয়েও কিন্তু মানুষ শরবত বানিয়ে ফেলেছে। তাই আজকের মনে হলো যে অনেক দিন ঘুরতে যাওয়ার কথা হয়েছে, একটু মুডটাকে রিফ্রেশ করা যাক, তাই ছোট্ট খাটো আড্ডা নিয়ে চলে এসেছিলাম। এবং কেমন লাগলো এই রিফ্রেশিং শরবতের আড্ডাটা প্লিজ জানাতে ভুলবে না, আর তার সাথে সাথে আমাকে ফলো করতেও ভুলবে না। www.fredobanganet.com কে ফলো করুন, পাশে থাকুন এবং ভালোবাসুন।

শুনছেন ইউকের একমাত্র অনলাইন বাংলা রেডিও স্টেশন রেডিও বাংলা নেট ডট কম। আর এই মুহূর্তে আপনি আছেন গান মুসাফির সৌভিকের সঙ্গে। তো ১৯ শতাব্দীর মুক্তচিন্তার অন্যতম পথিকৃৎ বেগম রোকেয়া নারী জাগরণের অগ্রদূত, আজ তাকে নিয়ে আমাদের রেডিও বাংলা নেট ডট কমের শ্রোতার্ক। তো বেগম রোকেয়ার জন্ম ১৮৮০ সালের ৯ই ডিসেম্বর রংপুর জেলার মিঠাপুকুর থানা পায়রাবন্দ গ্রামের এক জমিদার পরিবারে। এবং এই বেগম রোকেয়ার পারিবারিক নাম ছিল রোকেয়া খাতুন। বিশ্বের অনেক কৃতী ব্যক্তির মতো বেগম রোকেয়াও প্রাতিষ্ঠানিক শিক্ষা লাভ করতে পারেননি। নিজের প্রবল আগ্রহ ও কিছু মানুষের সহায়তায় তিনি হয়ে উঠেছিলেন স্বশিক্ষিত। তাই তো সাখাওয়াত মেমোরিয়াল স্কুল চালু করার সময় প্রথম দিকে বিদ্যালয়ের শিক্ষাদান সম্পর্কে তাঁর কোনো ধারণাই ছিল না। শামসুন্নাহার মাহমুদের ভাষায়, রোকেয়া প্রথম যখন ৫টি ছাত্রী নিয়ে বালিকা স্কুল স্থাপন করবেন, তখন তিনি ভেবে পাননি কী করে একজন শিক্ষয়িত্রী একই সঙ্গে ৫টি মেয়েকে পড়াতে পারে। তবে তিনি বাংলা ইংরেজি উর্দু

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

ফিরে এলাম রেডিও বাংলা নেট ডট কমে গান মুসাফিরের আড্ডা নিয়ে। আর গান মুসাফিরে আজকে চলছে বেগম রোকেয়াকে নিয়ে শ্রদ্ধাঞ্জলি পর্ব। তো বেগম রোকেয়া যে মুসলিম সমাজে বেড়ে উঠেছিলেন সেখানে স্ত্রী শিক্ষা হিসেবে প্রচলিত ছিল টিয়া পাখির মতো কোরআন শরীফ পাঠ, নামাজ, রোজা ও ধর্মীয় অনুষ্ঠান সম্পর্কে জ্ঞান, আর এছাড়া স্বামী বা নিকট আত্মীয়কে চিঠি লিখতে পারা। তো দু একটি উর্দু ফরাসি পুঁথি পুস্তক পড়ার ক্ষমতা, সেলাই, রান্না ইত্যাদির মধ্যে সীমাবদ্ধ ছিল। তখন একটা ব্যাপার ছিল যে মেয়েদের বাংলা শিক্ষা ছিল একটা নিষিদ্ধ। কিন্তু এমন সমাজের মধ্যেও বেগম রোকেয়ার বড় বোন করিমুন্নেসা একটু একটু বাংলা পড়েছিলেন এবং ছদ্মনামে বেশ কয়েকটা কবিতাও লিখেছিলেন। তো কেন বলছি এই করিমুন্নেসার কথা? আসলে করিমুন্নেসার বিদ্যানুরাগ বেগম রোকেয়াকে অনুপ্রেরণা জুগিয়েছিল, আর এর সঙ্গে বড় ভাই ইব্রাহিম সাহেবের প্রচেষ্টায় তিনি শৈশব থেকে কুসংস্কারকে ঘৃণা করতে শেখেন এবং বিদ্যার্জন করেন। তাই বিয়ের পর স্বামী সাকাওয়াত হোসেনও তাকে এক্ষেত্রে অনুপ্রেরণা জুগিয়েছিলেন। তো উর্দুভাষী সাইদ সাকাওয়াত হোসেনের সঙ্গে বেগম রোকেয়ার বিয়ে হয়। তারপর বিয়ের সময় বেগম রোকেয়ার বয়স ছিল কত জানেন? 16, এবং সাকাওয়াত হোসেনের ছিল 38 বছর। তো সাকাওয়াত হোসেন প্রথম স্ত্রীর মৃত্যুর পর তাকে বিয়ে করেন, এবং ব্যক্তি হিসেবে সাকাওয়াত হোসেন ছিলেন একজন উদারমনা, রুচিশীল, আত্মসম্মর্যাদা সম্পন্ন, কুসংস্কার বিরোধী মানুষ। আরও কিছু জানবো বেগম রোকেয়া সম্পর্কে, সঙ্গে থাকুন আর শুনতে থাকুন শ্রদ্ধাঞ্জলি পর্ব শুধুমাত্র রেডিও বাংলা নেটওয়ার্ক কমে গান মুসাফিরে। এখন গান

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নির্দেশ।

ইউকের একমাত্র অনলাইন বাংলা রেডিও স্টেশন রেডিও বাংলা নেট ডট কম শুনছেন, আর রেডিও বাংলা নেট ডট কমে গান মোছায় ফিরে চলছে শ্রদ্ধাঞ্জলি পর্ব নারী জাগরণের অগ্রদূত বেগম রোকেয়াকে নিয়ে। তো উর্দুর প্রবল প্রতিকূল স্রোতে বাংলা ভাষাকে প্রাণপণে আঁকড়ে ধরে রেখেছিলেন এই বেগম রোকেয়া। তার স্বামী ও অভিভাবকরা সবাই ছিলেন বাংলা ভাষার বিরোধী, কিন্তু এর মাঝেও তিনি বাংলা ভাষার চর্চা অব্যাহত রেখেছিলেন এবং স্বামী সাবকাত হোসেনকে বাংলা শেখাবার ব্রতও নিয়েছিলেন। তাই বাংলা ভাষার চর্চা অব্যাহত রাখতে তাকে যে নিদারুণ সংগ্রাম করতে হয়েছিল তার বর্ণনা কিন্তু মতিচুর গ্রন্থের দ্বিতীয় খণ্ডের উৎসর্গপত্রে রয়েছে। এবং বেগম রোকেয়া বিদ্যালয়ে শিক্ষালাভ না করলেও ইংরেজি ভাষার উপর তার যথেষ্ট দখল ছিল। তার একটি লেখা ওল ফটো সুলতানাস ড্রিমের প্রমাণ, আর এছাড়া বিভিন্ন বিখ্যাত ব্যক্তিদের কাছে দেওয়া ইংরেজিতে লেখা চিঠিও প্রমাণ বহন করে আছে আজও। আমাদের আড্ডা জারি থাকবে, কিন্তু এখন গান ফিরে আসি খুব তাড়াতাড়ি, সঙ্গে থাকুন।

খোদ লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাইপাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk।

ফিরে এলাম কয়েকটি গানের পর আজকের এই বিশেষ শ্রদ্ধাঞ্জলি পর্ব নিয়ে। সঙ্গে আছি আমি সৌভিক, শুনছেন বেগম রোকেয়ার কথা। তো সমাজ সংগঠক বেগম রোকেয়া কেবল লেখিকাই নন, নারী জাগরণের অন্যতম অগ্রপথিক ছিলেন এবং তিনি 1909 সালে 1 অক্টোবর ভাগলপুরে 5 জন ছাত্রী নিয়ে সাখাওয়াত মেমোরিয়াল গার্লস স্কুল প্রতিষ্ঠা করেন। এই বিদ্যালয়কে কেন্দ্র করেই তিনি একটি আন্দোলনের ধারা সৃষ্টি করেন, আর এই ধারাই শিক্ষার ধারাকে সামনে এগিয়ে নিয়ে গিয়েছিল। অন্যদিকে তিনি 1916 সালে আঞ্জুমানে খাওয়াতিনে ইসলাম নামে একটি মহিলা সমিতি প্রতিষ্ঠা করেছিলেন এবং মৃত্যুর আগে পর্যন্ত এই বিদ্যালয় ও নারী সমিতির কাছে তিনি নিয়োজিত ছিলেন। তো বাঙালি মুসলিমী সমাজে নারী মুক্তির অগ্রদূত হিসেবে বেগম রোকেয়ার আবির্ভাব সত্যিই বিস্ময়কর, কারণ মৃত্যুর আগে পর্যন্ত তিনি সংগ্রাম করেছিলেন নারী মুক্তির লক্ষ্যে, নারী শিক্ষার লক্ষ্যে। তো বর্তমান নারী সমাজ যে আধুনিক শিক্ষায় শিক্ষিত হতে পারছে তার অনেকটাই বেগম রোকেয়ার অবদান। আর এই জন্যই 2004 সালের বিবিসি জরিপের সর্বকালের শ্রেষ্ঠ বাঙালির তালিকায় তিনি ষষ্ঠ অবস্থানে আছেন। শ্রদ্ধাঞ্জলি পর্ব বেগম রোকেয়ার প্রতি। সঙ্গে থাকুন, ফিরে আসছি।

ফিরে এলাম আবারও আজকের এই বিশেষ আড্ডায় এবং একদম শেষ দিকে আমরা আড্ডার পৌঁছে গেছি। তো বেগম রোকেয়া 1932 সালের 9ই ডিসেম্বর মাত্র 52 বছর বয়সে আকস্মিক হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মৃত্যুবরণ করেন এবং মৃত্যুর আগের রাতেও 11টা পর্যন্ত তিনি নারী অধিকার শীর্ষক একটি প্রবন্ধ লেখার কাজে ব্যস্ত ছিলেন। কলকাতার কাছাকাছি উত্তর চব্বিশ পরগনা জেলার সোধপুরে পারিবারিক কবরস্থানে তাকে সমাধিস্থ করা হয় এবং তার স্মরণে প্রথমে কলকাতার অ্যালবার্ট হলে ও পরে সাকওয়াত মেমোরিয়াল গার্লস স্কুলে দুটি শোকসভা অনুষ্ঠিত হয়েছিল। তো আজ এ পর্যন্তই, আগামীকাল ঠিক এই সময় আবারও শুনতে ভুলবেন না সৌভিকের সঙ্গে গান মুসাফিরের আড্ডা। তো কেমন লাগলো বেগম রোকেয়ার এই শ্রদ্ধাঞ্জলি পর্ব? 4475039657 তে অবশ্যই জানাবেন। আজ এ পর্যন্তই, ভালো থাকবেন সবাই আর জুড়ে থাকবেন অবশ্যই আপনারা আমার আমাদের সকলের রেডিও বাংলাদেশ .com এর সঙ্গে। আজ আসি, দেখা হচ্ছে আগামীকাল। ভালো থাকুন, শুনতে থাকুন রেডিও বাংলাদেশ।

ক্রেভিংস এবং খাবারের প্রতি অ্যাট্রাকশন কম বেশি আমাদের সবারই হয়, কিন্তু মিড নাইটে, একেবারে মধ্যরাত্রে, যখন শহর প্রায় ঘুমে আচ্ছন্ন, তখন যদি খিদে পায় তখন আপনি কি করেন? সেই সময়টায় কি খেতে ইচ্ছে করে? মানে ক্রেভিংসটা তো মেটাতেই হবে অফকোর্স। কি প্রেফার করেন চটপট আমাকে হোয়াটসঅ্যাপ করে জানান, +447503965712। ফিরছি পরপর তিনটে গানের পর, শুনতে থাকুন অ্যানির সঙ্গে রং বেরং শুধুমাত্র রেডিও বাংলানে.com এ। মন যখন নিরুদ্দেশ।

লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাই পাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk।

ফিরে এলাম ব্রেকের পর। আপনি শুনছেন অ্যানির সঙ্গে রং বেরং, শুধুমাত্র রেডিও বাংলানেই .com এ। মন যখন নিরুদ্দেশ, খিদে পেলে কিন্তু সত্যি মনটা নিরুদ্দেশ হয়ে যায়। মনটা নিরুদ্দেশ হয়ে যায় খাবারের সন্ধানে, মানে কোথায় কি ভালো ভালো ইন্টারেস্টিং খাবার আছে সেটার সন্ধানে মনটা চলে যায়। ফার্স্ট অফ অল আমরা কিছু না ভেবে ফ্রিজে গিয়ে হামলা করি, যে মধ্যরাতে যদি আমাদের ক্র্যাভিংস হয় বা খিদে পায় বা এমন কিছু একটা খেতে ইচ্ছে করে, আমরা ফার্স্ট ফ্রিজে গিয়ে হামলা করি। আর ফ্রিজে যদি স্টোরেজ পেস্ট্রি, মানে রাত দুপুরবেলা মিড নাইটে পেস্ট্রি খেতে আমার খুব ভালো লাগে, চকলেট পেস্ট্রি। আপনারও নিশ্চয়ই এরকম কোনো একটা স্পেশাল জিনিস আছে যেটা আপনার মিড নাইট ক্র্যাভিংসটা মেটায়? আমি সেটা জানতে চাই, চটপট আমাকে হোয়াটসঅ্যাপ করে জানান +447503965712 তে। ফিরছি আরও দুটো গানের পর, শুনতে থাকুন অ্যানির সঙ্গে রং বেরং, শুধুমাত্র রেডিও বাংলানেই .com এ। মন যখন নিরুদ্দেশ।

0: এই কথাটা কি তোমারও মনে হয়? কাজের চাপে তোমার মনও কি মাঝে মধ্যে বলে ওঠে
1: অন্য কোথাও চল?
2: প্রতীক্ষার অবসান, আমি কৌশিক, আপনার ভ্রমণ সঙ্গী, হাজির গ্লোব ট্রটিং নিয়ে। অচেনা অজানা নানান জায়গার হদিশ আপনার হাতের মুঠোয় তুলে দেব প্রতি রবিবার গ্লোব ট্রটিং এর আসরে, শুধুমাত্র রেডিও বাংলা নেট.কম এ। কি তৈরি তো ব্যাগ ট্যাগ গুছিয়ে নিন এবার।

ফিরে এলাম ব্রেকের পর। আপনি শুনছেন অ্যানির সঙ্গে রংবেরং শুধুমাত্র রেডিও বাংলানি ডট কমে, প্রবাসী বাঙালির সবচেয়ে পছন্দের 24/7 বাংলা ইন্টারনেট রেডিও। আমাদের অফিসিয়াল ওয়েবসাইট www.radiobanglanet.com আর আমাদের ফেসবুক পেজ রেডিও বাংলানেট। সেই যে তখন থেকে আপনার সঙ্গে আমি ক্রেভিংস নিয়ে এবং মিড নাইট ক্রেভিংস নিয়ে আলোচনা করছি, আপনার কি মনে হচ্ছে যে আমার খিদে পাচ্ছে না, বা আপনারও কি মিড নাইট ক্রেভিংসের কথা চিন্তা করতে করতে খিদে পাচ্ছে না? ডেফিনেটলি, মানে আমরা যারা ফুডি মানুষ তাদের খিদে পাওয়াটা, মানে খাবারের আলোচনা করতে করতে খিদে পাওয়াটা খুব স্বাভাবিক। এমন কোনো দিনও হয়েছে যে মাঝরাতে খিদে পেয়েছে এবং সেই কি খাবো সেটা ডিসাইড করতে না পেরে ঘুমিয়ে পড়েছেন? সকাল উঠে মনে হয়েছে এ বাবা ক্রেভিংসটা তো ঠিকঠাক মিটল না, সকালবেলা উঠে একটা তুখর খিদে পেয়ে যায়, মানে একটা জমকালো খিদে পেয়ে যায়। আমি শিওর এরকম ডেফিনেটলি আপনার সঙ্গে হয়েছে। যদি হয়ে থাকে তাহলে চটপট আমাকে হোয়াটসঅ্যাপ করে জানান, +44 7503965712। ফিরছি আরও কয়েকটা গানের পর।

ফিরে এলাম ব্রেকের পর। আপনি শুনছেন অ্যানির সঙ্গে রং বেরং শুধুমাত্র রেডিও বাংলানেই.কমে। প্রবাসী বাঙালির সবচেয়ে পছন্দের 24/7 বাংলা ইন্টারনেট রেডিও। মিডনাইট ক্রেভিংসের কথা বলতে বলতে একটা মেমোরিজ শেয়ার করি আপনার সঙ্গে। আমি বেশ কিছু বছর আগে একটা বন্ধুর স্ট্যাটাসে দেখি সে তারই কোনো বাড়ির কারোর জন্মদিন সেলিব্রেট হচ্ছিল। কেকটা দেখে আমার ভীষণ পছন্দ হয়ে যায়। আমি একটু ইয়ার্কি মেরেই লিখি যে এই কেকের এক পিস কি আমি পাবো। তখন রাত প্রায় 12টার দিকে। কিছুক্ষণ পর দেখি আমার ফোনে একটা নোটিফিকেশন আসে, ফোনটা ব্লিঙ্ক করে এবং আমি ইউজুয়ালি সেটা তখন দেখি না। তখন দেখি ভাইব্রেট হয় ফোনটা, অত রাত যেহেতু ফোনটা ভাইব্রেট সাইলেন্ট মোডে থাকে এবং ফোনটা ভাইব্রেট হয়। সেই বন্ধুটা আমার গেটের বাইরে দাঁড়িয়েছিল এবং চকলেটের সেই কেকটা নিয়ে। তো আমি যখন বাইরে গেলাম এবং সে আমাকে সেটা দিল, অদ্ভুত সুন্দর একটা ফিলিং হয়েছিল। মানে আমি একটা আনএক্সপেক্টেডভাবে ওকে বলেছিলাম যে অ্যাটলিস্ট আমি ভেবেছিলাম হয়তো পরের দিন দেবে বা নাও দিতে পারে, বাট এই মেমোরিজটা, এই স্পেশাল মোমেন্টটা আমি আজ অবধিও ভীষণ ভালো লাগে। বিকজ খুব ছোট্ট একটা সামান্য আবদার এবং সেটার কোনো এক্সপেকটেশনসই ছিল না যে অত রাত্রে কেউ আসবে, সেটা আমার কাছে ভীষণ ভালো লেগেছিলো। এরকম প্রচুর মেমোরিজ আছে, শেয়ার তো করি আপনার সঙ্গে। আপনিও করুন না আপনার মিডনাইট ক্রেভিংসের কোনো স্পেশাল কথা +447503965712-তে। ফিরছি আরও কয়েকটা গানের পর, শুনতে থাকুন অ্যানির সঙ্গে রং বেরং শুধুমাত্র রেডিও বাংলানেই.কমে।

0: শুনছেন রেডিও বাংলানেট ডট কম, বিশ্বের বাঙালির অন্যতম ঠিকানা।
1: মেলায় যাবে নাকি?
2: হ্যাঁ যাবো, কি কেনা দিবা?
1: তাই
2: সত্যি?
1: হ্যাঁ

ফিরে এলাম ব্রেকের পর। আপনি শুনছেন অ্যানির সঙ্গে রং বেরং, শুধুমাত্র রেডিও বাংলানেট ডট কমে, প্রবাসী বাঙালির সবচেয়ে পছন্দের 24/7 বাংলা ইন্টারনেট রেডিও। এই যে সারাক্ষণ মিডনাইট ক্রেভিংস নিয়ে এত রকম ফুড আইটেমসের কথা বললাম, কিন্তু মিডনাইট ক্রেভিংস বলতে বেশ কিছু ইন্টারেস্টিং জিনিস আমার লিস্টে অ্যাড অন হয়ে রয়েছেই অলরেডি ছোটোবেলা থেকে। সেগুলো নিয়ে যদি একটু আড্ডাই না মারলাম তাহলে আর কী হলো। মিডনাইট ক্রেভিংস বলতে আমার গল্পের বই পড়তে ভীষণ ভালো লাগে, ডায়েরি লিখতে ভীষণ ভালো লাগে এবং নানা রকম অডিও স্টোরি শুনতে খুব ভালো লাগে, এবং সব থেকে প্রিয় যেটা সেটা হলো মধ্যরাতে রেডিও শুনতে খুব ভালো লাগে। মানে এই কটা ডেলিশিয়াস আইটেম যদি আমার সঙ্গে রাখি তাহলে আমার কান এবং মন দুটোই ভীষণ ভালোভাবে সমৃদ্ধ হয়ে যায় এবং মন ভরে ওঠে। এই ক্রেভিংসগুলো নিশ্চয়ই আপনারও আছে কম বেশি। চটপট হোয়াটসঅ্যাপ করে ফেলুন +447503965712 তে। মিডনাইট ক্রেভিংসের আড্ডা বা মিডনাইট ক্রেভিংস নিয়ে প্রচুর আলোচনা কখনো শেষ হওয়ার নয়, পরে আরও একদিন এটা নিয়ে আড্ডা হবে। তবে সময় বলছে এখন শেষ, আজ আসি কাল আবার কোনো নতুন আড্ডা নিয়ে নতুন গপ্প নিয়ে হাজির হব। শুনতে থাকুন রেডিও বাংলানি ডট কম, মন যখন নিরুদ্দেশ।

আজ পয়লা জুলাই, ডক্টরস ডে। আজকের এই বিশেষ দিনে রেডিও বাংলানেট ডট কম এর পক্ষ থেকে সকল চিকিৎসকদের জানাই আন্তরিক শুভেচ্ছা। শুনছেন রেডিও বাংলানেট ডট কম, ইউকে এর একমাত্র অনলাইন বাংলা রেডিও স্টেশন। আমি অনামিকা হাজির হয়ে গেছি আমাদের আজকের পপকর্ন নিয়ে। আজকের এই বিশেষ দিনে আমরা অবশ্যই চিকিৎসকদের নিয়ে কথা বলবো, কারণ আমরা জানি যে আমাদের সমাজে, আমাদের জীবনে ডাক্তারদের কি বড় ভূমিকা রয়েছে। আমরা যখনই অসুস্থ হই, আমরা তখনই কিন্তু চিকিৎসকদের শরণাপন্ন হই, আর তারা আমাদের রোগ নিরাময় করেন, আর আমরা সুস্থ হয়ে বাঁচতে পারি। আজকের এই বিশেষ দিনে তাঁদের শ্রদ্ধা জানিয়ে আমাদের আজকের এই বিশেষ অনুষ্ঠান, যেখানে আজ আমরা কথা বলবো এমন একজন ডাক্তারকে নিয়ে যিনি ব্রিটিশ ভারতের, ইউরোপীয় চিকিৎসা শাস্ত্রে শিক্ষিত, দক্ষিণ এশিয়ার প্রথম মহিলা চিকিৎসক। আমরা কথা বলবো, তবে এখন শুনবো গান, ফিরে আসছি পরপর তিনটে গানের ওপারে। কোথাও যাবেন না, সঙ্গে থাকুন আর শুনতে থাকুন রেডিও বাংলানেট ডট কম। মন যখন নিরুদ্দেশ।

লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জল আনা কলকাতার চিলি চিকেন, তাই পাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk। Thank you.

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

রেডিও বাংলানেট.কম এ শুনছেন পপকর্ন, আর আমি অনামিকা রয়েছি আপনার সঙ্গে। আমাদের আজকের পপকর্নে আমরা কথা বলছি কাদম্বিনী গাঙ্গুলিকে নিয়ে, ভারতের, ব্রিটিশ ভারতের প্রথম মহিলা চিকিৎসক। তার জন্ম হয় 18 জুলাই 1861 সালে বিহারের ভাগলপুরে, যদিও তাদের আদি নিবাস ছিল বাংলাদেশের বরিশালে। তিনি তার পড়াশুনোর জীবন শুরু করেন হিন্দু মহিলা বিদ্যালয়ে। তারপর তিনি একে একে তার পড়াশুনো শেষ করেন এবং তিনি যে গ্র্যাজুয়েট হয়েছিলেন, আমরা জানি কাদম্বিনী দেবী এবং চন্দ্রমুখী বসু বেথুন কলেজের প্রথম গ্র্যাজুয়েট হয়েছিলেন 1883 সালে, আর তারা ছিলেন ভারতে এবং সমগ্র ব্রিটিশ সাম্রাজ্যের প্রথম মহিলা গ্র্যাজুয়েট। গ্র্যাজুয়েট হওয়ার পরেই কাদম্বিনী দেবী সিদ্ধান্ত নেন যে তিনি ডাক্তারি পড়বেন। আর সেই যে তার ডাক্তারি পড়া, তার আগেরও যদি আমরা একটা ঘটনার কথা জানি, যেখানে এক সময় দ্বারকানাথের ছেলে সতীশের জ্বর হয়েছিল, আর সেই সময় তার মাথা ধুয়ে তার প্রাণ রক্ষা করেছিলেন কাদম্বিনী দেবী, আর এর জন্য তার বুদ্ধিমত্তার প্রশংসা করেছিলেন তৎকালীন বিখ্যাত ডাক্তার মহেন্দ্রলাল সরকার। আমরা কাদম্বিনী গাঙ্গুলিকে নিয়ে আরও কথা জানব আমাদের আজকের এই বিশেষ অনুষ্ঠানে। তবে এখন আমরা শুনবো গান, ফিরে আসছি গানের ওপারে, আমি অনামিকা আমাদের আজকের পপকর্ন নিয়ে। সঙ্গে থাকুন আর শুনতে থাকুন রেডিও বাংলানেট.কম। মন যখন নির্দেশ।

0: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন? কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
1: ঘর আজ পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করি না সুবিধা, মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
0: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
2: পরপাশে মিস করছেন বাংলাকে, মিস করছেন কলকাতাকে, ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে, সেখানকার কৃষ্টি সংস্কৃতি বিনোদন খাওয়া দাওয়া লাইফস্টাইল খেলাধুলা ফ্যাশন ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে, তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে, আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানে সবাই। ক্লিক করুন আর দেখতে থাকুন RBN ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিঙ্কে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে রেডিও
3: What if your organization finally had complete control not just over every IT asset but over governance and optimization across your entire digital ecosystem? With Ito services, that level of clarity and control isn't a dream, it's what to deliver. Their expert team helps enterprises manage IT assets, optimize cloud subscriptions and strengthen governance across even the most complex hybrid environments. Discover more at www.itoservices.com.
4: Bangalir আড্ডা মানে কি শুধুই গল্প নাকি মনের জানলা খুলে দেওয়ার এক অদ্ভুত জাদু? রাজনীতি থেকে সিনেমা, ব্যবসা বাণিজ্য থেকে রোজকার জীবন, আড্ডার মেজাজে সব খবর এবার আপনার হাতের মুঠোয়। হেডলাইন্স কলকাতা নিয়ে এলো এক জমজমাট নতুন সফর কথায় কথায়, ইন অ্যাসোসিয়েশন উইথ রেডিও বাংলা নেট ডট কম। বাঙালির গান বাঙালির প্রাণ, কথার ফাঁকে চলার ফাঁকে চলতে থাকুক কথায় কথায়।
5: লন্ডনে এসছি, ঘোরা ঘুরি খাওয়া দাওয়া সব চলবে, এবার প্রথমবার আসা তো, ফলে একটু খোঁজ খবর নিতে হচ্ছে কোথায় খাবো, কি খাবো, কোথায় কোথায় ঘুরবো, কোথায় কোথায় শুট করবো। লন্ডনে সমস্ত খাওয়া দাওয়ার খবর রাখতে ফুডকার সঙ্গে আমাদের জার্নিতে চোখ রাখুন রেডিও বাংলায় 1 তারিখ অনওয়ার্ডস, মানে 1 জুলাই, 1 জুলাই অনওয়ার্ডস রেডিও বাংলা। লন্ডনের ফুডকার সমস্ত খাওয়া দাওয়া ঘোরাঘুরি সিও উইথ রেডিও বাংলা অর ফ্রম 1 জুলাই।
6: আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

তিনি প্রথম ভারতীয় মহিলা যাকে পাশ্চাত্য চিকিৎসা রীতিতে চিকিৎসা করার অনুমতি দেওয়া হয়। আমরা আজ কথা বলছি এমন একজন চিকিৎসককে নিয়ে যিনি প্রথম ভারতের এবং সমগ্র ব্রিটিশ সাম্রাজ্যের যে দুজন মহিলা প্রথম গ্র্যাজুয়েট হয়েছিলেন তাদের মধ্যে অন্যতম কাদম্বিনী গাঙ্গুলি। শুনছেন রেডিও বাংলানেট.কম, আমি অনামিকা রয়েছি আপনার সঙ্গে। গ্র্যাজুয়েট হবার পর কাদম্বিনী দেবী সিদ্ধান্ত নেন যে তিনি ডাক্তারি পড়বেন এবং মেডিকেল কলেজে ভর্তি হন এবং 1886 খ্রিস্টাব্দে তাকে GBMC ডিগ্রি দেওয়া হয়। তিনি ছিলেন প্রথম ভারতীয় মহিলা যিনি পাশ্চাত্য চিকিৎসা রীতিতে চিকিৎসা করার অনুমতি পান এবং তিনি 5 বছরের মেডিকেল কলেজের পড়াশুনো শেষ করেন এবং তারপর তিনি বিলেতে যান এবং বিলেতে যাবার আগে 1888 খ্রিস্টাব্দে তিনি কিছুদিন লেডি ডাফরিন মহিলা হাসপাতালে তিনি কাজ করেন। আমরা আজ এই বিশিষ্ট মানুষটিকে নিয়ে আরো কথা জানব, তবে এখন শুনব গান। ফিরে আসছি গানের ওপারে, আমি অনামিকা আমাদের আজকের পপকর্ন নিয়ে। সঙ্গে থাকুন আর শুনতে থাকুন রেডিও বাংলানেট.কম। মু যখন নিরুদ্দেশ।

1883 খ্রিস্টাব্দে মেডিকেল কলেজে পড়ার সময় তিনি তার শিক্ষক, বিখ্যাত সমাজ সংস্কারক, বিশিষ্ট সাংবাদিক, যিনি স্ত্রী শিক্ষা প্রসারে উল্লেখযোগ্য ভূমিকা পালন করেন, সেই দ্বারকানাথ গাঙ্গুলিকে বিয়ে করেন। শুনছেন রেডিও বাংলানেট ডট কম, আমি অনামিকা রয়েছি আপনার সঙ্গে। আমাদের আজকের পপকর্নে আমরা কথা বলছি কাদম্বিনী গাঙ্গুলিকে নিয়ে। তিনি প্রথম ভারতীয় মহিলা যাকে পাশ্চাত্য চিকিৎসা রীতিতে চিকিৎসা করার অনুমতি দেওয়া হয়। আমরা কাদম্বিনী দেবীকে নিয়ে কথা বলছি। তাকে কিন্তু সেই সময় রক্ষণশীল যে সমাজ, সেখান থেকে কিন্তু তাকে নানা রকমের বাধাও পেতে হয়েছে। 1891 খ্রিস্টাব্দে রক্ষণশীল বাংলা পত্রিকা বঙ্গবাসী তাকে পরোক্ষভাবে খারাপ ভাষায় সম্বোধন করেছিল, আর সেই জন্যই কাদম্বিনী দেবী তার বিরুদ্ধে মামলা করেছিলেন এবং তিনি জিতেছিলেন। আর তার জন্য বঙ্গবাসী পত্রিকার যে সম্পাদক মহেশচন্দ্র পালকে সেই সময় তৎকালীন 100 টাকা জরিমানা এবং 6 মাসের জেল দেওয়া হয়। তিনি কাদম্বিনী গাঙ্গুলি, যিনি 8 সন্তানের জননী ছিলেন, আর সেই জন্য কিন্তু তাকে সংসারেও অনেক সময় দিতে হতো। তিনি সূচি শিল্পেও পারদর্শী ছিলেন, এমনই নানা বা বহুমুখী প্রতিভার অধিকারী ছিলেন কাদম্বিনী গাঙ্গুলি। আমরা তাকে নিয়ে আরো কথা জানব, তবে এখন শুনব গান। ফিরে আসছি পরপর দুটো গানের ওপারে, সঙ্গে থাকুন আর শুনতে থাকুন রেডিও বাংলানেট ডট কম, মন যখন নির্দেশ।

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

পরপর দুটো গান ছিল আপনার জন্য, ফিরে এলাম গানের পর আমি অনামিকা আমাদের আজকের পপকর্ন নিয়ে। শুনছেন রেডিও বাংলানেট.কম, ইউকে এর একমাত্র অনলাইন বাংলা রেডিও স্টেশন। আজ পয়লা জুলাই, ডক্টরস ডে। আজকের এই বিশেষ দিনে রেডিও বাংলানেট.কম এর পক্ষ থেকে আমি অনামিকা সকল চিকিৎসকদের জানাই অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন আজকের এই বিশেষ দিনে, তাঁদের শ্রদ্ধা জানিয়ে আমাদের এই বিশেষ অনুষ্ঠান, যেখানে আমরা কথা বলছি এমন একজন মানুষকে নিয়ে, তিনি প্রথম ভারতীয় মহিলা যাকে সেই সময় পাশ্চাত্য রীতিতে চিকিৎসা করার অনুমতি দেওয়া হয়। আমরা কথা বলছি কাদম্বিনী গাঙ্গুলিকে নিয়ে। আমরা কাদম্বিনী গাঙ্গুলিকে নিয়ে কথা বলতে গিয়েই একটা কথা উল্লেখ অবশ্যই করতে হয়, বিখ্যাত আমেরিকান ইতিহাসবিদ ডেভিড কক কি লিখেছেন, গাঙ্গুলির স্ত্রী কাদম্বিনী ছিলেন তার সময়ের সবচেয়ে সফল এবং স্বাধীন ব্রাহ্মনারী। তৎকালীন বাঙালি সমাজের অন্যান্য ব্রাহ্ম এবং খ্রিস্টান নারীদের চেয়েও তিনি অগ্রবর্তী ছিলেন। সকল বাধার ঊর্ধ্বে উঠে মানুষ হিসেবে নিজেকে জানার তার এই ক্ষমতা তাকে সাধারণ ব্রাহ্ম সমাজে নারীর অধিকার নিয়ে কথা বলা জনগোষ্ঠীর কাছে অনুপ্রেরণার উৎসে পরিণত করে। এই কথা দিয়েই শেষ করব আমাদের আজকের অনুষ্ঠান। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমরা দেখা করব আবার আগামীকাল, ঠিক এই একই সময় চলে আসব পপকর্ন নিয়ে। আমি আপনার বন্ধু অনামিকা। ততক্ষণ সঙ্গে রাখুন আর শুনতে থাকুন রেডিও বাংলানেট.কম। মন যখন নিরুদ্দেশ।

0: রবিবার দেরি করে ঘুম থেকে উঠে এক কাপ চা নিয়ে যখন বারান্দায় দাঁড়াই, মিস করি পাড়ার ছেলেদের চেঁচামেচি।
1: ছেলের বইয়ের তাক পরিষ্কার করতে করতে আজও মনে পড়ে যায় সেই পুরনো দিনের গ্রামোফোন রেকর্ডের কথা। ইস, ওগুলো এখন কোথায় কে জানে।
2: সেদিন সঞ্চয় তার পাতাটা উল্টাতে উল্টাতে হঠাৎই খুঁজে পেলাম কয়েকটা শুকিয়ে যাওয়া গোলাপের পাপড়ি। কলেজের ফার্স্ট ইয়ারে নবীনবরণের দিন শুভ দিয়েছিল।
0: হারিয়ে গেছে কত কিছু, মলিন হয়েছে স্মৃতির পাতা, তবু আজও মনে পড়ে কত কথা।

0: কতজন।
1: এবার থেকে প্রতি রবিবার আপনার হারিয়ে যাওয়া সব মুহূর্ত আপনার চোখের সামনে হাজির হবে। নস্টালজিক রবিবার থেকে সুদিং মিউজিক্যাল জার্নি শুনতে ভুলবেন না। প্রবাসী মন শুধুমাত্র রেডিও বাংলানেট.কম এ। মন যখন নিরুদ্দেশ।

0: মনে পড়ে শেষ কবে নিজের জন্য বের করেছিলেন সামান্য কিছুক্ষণ? শেষ কবে মন উজাড় করে ঠিক মন ভরে আড্ডা দিয়েছিলেন? কাজ, ডেডলাইন, ট্রাফিক, নোটিফিকেশন, এই সবকিছু ফিরেই তো হারিয়ে যাচ্ছে একটু নিজের
1: সময়।
0: যদি মনে হয় হোক না একটা বার্তা, হোক দুটো গল্প, আর সঙ্গে থাকুক কিছু মন ছোঁয়া গান, তাহলে চলে আসুন প্রত্যেক শনিবার শুধুমাত্র রেডিও বাংলানেট ডট কম এ শুভানির সঙ্গে আড্ডা জাংশনে।
2: এনারাই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন, কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
3: ঘর আজ পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া, ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করিয়ে নেওয়ার সুবিধা, মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
2: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
4: লন্ডনে এসেছি, ঘোরা ঘুরি খাওয়া দাওয়া সব চলবে। এবার প্রথমবার আসা তো, ফলে একটু খোঁজ খবর নিতে হচ্ছে কোথায় খাবো, কি খাবো, কোথায় কোথায় ঘুরবো, কোথায় কোথায় শুট করবো। লন্ডনে সমস্ত খাওয়া দাওয়ার খবর রাখতে ফুডকার সঙ্গে আমাদের জার্নিতে চোখ রাখুন রেডিও বাংলায় 1 তারিখ অনওয়ার্ডস, মানে 1 জুলাই, 1 জুলাই অনওয়ার্ডস রেডিও বাংলা। লন্ডনের ফুডকার সমস্ত খাওয়া দাওয়া ঘোরাঘুরি সি ইউ উইথ রেডিও বাংলা অর ফ্রম 1 জুলাই।
2: খোদ লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাইপাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নির্দেশ।

0: এই কথাটা কি তোমারও মনে হয়? কাজের চাপে তোমার মনও কি মাঝে মধ্যে বলে ওঠে
1: অন্য কোথাও চল?
2: প্রতীক্ষার অবসান, আমি কৌশিক, আপনার ভ্রমণ সঙ্গী, হাজির গ্লোব ট্রটিং নিয়ে। অচেনা অজানা নানান জায়গার হদিশ আপনার হাতের মুঠোয় তুলে দেব প্রতি রবিবার গ্লোব ট্রটিং এর আসরে, শুধুমাত্র রেডিও বাংলা নেট ডট কম এ। কি তৈরি? তো ব্যাগট্যাগ গুছিয়ে নিন এবার।
3: শুনছেন রেডিও বাংলা নেট ডট কম, বিশ্বের বাঙালির অন্যতম ঠিকানা।

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নির্দেশ।

0: What if your IT partner cared about more than just IT? At ETOS Services, technical excellence goes hand in hand with the real community spirit. While helping global enterprises optimize IT assets and cloud environments, ETOS also believes in giving back, proudly supporting grassroots initiatives like the Woodcomb Under 10 girls football team. Because great companies don't just build great systems, they help build great communities. ETOS Services, trusted IT experts with a human touch. Discover more at www.etosservices.com.
1: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন? কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
2: ঘর রাজা পরদেশী এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করে নেওয়ার সুবিধাও। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
1: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন, নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশীর সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
3: শুনছেন রেডিও বাংলানেট.com, বাংলার গান, বাঙালির প্রাণ।

0: রবিবার দেরি করে ঘুম থেকে উঠে এক কাপ চা নিয়ে যখন বারান্দায় দাঁড়াই, মিস করি পাড়ার ছেলেদের চেঁচামেচি।
1: ছেলের বইয়ের তাক পরিষ্কার করতে করতে আজও মনে পড়ে যায় সেই পুরনো দিনের গ্রামোফোন রেকর্ডের কথা। ইস, ওগুলো এখন কোথায় কে জানে।
2: সেদিন সঞ্জয় তার পাতাটা উল্টাতে উল্টাতে হঠাৎই খুঁজে পেলাম কয়েকটা শুকিয়ে যাওয়া গোলাপের পাপড়ি। কলেজের ফার্স্ট ইয়ারে নবীনবরণের দিন শুভ দিয়েছিল।
0: হারিয়ে গেছে কত কিছু, মলিন হয়েছে স্মৃতির পাতা, তবু আজও মনে পড়ে কত কথা।

এবার থেকে প্রতি রবিবার আপনার হারিয়ে যাওয়া সব মুহূর্ত আপনার চোখের সামনে হাজির হবে নস্টালজিক রবিবার থেকে সুদিং মিউজিক্যাল জার্নি শুনতে ভুলবেন না প্রবাসী মন শুধুমাত্র রেডিও বাংলানেট.কম এ মন যখন নিরুদ্দেশ

0: Ever feel like managing IT assets is way more complicated than it should be? Well, it doesn't have to be. At Etos Services, enterprises get full visibility, control, and optimization across their entire IT environment all in one place. Etos Services, delivering smarter IT asset management for global enterprises. Want to find out more? Visit www.etoservices.com.
1: মনে পড়ে শেষ কবে নিজের জন্য বের করেছিলেন সামান্য কিছুক্ষণ? শেষ কবে মন উজাড় করে ঠিক মন ভরে আড্ডা দিয়েছিলেন? কাজ, ডেডলাইন, ট্রাফিক, নোটিফিকেশন, এই সব কিছু ফিরেই তো হারিয়ে যাচ্ছে একটু নিজের সময়। যদি মনে হয় হোক না একটা আড্ডা, হোক দুটো গল্প, আর সঙ্গে থাকুক কিছু মন ছোঁয়া গান, তাহলে চলে আসুন প্রত্যেক শনিবার শুধুমাত্র রেডিও বাংলা .com এ শুভানির সঙ্গে আড্ডা জাংশনে।
2: এনারাই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন, কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
3: ঘর আজ পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজের সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করিয়ে নেওয়ার সুবিধা। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
2: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
4: আপনি শুনছেন রেডিও বাংলানেট .com, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।